0: প্লাস্টিক দূষণ রুট হই এবার প্লাস্টিক সামগ্র থেপা মানে অবন অবনো মানা খাইমং এবার অব চাইলে আমি হাইকে সামগ্র থেপাওই মানে প্লাস্টিক বেগ নি জায়গাও রি নিবা পাট নিবা আবো কাগজ নি আমি খাইয়ে চিনি টংখর যে তমুং চামুং কাহাম বাই গদাল এবার টংখর তৈবার বাই এবার নবার বাই গদাল আমি হাই মানুষ সামই আমি হাইকে সামগ্র থেপানি বেলাইন নাকসুগো সানানি থাকে কাইসা চিকন সাসা প্লাস্টিক এবার প্লাস্টিক বেগ আবো হা বিশিঙ্গ তনই রইব আবো দাদাক সিদা খাইয়ে হা বাই বাক্সা গদালই থাকি একশো বছর নিমি পাঁচশো বছর জড়াতেই জড়া নাগো মৈটো নারকানি নাই বিশি সারা নিমি বিশি বারা বিশি জড়াতেই অব জড়া নাঙ্গো হা বাই বাক্সা গদালই থাকি আবনি বাকি বেলাই ওয়ারা মাসিংসা ও প্লাস্টিক বেগ নামগো থেপাইয়া খাইয়েই বহাইকে টংনানি আ জায়গাও চাইটকানি নাই তৈ ককমুং পিরনানি নাই হ্যালো হ্যালো
1: আপনি গল্পে হল পরে
0: চৌই থাকা রংচাকি তাকু বুকু নরক দাদা সিরা ককদুক গ্রগি মানো ককদুক নাম্বার 232-6253 হ্যালো হ্যালো বেলাই বেলাই খেন ফোন কাহাম বেলাই বেলাই খেন লামসগু তাকু উপানন্দ সিং খানা ফোন কাহাম ও প্লাস্টিক তিনি তো ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে অবনরগেই সালকামা পান্ডাও ব প্লাস্টিক রুগী নালাইছে নেই তিনি সালকামা পান্ডারি কক প্রথমা দোসাদি কক প্রথমা আও
2: বেলাকে প্লাস্টিক আবিষ্কার মানে বাগাইছে লাংমা বড় রঙে বেলাকে সুবাস হামারি মানকাবো পাইছ কিবি মানে সক মানে বেলায় কিছু লংমা গান রঙে বাকি বেলায় বিপদ কথা
0: বিপদ
2: মানে টঙ্কা
0: বেলায় আকো কতরক লাইলাই যাক তাবুক
2: যে মাইক্রো প্লাস্টিক প্লাস্টিক যে বিটিং আবো তুই বটল তুই তো তুই বটল ইউজ করাই আর গোবাং মানে প্লাস্টিক যে মাইক্রো মানে বিক্রিং বিক্রিং
0: চিকন চিকন তা মকল মেনু গেজাটা
2: আবো বহগ থাঙ্গো
0: নিংপুরু দুই নিংপুরু
2: পলিব্যাগ বাই সিং তাসাই নরক খালাই মাহাই সুই নাই সিং আবনো গোবাং মা দুই সংখ্যা কুটুং দাখা সিং আর
0: সুই
2: নাই আজ প্লাস্টিক কেমিক্যালস আবো সিং বহগ সিং পাগা সিং ইচংসা
0: আবনো আবনো
2: আবো সিং বাই বেলাই সিং কি মাচিং তা নাই বিকল্প সাম খাইমান কিন্তু আগে বরক লাঙ্গা তুই লাঙ্গা হর তাই অবরক ওয়ারুক নিটা আবু হাই তাবুক ওয়ারুক নি খাইকলাই জাঙাই

0: সমিতিজনের ওয়ান আছেন গাউই আবেন আবু আপনি কাছে বিকল্প
1: দুইটা
0: বাড়ি দলি রোগ গাড়ি রোগ কাউ আবু হিমি থাকি হাতি রোগ থাকছেন লঙ্গা
1: আবুন
0: হরিমান যেটা লঙ্গানি সন্তিসে লাইট যেটা হেলেন শঙ্কর বান্ধব
1: বেলাই নাঙি থাঙো রায় আবরক বেলাই নাঙি ফাইও কাটাই
0: আবরক প্লাস্টিক ব্রাশ জুতা থেকে বক্র বেড়াই চেড়াই গবং মানুষ যত যে অবতমানি রক প্লাস্টিক নাগরিক মানে রিসাইক্লিং আবাইজা জমিনারি বা রহরি কে জায়গাও আবহাওয়া
1: তাবুক কিসা মিশা নুক যাগো যে তাবুকরম দি বটল যে তুইনি বটল আবর অনেকে থুমুই তলাঙ্গো দো আবর অনেকে মানে শহর অগো মানে দলি রগো হে আবু নুক যাখা তাবু কিসা কিছা তুই বটল কিসা কাহাম কুকুক বা রম দি নুং ডাস্টবিন নি গানা গিনি রকম তুই বটল কলাই দো বা আমতে হে তুই বটল অনেকে তলাঙ্গি থাকমানে আবু নুক যাগো কিন্তু যে যে ও যে প্লাস্টিক নি পলিব্যাগ যে তংমানি তে কুবুনি প্লাস্টিক নি মানি রক আবরক নখাই তলাঙ্গিয়া হিংকে আবো এই রিসাইকেলিং খাই বুধই আজাগাও তে আজ যে তুই বোতল রকম তে ওইসা আজাগান জায়গা তুই রুনানি বা আবু তো রিসাইকেলিং নি যেটা প্রসেস দঙ্গ আজাগাও আবু তলাঙ্গি থাঙ্গো হিংকে বেলাই ওয়ান আমার সিংসা আবো চিমি থুয়ু বা চিংসিমি গবং মা বেরাম বাই মান জাগো আমতিও বা থাকলিয়া আবো তাবো তাবো খাইতো গবং মা
0: ই
1: থুই দঙ্গো ই বেলাই বেলাই হামবাই রংসাকি তাকু বুকু তাবুক হাবলাইসিনাই তিরিনি হায়ুনি খরাং পান্দাও।

0: ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা, তিনি ফাশা তালিয়ং তালনি শালচিনি শালমারি চিবরিরা থামচিবা তিপ্রা বিশিখং জুলাই তালনি শালথাম শালমারি নৈশাই নিচিতক ইংরেজি বেশি চীনা পান্ধা নৈরা থামচিতক পয়েন্ট ব্রী মিটার্স এবার সাশাইনিরা দক চিচুকু কিলোহার্চ আওয়াই ইংরেজি দঙ্গ যতনি ফাচিং ফুঙ্কচাং ধরনি খাকা হামিয়া ফরে তাবুক চ্যাং জগ চিনি তিনি ফুংনি কক বরক আওয়াই পান্ধা হায়ুনি খরাং তিনি হায়ুনি খরাং পান্ধাও যতন লামসগ আও যেন তিনি বালব্রুমনি হাই খালায়ন কক হামর তিনি কক হাম যেন খালায়ন গৌতম বুদ্ধ সাবৈকলামানি কগ্র ব সালাংখা নি থিনাংনি বাকে তা ওয়ান শক্তি তাবুকনি অজরানি বাকে সে ওয়ান শক্তি তাই শাক শাকনি তমংন স্লাইনা নাইদি হাইকেনি থিনাং ব কাহাম অঙ্গন পৈতনি লামা তৈমাং হিমনানি চাইতক দি হনকে নিনি লাংমা ব কেবেংমুং তৈ জংজাল রক ফাইগলা বইনি বাকেই পহরনি জাতিন মচং দি হাইকে নিনি লাংমা ব পহরনি লামাও ফাইন নিনি বিশিংনি কক থাইর নন কাহাম ব খাইমানো তৈ হামিয়াব খাইমানো আবনি বাকেইন নিনি খান কথার খাইদি সাল কতাল কাসাই ফাইমানি হাই নিনি লাংমানব কতাল খেসলাইদি লাইথাংজা কগ্রংন ওয়ানসুগৈ নিনি খান তাপ বেলরদি আশেক জরা চংখানালাইকা গৌতম বুদ্ধ সাইকলাংমানি কগ্র ফাইদি তাবক খালায়ন তিনি কগ্র তিনি ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি দে আও বিশি ব্রম ব্রম তিনি হাই অশালন যং পালাই ফালো তংখর দেরামংনি ইয়াকনি কাতিনানি বাগৈ বদল দলসা সিচারমংনি বিশিংতৈ এবা বরকনি লোয়াজি জাংমাবাই এবা শাক থারমা বাই বহনি মানো ইংরেজি বিশ্বে নৈ সাই চার বিশিও অপ্লাস্টিক ব্যাগ ন সামুঙ্গ গবাং মাখাই থেপায়া এবার সামুঙ্গ ফনাংমানি তে ব খসরানি বাকে বাহাইকে অমতবইমান অমন বাকে অশাল ন হায়ং গনাঙ্গই পালাই যাগো তাবক ফাইদি সালায়ন তিনি অশাল ন তামনি বাকে হায়ং গনাঙ্গই পালাই যাগৈ দ হায়ং ন বাতাই চিনি ভারত হা কতর তাই চিনি হাসদেব অশালন পালাইলাই দঙ্গ তামনি হনমালে যং সাইমানো অহায়ং নাইথক কাইতর সামুই রমানি যং যতন অকন সাইমানো আওয়ার পান্থর মাইখোল বুফাং ওয়াফাং তৈমা তৈজলাং নখা হাতাল সাল আথুকরি তকসা তক্তৈ মশা মায়ং বাই চিনি অহায়ংহা বসে গদালজাক তাই চ

0: নতইব চিনিয় তংখর ফিয়া চিনিয় তংখর তাবুক তরক তরকে দেরামা নিফাইসিং থাংরে রক তঙ্গ বুফাং ওয়াফাং বলং হলং খসর রক তঙ্গ তামনি হেমানি বরক বাংমানি মারি বাংরক বাংরক নি বাকি আউচং চিনি নখুক রক তাঙিয়া বতঙে মেয়া তামনি হেমালে চং তংনানি নামান বাকি আমি চিনি বলং হলং রং চং সকময় চিনি নখুক রক মা তাঙ্গ আবনি ফাইসিং ব নি তৈমুক নি তৈ রক বাই দো তামনি হমবা তৈমুক নি তৈ পাইমানি বাকি চাবো তৈনি বাকি বেলাই বিয়াল রক নকজাকি দো আবরি বাকি হারোয়া কোয়াগৈ দো হারোয়া কমা মানে বাকি চিনি তৈমুক নি তৈ রক মথবজাকি দো তাই কেসঙ্গে রাবার কাইমানি বাকি রাবার কাইমানি আসে নকজাকা ছানা থাকায় চিনি ভারত হাকতর লগে লগে চিনি অ হাস্তে অব তাইব গবাং মাখাই যাবো নগৈ দো আবনি বাকি চিনি তংখর দেরাও দো বাইকে হেমা রাবার নি যত নাগুক মানে প্লাস্টিক রক সামজাকি দো যেসে প্লাস্টিক নাকাঙানি হই মানফানো তাবো আ জরা রক যাই তরক সাকাই যাবনো ইয়াকাক মানিয়াকো আবো বাইকে যসরিমান অবনি বাকি তিনি অসাল পালাই জাগাই দো সানা থাকে তাবো প্লাস্টিক নয় সয় খে নাইয়া হই মানসু গিয়া ফিয়া আসুক চাওব হই মানসু গিয়া আবনি বাকি প্লাস্টিক নবইব রই মানিয়া ফবই রেখাব চিনি হা নি যে টস রক্তমনি এবার হারোয়া গবাং মারকতে গবাং নকজাংনাই ফিয়াবা সগৈ রেখাইব চিনি নকবার নি যে লেয়ার তংমনি আবো হামিয়াংনাই তাই চিনি সাগ নকবার নি যে তংমানি লেয়ার রক মানে চই থাঙ্কা হাইকেবা কিচিগৈ থাঙ্কা আঙ্কাকাই সাতংনি যে তংমানি মারি তেব বাংকো গতে আবো চিনি সাগ নাঙ্কাকাই চিনি বসাক রংনি পদরে পদ বেমার অঙ্গ আবনো হন আলট্রাভায়োলেট রে আবো চিনর ফাই মানু দাদাক সিদাক খাই আবনো কারিব প্লাস্টিক নি বাকি তেব পদরে পদ চায়া এবার দেরামু নগৈ দো চিনি তংখরব তাই চিনি সাক কাহাম নি বখাক দিব আবনি বাকি নো ফাইদি যাপেরি সেনা নাঙ্কা যাক বা ইয়াক থানচা খাইয়ে যং বনো বাইকেই প্লাস্টিক নি আগনি যেরামুং আগনি আকাগমান বাইকে তরক তরক খাই তেব বনো সামুং থেপা মানে আগনি খসরিমান আবনো যাইলাই আবনি বাকিন যিমে অ সামুং খাইকে যায় অফিস সামুং খাইনাই রক সেবুক সামুং তাকাই রক তাই স্কুল কলেজ পড়নে পড়নে যোগ অসামুনি বার যা রইরা নাঙ তামনি হিমালয় স্কুল কলেজ পড়াই রক বরক তাই ব কাহামকাই বরক বাই বরক ন সাকলাই মানু বংনি ককুকনি মানজমং তেব বাঙ্গো বংনি হালক মানজমং তেব বাঙ্গো বংনি আরি বনানি তেব গবং মা ফান দো তামনি হিমালয় বরক ব সাই মানো চিনি হায়ং দেরাখাই বাইকে এংনাই তাই ও হায়ং ন গখরাং যা গখরাং খাই তনানি বংনি থানি ন থিনাংব বংনি থানি ন আবনি বাকিও যিনি তাই অবশ্য সালাইন প্লাস্টিক নি ইয়াক নি বাইকে কাতিমান আবনগে যতন চাইতলাইন হামবাই তাই তিনি সালো তামো তামো পাতিখা যাবুক দেব খালাইন
1: তিনি সাল থাম জুলাই চিদগ্রা চার খ্রিস্টবিশিও স্যামুয়েল ডি স্যাম্পলেন কুইবেক আ দলি পুইলা সুনাম চাকমানি অব কানারানি পুইলা ইউরোপনি ঘাটি হেনে সিনে চাকো আপনি কারিব চিচাররা ধকচি থাম খ্রিস্টবিশিও তিনিতেই সালথাম জুলাইও ন আমেরিকানি গৃহযুদ্ধ নি জড়াও পিকেটারকনি চপরপ মুম্বাই চপরপ মুন্ন কেবেঙ্গি গেটিসবার্গ কাইসা আজাকানি যে চবা আবো পাইমানি শাল চিচুকুরা থামচিচার খ্রিস্টবিশিও ব্রিটেন

মেলার বাজপেয় লোকোমোটিভ আবো দামসাও সারা নিচিদক মাইল আশুক কদক লাগি আবো বিশ্ব রেকর্ড খ্লাইমানি শাল চিচুকুরা ব্রিচি চার এবা আবিশুও বেলারুসনি রাজধানী মিনস্কো নাটসিরো দখল খ্লাইমানি বাকি বেলারুসনি স্বাধীনতানি শাল এবা ফিয়োকজাকমানি শাল নি আলাইদা খ্লাইয়ে পালাই যাক আপন কারিব মৃত্যু শতঞ্জাকনি রোগনি বিশৃঙ্গতঙ্গ নৈশাই চিথাম খ্রিস্ট বিশুও মিশর নি অভ্যুত্থানমানি এবা চেংসা জাকমানি আপন কারিব তঙ্গ মৃত্যু শতঞ্জাকনি রোগনি বিশৃঙ্গ চিচুকুড়া চার্চি চার খ্রিস্ট বিশুও মার্কিন নৌবাহিনী নি কাইসা জাহাজ আবো জাহাজ নি সিমি গুলি ককমানি বাকি ইরান নি এয়ার ফ্লাইট দকরা বাচি বা আবো হাও ক্লাই থাংমানি বাকি আবো সালনো বেলাইখেনো জুদা ক্লাই পালাই যাক আপন কারিব মৃত্যু শতঞ্জাকনি রোগনি বিশৃঙ্গতঙ্গ চিচুকুড়া দক চিনি খ্রিস্ট বিশুও আলজেরিয়া ফ্রান্স নিথানি এবার ফ্রান্স নি সিমি ফিয়কজাকনি সাকলাই জাকমানি শাল চিচারা ব্রিচিব্রুই খ্রিস্ট বিশুও গেট অক পাখি এবার তক অব কমাই থাংসুকমানি শাল নেই জোদাকলাই পালাই যাক আপন কারিব তঙ্গ তিনি শালো মৃত্যু শতঞ্জাকনি রোগনি বিশৃঙ্গ আচাইকতাল আসাইনি রোগনি বিশৃঙ্গ চিচুকুড়া সিনিচি সা খ্রিস্ট বিশু জুলিয়ান এসাঙ্গি ববো আচাইমানি শাল চিচুকুড়া দক্ষিণে খ্রিস্ট বিশু টম ক্রুইসি চিচুকুড়া ব্রিচি চুকু খ্রিস্ট বিশু বো জেলায় আচাইমানি শাল থেনে বুমঙ্গনাং রোগনি বিশৃঙ্গ তঙ্গ নৈশাই চেনে খ্রিস্ট বিশু এন্ডি গ্রিফিট তঙ্গ চিচুকুড়া চুকুচিবা খ্রিস্ট বিশু পাঞ্চু গঞ্জেলস আপন কারিব তঙ্গ চিচুকুড়া স্নেচিসা খ্রিস্ট বিশু তিনিতে শালথাম জোলাইও জিম মরিসন বো থুইমানি শাল আশুক জরা খানাবাইখা তিনি শালনি মৃত্যু সদন মুংনি মোলা যা

0: সেকাং ন খুড়ুই জঙ্গার পটাশ ইউরিয়া তাই কম্পোস্ট রুই মা তন্না নাই তাই মান খাকাই মুসকি গ্রান ব রুই তন্মাকে জাকগ কাইনি সেকাংক জঙ্গার বেবিস্টিন রুই মারানা নাই ইং রক থানি বাকে এবার উড়ি জায়নি বাকে নেরগ্রা নি হাকর নাই ফুড গাইথাম গেবেন কুয়ার তাই নেরগ্রা ফাংসারা বাই ফাংসারা কাইমানি হেঙ্গাকে স্নি মিটার্স নাই নেরগ্রা কাইনে ফুরু মৈতনাই ফাংনি মুকসা তাই খাকসা আরও সাকাও তন্নাই গাফরু হা ফির নাই হা আবনো নাই যে হাকর চকপুরু মুকসা নি যে হা যার তন্মানি আহানো রিমাকে বেলেখেন জাগো গনে সাজাক দো ওলাকাই বেড়া দমই রাই বন মসুক জায়নি বাকে আমার হাইকা এনে গ্রাবলাই গলৈ তাই অবশ্যই ফাইপর হুকাকে যাবরা ববরা গরি খাই তনা নাই তাই আমার হাইকা নাইকানি খাইকে বিশিবানী ইয়াগলনো নাইরকারাবো থাই থাই যাইমানো তাই যে বড় নাইরকারানো কায়ে বংনি রং থংর রাগ্রনা হই ওয়ানচুক দনাই রক বরক বতেই ব হুকবারনি রায়দাতেই কাইমানো তাই হুকবার থাঙে বরক যোগাযোগ খাই নাইমানো আশুক জরা খালাইকা নাইরকারা কাইমানো রাগে কক তাবো খালাইন সাকামক্রাইনি কক
1: খনাইতনাই রংসাকনি তাকু বুকু তিরিনি সা খামক্রাইনি কগো ব্রনকাইটিস ব্যামানোরগে ককথাইজা থাইনে খনালায়েন ব্রনকাইটিস যে বুলামতেই যিনি ফুসফুসে এবার বখাস হবম নবার হাব আজাগাও তুমুং কেবেং মুং নুকজাকা হানকে এবার কেবেং খা হানকে আবু ব্রনকাইটিস ব্যামারও নুকজাগো আবু বাই ততরা খেবা বুকুং বেলেখেনো খরাং গো সরাং গো তাই ততরা খি নংখরনাই ব্রনকাইটিস আবো ভাইরাসনি চপ্রবমু আবুনি পাকি ব্রনকাইটিস তুমুন হাতি বারসানি স্লাইব গবাং তঙ্গুই তঙ্কা হানকে আবো হামনানি ফাচিং থাঙ্গিয়া হানকে নিমুনিয়াও বাকলাই থাঙ্গি মানো আবো বাই নিনি বখানি ফুসফুস উইয়া খেবা বখা সবম আবো বেলাইখেনো জঞ্জালো ক্লাই মানো আজরাও অ্যান্টিবায়োটিক চেসকেফানো নাংনাই ব্রনকাইটিসনি নুকজাকমুংর বেলাই কুচুকনাই ততরা খি নংখরনাই আবো তালথাম তালবুড়িনি উলো জেসকেফানো কিফিল কিফিলি ফাইফিনাই ইংয়া খেবা বিশি ব্রুম ব্রুম আজরাও হাইনহাই উংফিনাই আবুনি পাকি ওয়াইসু উইসু বেলাইখেনো কুচুকমানি বাড়িও তৈ কুচুকমানি লগিও কুলুম্ব নুকজাকি মানো আমতি হাইরক তুমুং কুচুকমানি গবাং কো খাই নুকজাখা হানকে ইংয়া খেবা জখা ইংয়া খেবা হাপানি তুমুং কচাম বেমার তঙ্গুই তঙ্কা হানকে আ জাগাও ব্রনকাইটিস তেবো বাড়িউই মানো যে বড় রোগ গবাং কো দুমা বিড়ি সিগারেট ইংয়া খেবা আমতি হাই হকুনি কেফেক্টনি মানে নাই আমতি হাই বড় রোগনি থানিব বেলাই ডাক্তি খেনো ব্রনকাইটিস নুকজাগো আবো বাই এমফিসিমা হই চিনি ফুসফুস উংখেবা বখা সববনি যে ব্যারাম দঙ্গ আবো নুকজাকি মানো এমফিসিমা তুমুং নুকজাকি থাঙ্কা হানকে হামার হরনানি বেলেখেনো কেবেং মুং নুকজাকনাই আবুনি বাকি জরাও খাকলাপ চুকসাউই থাংমানি হাই উংখেবা রবনি তংমানি হাই আমতে হাইরকবো নুকজাকি মানো আবুনি পাকি এমফিসিমাও বাকলাইয়া সানি ইংয়া খেবা জক্ষা হাপানি আমতিহাই ব্যারাম বাই তেবো গদালিয়া সানি সুকাং ব্রনকাইটিস ব্যামানো বেলাই নাইকানি খ্লাইনানি নাংনাই রমদি যে বড় রোগ দুমা বিড়ি সিগারেট ইংয়া খেবা হকুনি মানে নাই চানাই আমতিহাই বড় রোগ চায়াউই তংনানি নাংনাই এফিড্রিন তৈ টিউফাইলিন আবো হাপানি ব্যামারনি বিধি আবনো তুমুং হাপানি নুকজাখা হঙ্গে চাউই তকনানি নাংনাই কচাম ব্রনকাইটিস ব্যামারী রোগ তুমুং ইনফ্লুয়েঞ্জা এবা কংরাইনি কুচুকমা মানজাখা হঙ্গে ইংয়া খেবা লুমখা হঙ্গে এমফিসিলিন বা ইংয়া খেবা টেক্সাস হাইকিন আবনো চাউই মানো আবো বাই তুমুং

0: हमी हनखे नादक सिदक सकनाने रोकबो नाइजाकना नांगना आबुनी पाकि तुमु नो बेलाई गबां खलाई कुचुगुई तंखा हे ततराखि नंखर यांगी तंखा हनखे नगो मानथकमानी बिसिंते तुई कुतुंग खलाई तुई कुतुंगनी फापनो दादक सिदक बुकुंग तुई नहारे बुखुक तुई रहरनानी नांगनाय अंग्या खेबा बुखुक तुई नहारे बुकुंग तुई रहरनानी नांगनाय निनी हामानो तुई कुतुंगनी फाप बाय तुमुंग हामा रहरो ते नहारो आमते खलाई के हनके ब्रोंकाइटिस बेमारी रोकनी बागई बुकुंगनी ते ततरानी जे केबेंगमुंग आबो किसा हामै दंगै मानो आसुक जरा खना बायखा ब्रोंकाइटिस बेमारनो रुगै ककथाय जाथाय दे
1: आ काबो खना लागै ना हनके कक थुमरो महकुमा बेरेमनी मोहनपुर बीआरसी हलो बुस्कांगनी सालदक सालो श्यामप्रसाद मुखार्जी आचाइमानी साल पालाय जागोन तिनी हेंकै असालनो रोगैनो मोहनपुर हायर सेकेंडरी रोंनोगो आचुगै काया आकंमु তাই প্যারাগ্রাফ সৈমং তাই স্পিচ নারুমু অবরংনি লোয়াজি জামা নারক জাখা আবনো কারিব খনা হাঁকাকাই রংনংনি বিয়ারসি হল রসামং সামংন হান লবসাওই আবনি বাকি বাতাইলাইমু নারক জাখা
0: আগরতলা রাম ঠাকুর কলেজ সো বিশিকথামনি ডিগ্রি কোর্সনি তৈ ইউজি এন আই ভি আঞ্জকমুংনি সেকেন্ড সেমিস্টার ফোর্থ তৈ সিক্স সেমিস্টারনি আঞ্জকমুং অংনাই তৈ চলি উই তঙ্গ আবো কাহাম করংখে তৈ তংকচাংনি বিশিংতৈ ও আঞ্জকমুং পাইরিনানি বাকি সদর বখাকস্তেনি বখাকতৈ বি এন ডাবল এস 163 দারা নরগৈ আঞ্জকমুংনি সারা মিটারনি বিশিঙ্গ কিসাসক রায়দা ফিনৈ রাজাখা আবো সাজাখা প্রফেসর ফুরংনাই ইনভেজিলেটার্স বরকনো কারৈ বরকনি সিনিমংনো কারৈ রংসরংনাই রকনি এডমিট কার্ড গনাং সিনিমং গনাং বড়রক আবরকনো কারৈ কেবো খরক সাফানো আঞ্জকমুংনি থায়ো হাবৈ মানগ্লাখনাই সাকলাই জাখা আঞ্জকমুংনি গানাগিনি আরি আমচায়ো খরক বানিসলাইবো গবাং বরক কুরুং কুথুম অঙ্গৈ মানগ্লাখনাইবো সাকলাই জাখা আপনো কারি নৈরা মিটারনি বিশিঙ্গ কেবো ফানো লাথারক দারক আমতিহাই মানৈ তৈ তঙ্গৈ মানগ্লাখনাই সাকলাই জাখা জুলাই তালনি সালপুরি সালমারিও তঙ্গ আঞ্জকমুং তৈ জুলাই তালনি সালদক সালমারিও বো তঙ্গ আঞ্জকমুং আপনি বাকি অ কেরং রায়দানো সামুঙ্গ থেপায়া বরকিয়া বড়রক এবা রাখগিয়া বড়রক বরক রায়দানো রুগী বরকনি মাজরা বেরজাকাই হেন কক মুংকাংসাও সাকলাই জাখা
1: বুসকাং রথ যাত্রানো রুগী মেলা ঘর কগলাম কুথুমলাইমানী পান্ডা অংখা অবন বাহিকে কাহাম হেঁকে তলাং মানো হে পান্ডান রথযাত্রা অঙ্গন ই তালনি সালচিসনি সাল মারিব খুয়াই হাস্তে হাঙ্কর দাগিফাংনি কাইসা দাগিমঙ্গ হরনি দামচানি সিমি ফুঙাই দামবা জরা বারা মিটারনি বিশিঙ্গ ভারতাই বৈদেশারি বাংলাদেশনি বিশিংতি লোকরংনি থাংলা শো খাইতেনি মানা বক্সিং জাখা অমহাইনো তেগাইসা তঙ্গ অবহঙ্কাকাই করবুক সাব ডিভিশন অবখাই

সানজা দামদক নিশিমি ফুঙাই দামদক জরা অবব মানাব সিনজাকা লোকরকনি থাংলাই সুখাইতানি তাই অবতঙ্গন ই জুলাই তালনি শাল চিথাম শালমারি জরা তাই কেসা তঙ্গ খুয়াইনি হিনকাকাই অব হিনকাই তঙ্গন জুলাই তালনি শালছিনি শালমারি জরা যে লোকরক ই মানানো গসি উইনে হানিয়া বরগ্ন কেরংনি রাইজাতেই মাজরা বেড়চাগান অবহংকাই বিএনএসএস 2023 163 এক নরগৈ আশেক জরা কক থমরক খনাবাইকা তাবো খনাবাইন সেবগো বরক তলাংমানি কক কেন্দ্র হাফাংনি আয়ুষ কক চাপ কক চংলাই নকনি বিশিংতি সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন উনানি মেডিসিন 2026 অবিশিনি কাইসা সাকলাই মঙ্গ সাকলাই জাখা গ্রুপ এ বি সি ক্যাটাগরি নি বেকুলি তঙ্গ 179 অবহঙ্কাই অ্যাডমিনিস্ট্রেটিভ তাই টেকনিক্যাল অবন বিশিঙ্গ তঙ্গ মাল্টিটাস্কিং স্টাফ অবরংনি নাই 43 তাই ইউ ডিসি তাই এল ডিসি ক্লার্ক ইউ ডিসি হিঙ্কাকাই 31 তাই এল ডিসি হিঙ্কাই 26 মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট তাই MLT আবহাকাই 12 তাই স্টাফ নার্স 7 স্টেনোগ্রাফার 7 তাই ফার্মাসিস্ট 6 তাই রিসার্চ অফিসার ইউনানিনি আবহাকাই 16 আপনকারিব ড্রাইভার কম্পাউন্ডার রেডিওগ্রাফার তাই অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার অবরক বতলাং যাগেন আপনি বাকি কয়বেলাই রানানি পাই থাক শাল হাঙ্কাই এই তালনি শাল থামছিসা শালমারি জরা তাই উমরং না নাংনাই বিশি ব্রৈচিনি বিশিঙ্গ ফিয়াবা ও বিশি রকনি বাকি হিঙ্কাই বিশিক থাম তাই STHC রংনি বাকি হিঙ্কাই বিশিবা লাইজাক ফানো চৌগান হানে সাজাক দঙ অশোক জরা সেবুগো বরক লংমানে গ খনাবাইকা তাবো খনাবাইনে রচাবমো

আশিক জোড়া তনুজা দেববর্মণি খক্তি রেসাব জাগ্রসামং খানামাখিয়া আকাশবাণী আগরতলা তাই কিসা জরানি বিশিঙ্গন খানাবাইনি সংস্কৃত তাই হিন্দি কক পাই কক্তমা।

0: খনাইদন এরং সকি থাকু বুখু নর খনাইদুঙ্গ সারজ বয়ন দক মে কাহারসু তিনি ফুংনি আকাশবাণী আগরতলনি এফ এম উজ্জয়ন্ত পান্ডা তাবুকনি অজরাও তিনি শালকামা পান্ডা নরক পুইলাও ন খনাউই দংখনা তৈ গবাং মা ককদুগব গরংখা তিনি শালকামা পান্ডানি কক প্রথমা তিনি শালনি মুলা যাবায় তিনি শালনি মৃদু সদন মুংবাই কিটিং যাক তিরিনি শাল বেলাইখেন নাকুক মানে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে অবনরকি হায়ুং গনাঙ্গি প্লাস্টিক ব্যাগ নো চুং সামঙ্গ থ্যাপাইয়া খ্লাই টংনারি শাল অবনরকি তিনি শাল বেলাইখেন হজাক মুং কতর তেই পীর মুং কতর হনেই মানো রাংসাকনি দাখু বুখু অবনরকি নো তিনি শাল কামা পান্দানি কক বথমা ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে অবনরকি চুং তিনি ককলাম সালাই দঙ্গ প্লাস্টিক চিনি বাকি বসক হামিয়া তৈ অবনচং বাহাইখে সামুঙ্গ থ্যাপা মানে ইয়াকি চং কাতে উই দঙ্গিমান অবনরকি চং ককলাম সালাই দঙ্গ নরক যতন কবগো নরক গরঙ্গিমানো ককদুকনি বিসিংতেই ককদুক নাম্বার 2326253 খাজুক সং ককদুক সব পাইজাক ফাইদি গরঙ্গি নাইন সাবু দং হ্যালো
1: হ্যালো ফুংকা হাম বানিয়া খুলমঙ্গিয়া পারো বেলাকে ফুংকা হাম
0: বেলাই বেলাই নো লামসুগু ননব বরনি শহর তং তাকুক
1: আং ইয়াং শিবচন্দ্র পারানি রবীন্দ্র দেবরমা বাই
0: শিবচন্দ্র পারানি দ দ দ দ দ বেলাই খেন লাম সু
1: তিনি নি তার পে কক প্রথম তো মানে বেলাই খে পাইলে হামাই বেলাই খে নাং মানে
0: দ
1: কে আচ্ছা সাইন সানা গ প্লাস্টিক ইনকা সং বাক্সা বাক্সা নুক দাও সিং পারাম পাই রগো না প্লাস্টিক দাইছে মাংগুই সং মানে
0: প্লাস্টিক কসম যে পলিব্যাগ কসম আবংকে হর ওয়াইসে নাংখে তৈ তৈ দই থুইয়া ও যে কসম কসম যে কালার
1: বক্রমিথাঙ্গ নিয়ম কানন
0: দিয়ে
1: রুঙ্গুই হাকর পানো দো হাকর পানো হাসাল জায়গা মাছি
0: প্লাস্টিক কাইসা ছয় বছর প্লাস্টিক কাইসা প্লাস্টিক আবো হা বিশিং হা বাই বাক্সা বো সগৈ থানানি এবার মিছিলি থানানি একশো নিশিমি পাঁচশো বছর জড়াতে নাগি মানো প্লাস্টিক তো কবাম ক্যাটাগরি করে দেবা কবাম ক্যাটাগরি তো রম দি একদম পাতলা প্লাস্টিক রক হা একশো বছর রক নাঙ্গো ইনকে রম দি কিসা রম দি তাবুক চুং রি রক দামানি বা রম দি কিসার রোজা প্লাস্টিক আম তে হের হা পাঁচশো বছর অব আবো সগই থাঙ্গিয়াবো বুসে কোয়ার আমার সিংসা চিনি হা নি টস বুসুকে বো চাউই দংখা আও
1: দ সাদে
0: মানে

0: 어머노노 사마낭 어머에게 물은 타나가
1: 봐. 너 거기 거기 아무도 나 소이버처로 빠즈버처로 속이 타네 암티부터 온거 다크 능 사마니 물이야 능 사마니 고부이는 인 사마니 자가왕 대부 사카 하이지 너 사디 아우 아우 아우 파틀라 르자 그 방마 동글이 플라스틱 토 그 방마 패턴니 동고 아우
0: 다티
1: 골이 네 보통
0: 아 아우 이제 야스나 하나 못 못다 바이 키니 FM 원전터 또 이어노스 플라스틱 에파르베노스 다시 자가 캐슨 좀 오고 이러 머리나 가자 오다
1: 좀
0: 무스 카냐니로 배방 마시나 나나
1: 아우 아우 벨라이가 함고
0: 여러분 안 꼭 그 사로 또 유스 유스 카이나 자가 카기 타이나니 나마 자가 카게나 사나자
1: 아분 아분
0: 또 또 다고 또 배방노 다부터 막내 하나의 까탈 까탈 모델 발견 뭐
1: 해요 아우 아우 아우 아우
0: 여러분 바가냐 요 그냥 너무 많아 가야 하나는 이 대해니 범아 하여 코딩 여러분은 나클레이션 하냐 나나
1: 아우 아우 아우 벨레 벨레케나 함바이 타쿠 이 벨레 맘 벨레 벨레케나 함바이 그릉마니 바키 다닥시닥 아카쇼니 FM 바이 그릉나니 바키 이너룩 저트르노 까보고 능투몽 시샤카한케 가나니 버럭트는 사사위 만나이 보보 두몽 시작하는 게 때 거락산 서사위 만나에 증 오하이 하사가오 지 플라스틱 니 백 타북 증 유스 클라이라이톰 플라스틱 니 마니 타북 럼디 증 럼디 노스총 야잣 에바 함야 응이 탕 야잣 암티 헤이 마니 노 증 유스 클라이라이오 럼디 아부 쿰니 톱니 시미 쨍게이 কানমানি চুম্মানি সিমি চেঙ্গি জুতা থেকে যং ইয়াকলাপনি সিমি চেঙ্গি পেবাক মানেই নং প্লাস্টিক নি মানথগো তৈ চং ইউজ খাইলাই দঙ্গ আরো নি বিশিং তুমুং নং মানি তৈ চামানি মানেই তুমুং নং প্লাস্টিক নি মানেই বাই নং দাদাক সিদা করঙ্গি তুমুং নং ইউজ খাই তংখা হনকে এবার সামুঙ্গো থেপাকা হনকে আবো দাদাক সিদাক চিনি বসাগো হাবুই থাঙ্গো চং সাইমানো বিশি ব্রুম ব্রুমনো প্লাস্টিক নি ব্যাগ এবা পলি ব্যাগ খিবিজাক মানি বাই লক্ষ লক্ষ তৈজলাং এবা তৈয়ংনি মানৈ রক থুই দঙ্গ তৈ গবাং মা বলংনি মানৈ রক বলংনি মাল মাতা রক হাইনো থুই দঙ্গ আবো কাইসা কাইনৈ থুইও আমতিয়া লক্ষ লক্ষ গবাংমা দৈজলাং এবা তৈয়ংনি মানৈ রক হামা গনাং মানৈ রক তৈ লক্ষ লক্ষ বলংনি মাল মাতারক থুই দঙ্গ আবো প্লাস্টিকনি পলি ব্যাগ এবা প্লাস্টিকনি মানৈ চং খিবি রুমানি আবনি নবার তৈ তৈবার হামিয়া মাচাউই মানঙ্গৈ চিনি হায়ুঙ্গো লক্ষ লক্ষ তৈজলাং তৈ তৈয়ংনি মাল মানৈ রক রমদি আনি সিমি রমৈ আবো গবাংমা তৈজলাঙ্গো তংনাই মানৈ রক থুই দঙ্গ তৈ বলংগো তংনাই মাল মাতারক থুই দঙ্গ রাংসাকনি তাকু বুকু হাইনো হাই করঙ্গি নাইনো ককদুকো সাবু দং হ্যালো হ্যালো ফোন কাহাম তাকুক তিনি প্লাস্টিক নো তুই সালাই দঙ্গ তিনি ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে
2: আও
1: ও বেলাই তাবুগ্রম দি আজে প্লাস্টিক নি কার্বন ডাই অক্সাইড আবো কবাং কুক সকাইব নবার হামিয়াং ভু আবকে তবো তবো উ হা নি হামিয়া নিসলাই হা নি হামিয়া বা তুইও রহরমা নিসলাইলে সকমানি তেসা জানা হানি রোগ মা ওয়ান সুগু হায় দানা তাকু আও বায়ু দূষণ তং তা আবখে বায়ু দূষণ থাঙি পাই আবখে কাইসা দূষণ থাঙো হা

0: চিনি, তাকলেনি ও আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস নি সালো বেলাই খেন ও কখনো হজাকমুং ইয়াফারো রুংনগ কলেজ এখেবা কবাংমা রুংনকত রুংনক ইং আমি হাই থাইরগ বেলাই নাংকুকমানি সু কাহাম কাহাম পুস্টার রক এবা হজাকমুং ইয়েখেবা পীরমুং বুতাং রক আবো রুনানি নাংনাই সাবসুত্রা খ্লাই তংনানি তাই ও প্লাস্টিকনি যে নবার হামিয়ানো নাই এবার চানাই আমদিহাই বুফাং রক গবাং কুখ্লাই কাইনানি নাংনাই তৈব সাজাখা সোশ্যাল মিডিয়া ও ক্যাম্পেইন নি বিসিংতেই প্লাস্টিক নো চ বহাইখে সামুঙ্গ থেপায়াওই দঙ্গি মান তৈ ডাক্তিনো ওয়াইসা সামুঙ্গ থেপাই মাননাই জাত আমদিহাই প্লাস্টিক নো চ ইউজ খ্লাইয়াওই এবার সামুঙ্গ থেপায়াওই দংনানি বাকি হজাকমুনি বাকি তাকলেনি ও 2026 বিসিনি ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে ও সালনি জুদা খ্লাই মোলা যাও আ কক ইয়াফার যাক হাইনো হাই কৃঙ্গি নাইনে ককটুকু সাবুত হ্যালো বেলাই বেলাই কেন ফোন কাহাম দাখু সাবংখা আচ্ছা আচ্ছা
1: নগ আসুক লাইনি ব অরনি উপর তালাঙ্গি থানানি ব আবো চেয়ার মাইচা আবো বেলাই কলাই তাবুনে ও মলো যে কলাই যে শর্টকাট
0: আবো যতন প্লাস্টিক পাইছে নাম জাগো
1: হাতিনি যে ফাটা মানে সুথানি টুপ থাইব আবো হাইরনি বাগি ব যে কেরি ব্যাগ প্লাস্টিক নি আও আও আবো হাইর মাংন বাংকু বরং ইউজ খাই দং এই প্লাস্টিক দই মানো যে কলাই ইংরি যে শর্টকাট নি সামুং কলাই সিনি লাংমাবো শর্টকাট নুলাই
0: আবুন
1: তৈ নঙ্গানি বই কো শর্টকাট রেডি খাই তো নিরু তৈ নঙ্গানি বাগৈ
0: আও
1: বতল দাজা খালাই চং
0: আও আও
1: আবো কালে বাড়ি পান্ডাং থুন দেশ পান্ডা ফনং থুন আবো আবো হাই তেকাইসে বাগৈ রিবাই কিন থে থে বাগৈ বহিন আবো নি নঙ্গলাই
0: আও আও আও
1: আপনো সং তাবক বাহাইকে বু সামুঙ্গ সং বু বাহাইকে তাওনানি সং যে সামুঙ্গ নাঙ্গিয়া আর ও সং আপনো তৈয়া
0: আও
1: আপনো ইউজ খাইয়া
0: আবো আও আও
1: তাই যে বন তুমি ফিনে যাগলব কি বন সং সামুঙ্গ ফনাং নাই
0: আও
1: ইয়াবো হাইছে সং ওয়ান ফনাং নাই
0: আপনো
1: আপনো প্লাস্টিক যে কোন ফ্রো হুকে লুকুঙ্গ অনেক
0: পুরা
1: বস্তা কুংখানা আবং তাই মাং পানি থাকায় মুয়ং কি দিয়া তা
0: আও আও আও
1: আও আং বন কাউতাং খাইনি না আবন ওয়ানা চং হাতা
0: আও
1: আবো ক্রংসা থানিব হাকর খাই ফবই পানো মারি ছে নাই আ আ দে ফমানি জাগা আবো খাই তো কেন ছে নাই তা তাম খে বব তরক তরক বেলাই বালো গুই থাঙ্গো
0: আও
1: ও কাই কি মুল খাই দবন দবন গুই তা
0: আও আও আও আও
1: আর গবরি নাই চা ই ফবই রপা
0: হামবাই মা সাসু ছিনাই জরা খচর খা বেলাইখেন রাংসাকনি দাখু বুখু তিনি সালকামা পান্ডাও সালাইকা তিনি ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে অবনরগী ককলাম তিনি

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের

অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন এবং পর্তুগাল শেষ ষোলোয় পৌঁছেছে। আজকে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মহম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশবান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস এই পাঁচটি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ এবং আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয় পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুই পক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সে বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। উল্লেখ, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মমতা ব্যানার্জি আগেই দলের জাতীয় কর্মসমিতি তালিকা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। এরপর ঋতব্রতর শিবির পৃথক বৈঠক করে আলাদা জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তাদের পক্ষ থেকেও কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস শীর্ষক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোন প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 5টি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্দেরওয়াল জেলার বালতালে দুটি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। দুটি রুটে বিশ্রামের ব্যবস্থা, খাবারের স্টল, স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব, দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করবে। ভারতে বর্তমান নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি জানান, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান অঞ্চলে একটি দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, 11 বছরের এক বালক একটি পিকআপ ট্রাক চালিয়ে 35 জনের তীর্থযাত্রীর দলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান 5 সন্ন্যাসী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 সন্ন্যাসীর মৃত্যু হয়। বর্তমানে 13 জন চিকিৎসাধীন। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবন সহ একাধিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনের হামলার প্রত্যুত্তরেই তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত। এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পর্তুগাল। 53 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ইভান পেরিসিচ গোল করেন। এরপর 68 মিনিটে পর্তুগালের হয়ে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে পর্তুগালের হয়ে গঞ্জালো র্যামোস গোল করায় পর্তুগাল ম্যাচ জিতে যায়। অন্য খেলায় স্পেন অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। স্পেনের হয়ে 36 ও 89 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারওয়াল, 66 মিনিটে একটি গোল করেন পেড্রো পোরো। আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে রাউন্ড অফ 32 অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 8:30। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামী রবিবার লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ব্যাডমিন্টনে কানাডা ওপেন সুপার 300 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় পর্বে ভারতের তানেয়া হেমন্ত জাপানের রিকো গুঞ্জির কাছে 21-11 ব্যবধানে পরাজিত হয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের কমনওয়েলথ পদকজয়ী আকর্ষি কাশ্যপ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। সারা দেশের সঙ্গে রাজ্যেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি আইন চালু হয়েছে। অন্ধ্রপ্রদেশে আয়োজিত অনুষ্ঠানে গতকাল এই প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, এই কর্মসূচির অধীনে কর্মসংস্থানের সময়কাল 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে।

এদিকে আগরতলার নজরুলকলাক্ষেত্রে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নতুন এই আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্রামগঞ্জে জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভিভিজি রামডি প্রকল্পের সিপাহীজলা জেলাভিত্তিক অনুষ্ঠান। জনসম্মেলনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জনসম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া সহ অন্যান্যরা। খোয়াই নতুন টাউন হলে আয়োজিত জনসম্মেলনে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় প্রমুখ। এদিকে বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত দক্ষিণ জেলাভিত্তিক জনসম্মেলনে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলাফু মগ, স্বপ্না মজুমদার প্রমুখ। এছাড়া কৈলাসহরের শ্রীরামপুরে স্বামী বিবেকানন্দ ভবনে ঊনকোটি জেলাভিত্তিক জনসম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমরেন্দ্র দাস সহ অন্যান্যরা। এই উপলক্ষে অনুষ্ঠান প্রাঙ্গণে এসএসজি দলগুলোর উৎপাদিত পণ্যের প্রদর্শনী মণ্ডল খোলা হয়। ভিভিজি রামজি আইনের বিভিন্ন দিক নিয়ে প্রদর্শনীর আয়োজনও করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গণ্ডাতুই সংহকুয়ার নারিকেলকুঞ্জে গতকাল আম উৎসবের উদ্বোধন করেছেন। তিনি বলেন, কৃষকদের জীবিকা শক্তিশালী করা এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার গণ্ডাতুই মহকুমার আরও 342 জমিতে আম চাষ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন, রাজ্য জুড়ে বন্যা বিধ্বস্ত এলাকাগুলোর সরজমিনের পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে এবং এটি সম্পন্ন হলে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, এসডিআরএফ এবং এনডিআরএফ এর নিয়ম অনুযায়ী ত্রাণ সহায়তা প্রদান করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কিরেন রিজিজুর সঙ্গে বন্যা বিধ্বস্ত জেলাগুলো পর্যবেক্ষণের ফাঁকে গতকাল আকাশবাণীকে মুখ্যমন্ত্রী বলেন, মহাসড়ক সহ বড় ধরনের পরিকাঠামোগত ক্ষতির ক্ষেত্রে রাজ্যের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত সহায়তার প্রয়োজন হতে পারে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকিমি ব্লকের অধীন আঠারোমুড়া এডিসি ভিলেজে গতকাল বিজেপি কৃষ্ণপুর মণ্ডল আয়োজিত জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি বলেন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে শীঘ্রই 43 মাইল এলাকায় একগুচ্ছ পরিকাঠামো সহ অন্যান্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সমাধান সমারোহের আওতায় সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলাগুলোর জন্য আগামী 21-23 আগস্ট বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব গতকাল আকাশবাণীকে জানিয়েছেন, মামলার উভয়পক্ষের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে এই বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত রাজ্যে 181 মামলা সমঝোতার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইনসেবা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য গোয়েন্দা বিভাগ বা ডিআরআই, আসাম রাইফেলস এবং রেল পুলিশ রেল সুরক্ষা বাহিনীর জওয়ানদের সহায়তায় গতকাল আগরতলায় পণ্যবাহী ট্রেন থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে। ডিআরআই এর এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া কফ সিরাপের বাজার মূল্য প্রায় 6,54,00,000 টাকা। এই ঘটনায় খোয়াই জেলার একটি বেসরকারি সংস্থার ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজশিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গঠনে রাজ্য সরকার সক্রিয়তার সঙ্গে কাজ করছে। আগরতলা টাউন হলে গতকাল আন্তর্জাতিক নেশা বিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আইন বা সাজা দিয়ে নেশার বিরুদ্ধে লড়াই করার চেয়ে সামাজিক সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ দুটি ম্যাচে স্পেন 3-0 ব্যবধানে অস্ট্রিয়াকে এবং পর্তুগাল 2-1 ব্যবধানে ক্রোয়েশিয়াকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়েছে। রাউন্ড অফ 16 কোয়ালিফাই করার পর এই বিজয়ী দল দুটি আগামী ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ ভারতীয় সময় সকাল 8:30 সুইজারল্যান্ড ও আলজেরিয়ার মধ্যকার পরবর্তী ম্যাচটি রয়েছে। নাগাল্যান্ডের প্যারাঅলিম্পিয়ান হোকাতো হোতেঝো সেমা পুরুষদের শটপাট F57 ক্যাটাগরিতে বিশ্বের 1 স্থানে উঠে এসেছেন। সর্বশেষ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স র্যাঙ্কিং অনুসারে আসাম রাইফেলসের সুবেদার হোকাতো হোতেঝো সেমা এই সাফল্য অর্জন করেছেন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

নরেন্দ্র মোদী জাপানী মন্ত্রীবক্রক সানাইয়া তাকাইচিবাই বখাকনি ককলাম সালাইমাও আচুখা মন্ত্রীবক্রক সাকা ভারত হায়ুংনি দশ হাজার রাং থংতেই থাংনাই রাং বিশি হাকতনি জিডিপি বাংমারি অংখা স্নি দশমিক স্নি বসাকা স্নাম ফিরজাকতেই বানিয়া লাইতে সাকলাইজাকমাবাই বিশ্ব বৈচয়া ওই জাপানি বানিয়ানি বাকে যত্তনি কাহামকুক থাই অঙ্গে বাচাখা ভারত কেন্দ্রনি কামি হামক্রাইতে হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান মিয়া অন্ধ্রপ্রদেশ নি তিরুপতি হাঙ্কর ভি ভি জি রামজি কামি কেরং নই সাই নই চিবানো চেঙ্গেরেখা পান্ডা মন্ত্রী অক্রায়ন চন্দ্রবাবু নাইডুবো মানজাখা পান্ডা ককনারকমাবো বসাকা তাংবতাংনি বিশিং কামিনি তাং সামুং বাই গদাল জাগ্রকনি শালছাড়ানি সামুং বাংরবই শালছাড়া নই চিবা ক্লাইজাখা তাকলাই বিশি কেন্দ্র হাপাং খক চুকু চিবা সাই দগ্রা রজাগ্রাং গোসিমুং রেখা ইয়াঙ্গ হাস্তে অবমিয়া জুদা জুদা হাঙ্কর সংসারজাক পান্ডা তিরুপতি হাঙ্করনি পান্ডানো দাদক সিদাক ফুনুকজাখা আগরতলা নজরুল কলাক্ষেত্র ও সংসারজাক হাস্তে বেরেমনি পান্ডা ও হদা হামক্রাইতে হদা রিংমন্ত্রী টিঙ্কু রায়সাকা হামচাজাক ভারত নই সাইব্রী চিসনি নাহার মুগ্ন সুপুংনানো নাহারে অকেরং নাংমানি বারজা ইয়াসাগানে কতাল অকেরংনি শেপন হাস্তেনি শেপমাননাই রক্তিথানী সগৈ দানো হাস্তে হাপাংনি নাহারমুং বিশ্রামগঞ্জনী হাঙ্ক নাইকল ফাং হাবা নগব সংসারজাখা ভিবিজি রামজি তাংবুতাংনি সিপাহীজলা হাঙ্কর বেরেমনি কুথুমলাইমুং আর মানজাখা সিপাহীজলা জেলা পরিষদনি কাসকুজক সুপ্রিয়া দাস দত্ত গুমতি হাঙ্ক নাইকল ফাংনি চেতনবাই সংসারজাক লুকুথুমো মানজাখা হাস্তে বিধানসভানী স্পিকার রামপদ্য জমাতিয়া বসাকা ও তাংবুতাং চেংজাকমাবাই হাস্তেনি তাং সামুংবাই গদাল জাগ্রক রাংথংতৈ হামক্রাই এঙ্গানে খোয়াই কতাল টাউন হল সংসারজাক লুকুথুমো মানজাখা বিধানসভানী চিফ হুইপ কল্যাণী রায় জেলা পরিষদ নি কাসকুজেক অর্পণা সিংহ রায় হাঙ্কর নাইকল ফাং রাজাত পান্ত ইয়াঙ্গ বিলুনিয়া কচাম টাউন হল সংসারজাক শালগ্রা হাঙ্কর বেরেমনি লুকুথুমো মানজাখা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমএলএ প্রমোদ রিয়াং মাইলাফ্রু মক স্বপ্না মজুমদার আকর্ষণ কৈলাসহর নি শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবন ব অনুকোটি হাঙ্কর বেরেমনি লুকুথুম পান্ডা সংসারজাখা আর মানজাখা হাঙ্কর নাইকল ফাং মেগাজেন অনুকোটি হাঙ্কর নি ইয়াক চো কাসকু অক্রা সন্তোষধর আকর্ষণ অরুণাচল প্রদেশ নি মন্ত্রী অক্রা প্রেমা খান্ডু সাকা হাস্তে গনাঙ্গই তুই লম্মা তংহালগ দেরাজাক আমচাই রকনি তংহালক চেরি নাইমুংনি সামুং তাংজাগৈ তঙ্গো অ সামুং পাইমাইয়াগুলো কেন্দ্র হাপাংনি থানে সুবাই শুক্রবৈ কাংবলাই জমা রাজাগানে এস ডি আর এফ তে এন ডি আর এফ নি রায়দানর গৈ চুবাচু ইয়াফার জাগানে কেন্দ্রনি মন্ত্রী শিবরাজ সিং চৌহান তে কিরেন রিজিজুবাই তুই লম্মা তংহালক নতুয়ে চেরি নাইমানি কক সালাইমুং ইয়াগুলো মন্ত্রী অক্রা সাকা লাহার কতর নখবই কতর তাং বেখরেব দেরামুং অংমানি দেখিল হাস্তেনি বাগৈ কেন্দ্র হাপাংনি থানে ইয়াকবার আচুপাচু নাঙ্গই মানো লুকুরকনি সামুনতে নাংকুক মানো যতনি সাকাবতনি হামক্রাইনি ওয়ানসক তাংনাহারৈ টঙ্গহনি সাকা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মিয়া তেলিয়ামুরা আথারো মুরা এডিসি ভিলেজনি বিজেপি কৃষ্ণপুর মন্ডলনি চেতনবাই সংসারজাক পান্ডাও অকগ্ন সাকাব বসাকা এমএলএ হামক্রাই তহবিলনি রাংবাই দায়িত্ব ন তেতাল্লিশ মাইলনি সিমি ত্রিপুরা বস্তি জড়া লামাস নামুংনি সামুং জেংজাগানে অ আমজায় কাইসা শ্রৃঙ্গাই রকনি হোস্টেল বস নামজাগানে আবনি লগে লগে চিং ফেরাংনি সেপ ফারমুং টংসকনাই সেপ কাহামনি বাকে মুঙ্গিয়া কামি আমজায় কাইসা সাব স্টেশন নামনানি চেতনব নাহার জাগৈ টঙ্গহনি ন হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ মিয়া গন্ডা তৈসা বখাকসেনি নারিকেল কুঞ্জাও সংসারজাক নখা সালনী থাইচুক্তেন চেঙ্গে রেখা পান্ডানো চেঙ্গি বসাকা হুকবার খ্লাইনে রকনি আজিমুং ক্রাক খ্লাইনানো নাহারৈ তে আজিমুং বাংরানো নাহারৈ হাস্তে হাপাং গন্ডা তৈসা বখাকসেও তেই ব কানিক থামরা বৈচিনী থাইও থাইচুক হুকবার ফুয়ারনানি ককচংমুং নাহারকা ফুটবল হায়ুং কাপনি রাউন্ড অফ থার্টি টু নি পাই থাকি মেচ স্পেন থাম বুকসা গোলনি ফেরবাই অস্ট্রিয়ানো তে পর্তুগাল নই সা গোলনি ফেরবাই ক্রোয়েশিয়ানো মেচেনখা রাউন্ড অফ সিক্সটিন কোয়ালিফাই এংমানি ইয়াগুলো কপ্লাই এংজাক অবদল দল নই তে কাইসা মেচ বাতাইলায়ানে ভারতনি জড়ানোর গী তিনি ফুং দামচার সতি থামচি সুইজারল্যান্ড তে আলজেরিয়া থংলায়ানে নাগাল্যান্ডনি প্যারা অলিম্পিয়ান্ড হোকাতো হতো জেসেমা চলারকনি শর্টপাট এফ ফিফটি সেভেন ক্যাটাগরি ও হায়ুংনি পুইলা থায় কাসাই ফাইকা পাইথাক হায়ুং প্যারা অ্যাথলেটিক্স র্যাঙ্কিং নরগৈ আসাম রাইফেলসনি সুবেদার হোকাতো হতেজো সেমা অ থাই মানখা তাবুক নবতিবারনি ককতমা বস্কাং দামনি চিব্রিয় শালচিতে ধলাই হাঙ্কর ফেরাঙ্ক গৈ কবাঙ্কে বাতে ওই মানুহনি হজাক মংরেখা নবতিবার নাইখুং তিনি দিবর জরা নখা মনাকজাক টঙ্গানে ফেরাঙ্ক গৈ কিজাসেক ওয়াতে ওই মানুহনি হজাক মং রেজাখা তিনি শালনি তুমারি সাকাব থামচিবা ডিগ্রি তে খামাব নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গি মানো তিনি আইচুক খামানি তুমারি টঙ্কা নৈচিসনি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই কক তুমা পরিমং তাবুক জরাতে অরণ পাইখা উলনি কক তুমা আওয়াই ইংগানে সানজা

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপর্ণাদেব বর্মা ভারতে জাপান মিয়া রাংথং তৈ সাক্ষাম নাইমথাং বিথি স্নামখর তৈ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নখবই জুদা জুদা দেখিল কক খালাইমাও মংসৈর লাইখা দিল্লি কতালো ভারত জাপান কথাজাক রাংথং ফুরামো মন্ত্রীবক

0: স্নেহতাময়ী সতী প্রীতি বাব।
1: আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে অভিনয়।

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনে আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অম্বালিকা ভট্টাচার্য।
0: বর্ষা আর প্রেম যেন একই মুদ্রার এপিট ওপিট। মেঘলা আকাশ, ঝিরঝিরি বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ মানুষের মনের সুপ্ত আবেগগুলোকে জাগিয়ে তোলে।
1: কবি সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কাছেই বর্ষা এক অদ্ভুত রোমান্টিকতার নাম। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন ভালোবাসার বার্তা নিয়ে আসে।
0: বর্ষার প্রেম মানে এক চিলতে জানালা, এক কাপ গরম চা আর ব্যাকগ্রাউন্ডে মৃদু সুরে চলে আসা মেলোডি গান। এই ঋতুতে প্রিয় মানুষের হাত ধরে ছাতা মাথায় দিয়ে ভেজার আনন্দই আলাদা।
1: নাগরিক জীবনের ব্যস্ততা ভুলে বৃষ্টির দিনে প্রিয়জনের পাশে বসে গল্প করার মুহূর্তগুলো স্মৃতির পাতায় সারা জীবন অমলিন থাকে। আবার বর্ষার প্রেম শুধু মিলনের নয়, বিরহেরও। মেঘে ঢাকা আকাশ আর অবিরাম বৃষ্টি অনেক সময় বুকের গভীরে লুকিয়ে থাকা একাকিত্ব বা পুরনো কোনো স্মৃতির কথা মনে করিয়ে দেয়।
0: দূরত্বের বেদনায় নীল হাওয়ার মন বৃষ্টির শব্দের মাঝে খুঁজে পায় নিজের ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এমন দিনই তারে বলা যায়।

0: অর্থাৎ মনের গহীন কোণে জমে থাকা যে কথাগুলো সচরাচর বলা হয়ে ওঠে না, বর্ষার একলা দিনে সেগুলো খুব সহজেই প্রকাশ করা যায়।
1: প্রকৃতির এই রূপ মানুষের হৃদয়কে নরম করে তোলে, অভিমান ভুলিয়ে কাছাকাছি আসার তাগিদ দেয়। তাই তো যুগে যুগে বর্ষা এসেছে প্রেমের চাদর গায়ে জড়িয়ে, হৃদয়ে নতুন করে ভালোবাসার দোলা দিতে।

0: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
1: প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
2: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: এবারে চোখ রাখবো আজকের দিনে ইতিহাস কি বলছে। 1947 সালের এই দিনেই ভারতবর্ষকে দুটি ডোমেইনে বিভক্ত করার জন্য মাউন্টব্যাটেন পরিকল্পনা প্রকাশ করা হয়। 1919 সালে এই দিনেই রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে শান্তিনিকেতনে বিশ্বভারতীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 1952 সালে

0: তিনি জন্মেছিলেন ভারতীয় বাঙালি গায়ক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার অমিত কুমার। 1980 সালে আজকের দিনে জন্মেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
1: প্রতি বছর 3রা জুলাই পালিত হয় আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। এই দিবসের মূল উদ্দেশ্য হল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করা। প্লাস্টিক ব্যাগ আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করলেও এর ক্ষতি সুদূর প্রসারী। একটি প্লাস্টিক ব্যাগ পচতে শত শত বছর সময় নিতে পারে। এ সময়ের মধ্যে এটি মাটি, নদী, হ্রদ এবং সমুদ্রকে দূষিত করে। অসংখ্য গবাদি পশু, পাখি এবং সামুদ্রিক প্রাণী ভুলবশত প্লাস্টিক খেয়ে অসুস্থ হয় বা প্রাণ হারায়। প্লাস্টিক ভেঙে তৈরি হওয়া ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের খাদ্য, পানীয় জল এবং পরিবেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। এই সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়, কিন্তু ছোট ছোট সচেতন পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে। বাজারে গেলে কাপড়, পাট বা কাগজের ব্যাগ ব্যবহার করা, অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যাগ নেওয়া থেকে বিরত থাকা এবং অন্যদেরও সচেতন করা, এসব অভ্যেস পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 2026 সালের ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডের থিম হল ব্রেকিং ফ্রি ফ্রম সিঙ্গল ইউজ প্লাস্টিকস টুয়ার্ডস আ সাস্টেইনেবল ফিউচার, অর্থাৎ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে মুক্তি একটি টেকসই ভবিষ্যতের পথে। এই থিমের মূল বার্তা হল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নির্ভরতা কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশ বান্ধব বিকল্প গ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও টেকসই পৃথিবী গড়ে তোলা। ব্যক্তি, সমাজ, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকার সবাইকে একসঙ্গে এগিয়ে এসে প্লাস্টিক দূষণ কমানোর আহ্বানই এই বছরের মূল লক্ষ্য। আসুন, আজকের অঙ্গীকার হোক একটি প্লাস্টিক ব্যাগ কম ব্যবহার মানে পরিবেশের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
2: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
3: প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
4: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: এবারে চলে যাব বলছি তোমায় পর্বে, লিখছি তোমায় পর্বে। এবার লিখছি তোমায় পর্বে, এবারের বিষয় যুব দক্ষতা। তো এই বিষয়ে প্রথম চিঠি লিখে পাঠিয়েছেন সজল কর্মকার। তিনি লিখছেন, বোধহয় অভিজ্ঞাপন, যুব সমাজ বলতে শারীরিক ও মানসিক দিক দিয়ে এক সবুজ, সতেজ, প্রাণশক্তিতে ভরপুর 18-উত্তীর্ণ বয়সটাকে বলতে পারি। আজকের যুব সমাজ কর্মহীন, তাদের মেরুদণ্ড যেন ভেঙে গেছে, মোবাইলে স্ক্রিনে চোখ ডুবিয়ে বসে থাকে, চোখ নীলস্কোর দৃষ্টি হারাচ্ছে, তাই তারা যেন পঙ্গু, দিশেহারা পথিক। দুঃখের বিষয়, যুব নায়ক, যুব সমাজের পথ প্রদর্শক বিবেকানন্দের সেই আদর্শ আজ অনুসৃত হয় না। যুব দক্ষতা হলো সেই শক্তি যা হচ্ছে একটা দুর্দমনীয় স্পিরিট, আত্মাশক্তি, আত্মবিশ্বাস। বিবেকানন্দের সেই তিনটি এইচ, হার্ট, হ্যাড অ্যান্ড, অর্থাৎ হৃদয়, মাথা, হাত, কর্ম অক্ষম হয়ে যাচ্ছে। বর্তমান প্রজন্মের মধ্যে দরকার সেই যুব দক্ষতার আত্মানুসন্ধান করা। কেউ ছোট নয়, সবার মাঝেই রয়েছে আপন শক্তি। তাই বিপদগামী যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনা, যে যে কাজে দক্ষ সেই দিকে তার দক্ষতা খুঁজে নিতে উৎসাহিত করতে হবে। অন্তত নতুন প্রজন্মের কাছে আমাদের বড় আশা, তারা যেন আপন চেষ্টায় আপনার শক্তিকে অফুরন্ত প্রাণ উচ্ছলতায়

উঠে। মনে পড়ে কুসুম কুমারী দাসের সেই কবিতা, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে সেই যারপণ। বাড়ির বাবা মা, স্কুলের শিক্ষক বা অভিভাবকরা এই দায়িত্ব নেবে, দক্ষতা জাগিয়ে তুলতে তরুণ তরুণীদের মধ্যে সেই আত্মশক্তি নিয়মিত অনুশীলন করিয়ে যাওয়া, খেলাধুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া, বিপদগামী যুব সমাজকে যোগব্যায়াম চর্চা করানো, আশেপাশের সব সচেতন মানুষকে এ ব্যাপারে উৎসাহিত করতে হবে। একদিন অবশ্যই যুব সমাজের মধ্যে শারীরিক মানসিক কর্মদক্ষতা সঞ্চার হবে, তাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বদেশপ্রীতি গড়ে উঠবে। যুব সমাজ অর্থ রোজগারের যন্ত্র দানব নয়, মায়া মমতা মাখা কঠিন কোমলে মিশ্রিত চারিত্রিক গুণাবলীতে গড়া এক সহানুভূতিশীল এবং মানবিকতা সম্পন্ন সুযোগ্য নাগরিক। তারা দক্ষ হলে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন নেবেই নেবে। সজল কর্মকার, গ্রাম পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম।

0: আজকের পরবর্তী চিঠি লিখে পাঠিয়েছেন হুগলি থেকে মঞ্জুশ্রী মণ্ডল। প্রিয় অভিজ্ঞাপন, তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতি বছর 15 জুলাই বিশ্বজুড়ে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়। 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ তরুণদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতার কৌশলগত গুরুত্বকে স্বীকৃতি দিয়ে এই দিনটি ঘোষণা করে। এই দিবসের উদ্দেশ্য ও গুরুত্ব হল কর্মসংস্থান, তরুণদের শোভন কাজ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সক্ষম করে তোলা, নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব সম্পর্কে তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। এই দিনে বিশ্বের বিভিন্ন স্থানে সরকারি এবং বেসরকারি সংস্থা কর্তৃক কর্মশালা, প্রশিক্ষণ ক্যাম্প এবং আলোচনা সভার আয়োজন করা হয়। যুবদের দক্ষতা রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বর্তমানে রাজনৈতিক জাঁতাকলে যুব সমাজের দক্ষতা বৃদ্ধি পাওয়ার বদলে অলসতায় রূপান্তর ঘটছে। যুব দক্ষতা বিলুপ্ত হচ্ছে, যুব সমাজ রসাতলে যাচ্ছে, কারণ না আছে তাদের কাজ, না আছে তাদের কাজের সুযোগ। ভাতা নির্ভরতা করায় কাজ করার ক্ষমতাই তো হারিয়ে যাচ্ছে, দক্ষতা অর্জন হবে কি করে? যেমন হচ্ছে কর্মবিমুখ, তেমন হচ্ছে মাদকাসক্ত, তেমন হচ্ছে ফোনে আসক্ত। যুব সমাজের হাতে উপযুক্ত কাজ না দিলে শুধু পরিবার নয়, সমাজ, রাষ্ট্র রসাতলে যাবে। এ বিষয়ে ভাবার সময় হয়েছে রাষ্ট্রনেতাদের। ধন্যবাদান্তে মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি।
1: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
2: প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
3: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
4: লিখিতময় পর্বে এবারে চিঠিটি লিখেছেন ডক্টর নিত্যরঞ্জন খান, পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, যুব দক্ষতার বিষয় ভাবনার মনে পড়ে গেল কবির কথা, যৌবন যে তুই কি রবি সুখের খাঁচাতে। যুবকদের উপর সব কবিরই খুব ভরসা, তাদের দক্ষতা নিয়ে আমাদেরও কোনো সন্দেহ নেই। কবি নজরুলও যুবশক্তির দক্ষতাকে এইভাবে দেখতে চেয়েছেন, আমি বজ্র, আমি ঈশান বিষানীয় হুঙ্কার, আমি ইফ্রাফিলের শৃঙ্গার মহাহুঙ্কার। এরকমই একটি ঘটনার কথাই আজ তোমাকে শোনাই। অধপাড়া গা গঙ্গাপুরে মাত্র কয়েকটি পরিবারের বাস, মিতুল তেতুলরাও এই গাঁয়েই থাকতে, তাদের লণ্ঠনের আলোয় পড়াশোনা। রাত বিরেতে ঘরের বাইরে যেতেও সবার লণ্ঠন।

0: মৌসুমি ভরসা। সুখা মৌসুমে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু বর্ষাকালে খুবই অসুবিধা। একটু হাওয়া দিলেই আলো নিভে যায়, দেশলায়ও বাড়ন্ত উনানে তখন কাঠের আঁচ ফুঁকে ফুঁকে আলো জ্বালাতে হয়। মিতুনরা তখন দশম শ্রেণীর ছাত্র, ইতিহাস বিপ্লবের জীবন ওদের স্পর্শ করেছে। আষাঢ় মাস, প্রবল বর্ষণে রাত্রি শেষে 1978 সালে গ্রামের সব ঘরবাড়িতে বন্যার জল উঠে এসেছে। চারিদিকে শুধু চিৎকার, ঘরের মেয়েরা বিপদের হাত থেকে বাঁচতে দেবতার উদ্দেশ্যে ঘন ঘন শঙ্খধ্বনি করছে। অনেকগুলি কাঁচা ঘর বন্যায় জলে দুর্দার করে পড়ে গেল, সে এক বিভীষিকার মতো। সুবলরা থাকে খালের ওপারে, একটি ঘর মাত্র ওরা, ওদের চারিদিকে হুহু গর্জনে জল বেয়ে চলেছে। সাপেরাও গাছে গাছে আশ্রয় নিয়েছে। তারই মধ্যে একটি ডালে উঠে সুবল চিৎকার করে বলেছে, মিতুল মিতুল বাঁচা। মনে হতে লাগলো সেই বুঝি জলের তোরে গাছ সহ সেও ভেসে যায়। এদিকে অঝরে বৃষ্টি ঝরে, সুবলের সেই ডাক মিতুলদের কর্ণগোচর হওয়া মাত্র তারা শশব্যস্ত। সঙ্গে সঙ্গে অন্য বন্ধুদের নিয়ে মাস করে কলাগাছে জুড়ে একটি বড় অশ্বত্থকে সঙ্গে নিয়ে দড়ি বাঁধল ওরা। সেই দড়ি ধরে উত্তাল প্রবাহে সুবলদের উদ্ধার করতে হবে। সবাইকে উদ্ধার করে ওরা সেদিন সবার মন জয় করে নিয়েছিল। যুবশক্তির সেই দক্ষতা আজও আমার মুগ্ধ করে। ডক্টর নিত্যরঞ্জন খান, পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর।
1: লিখছি তোমার পর্বের শেষ চিঠিতে যাব। শেষ চিঠি লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ি থেকে ডক্টর সুবল দাস। দিশারি অভিজ্ঞাপন, 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। এই বিশেষ দিনটি আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে বর্তমানের এই অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল এবং তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণ সমাজের জন্য শুধু প্রথাগত শিক্ষার চেয়ে বাস্তবমুখী ও প্রায়োগিক দক্ষতা অর্জন করা অনেক বেশি জরুরি। যুব দক্ষতা হল মেধা, সৃজনশীলতা, আধুনিক প্রযুক্তি এবং মানবিক চেতনার এক অপূর্ব সমন্বয়, যা একজন সাধারণ তরুণকে আত্মনির্ভরশীল, মানবিক ও সফল মানুষ হিসেবে গড়ে তোলে। যুব সমাজকে এই অসীম সম্ভাবনাকে জাগিয়ে তুলতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলা যায়, উদয় অচলে তুমি অফুরান প্রাণ, তোমারই হেরিয়া বিশ্ব গাহিতেছে গান। বর্তমান প্রজন্মের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, কারিগরি জ্ঞান, কার্যকর যোগাযোগ, সুপ্ত নেতৃত্ব এবং সমস্যা সমাধানের ক্ষমতা সবচেয়ে বেশি প্রয়োজন। আমার দীর্ঘ পর্যবেক্ষণ ও বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, কেবল পুঁথিগত ডিগ্রি আজকের দিনে কোনো তরুণের সুন্দর কর্মসংস্থানের সম্পূর্ণ নিশ্চয়তা দিতে পারে না। এর জন্য প্রয়োজন বাস্তব কাজের অভিজ্ঞতা এবং নতুন কিছু সৃষ্টি করার দৃঢ় উদ্যোগী মানসিকতা। যুব সমাজের এই সার্বিক দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের যৌথ ভূমিকা অনস্বীকার্য। পরিবারকে হতে হবে তরুণের স্বপ্নের প্রথম সহায়ক ভিত্তি, শিক্ষা প্রতিষ্ঠানকে দিতে হবে আধুনিক বৃত্তিমূলক শিক্ষা এবং সমাজকে তৈরি করতে হবে নতুন কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানানোর এক ইতিবাচক পরিবেশ। আমার মানবিক উপলব্ধি ও গভীর পর্যবেক্ষণ বলে, প্রতিটি তরুণের ভেতর সুপ্ত থাকে অসীম ও অতুলনীয় সম্ভাবনা। তাদের বাস্তবমুখী কর্মপ্রেরণা দিলে সমগ্র সমাজ এবং দেশকে নতুন দিশা দেখাবে। তাই আসুন আমাদের যুব সমাজকে দক্ষ ও মানবিক মূল্যবোধে বলীয়ান করে গড়ে তুলি, কারণ যুব দক্ষতাই আগামী বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ। নমস্কার, আন্তে ডক্টর সুবল দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

0: এবারে কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি। প্রতি বছরের মতো ত্রিপুরা শিক্ষক সমিতি তথা টিটিএ এবছরেও অর্থাৎ 2026 সালেও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিকে শতকরা 70% নম্বর নিয়ে পাশ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতাভুক্ত যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়ে বর্তমানে একাদশ শ্রেণীতে পাঠরত বাছাই করা আর্থিকভাবে অসচ্ছল 17 জন কৃতি ছাত্রছাত্রীদের প্রত্যেককে এককালীন 5,000 টাকা করে মাধ্যমিকোত্তর স্কলারশিপ প্রদান করা হবে। অন্য যে কোনো স্কলারশিপ প্রাপকদেরও আবেদন করতে পারবেন। স্ব বিদ্যালয়ের ইতিমধ্যে আবেদনপত্রের কপি পৌঁছে গেছে। আবেদনপত্রের কপি বিদ্যালয় অফিসে পূরণ করা আবেদনপত্র 17 জুলাই শুক্রবার 2026 তারিখের মধ্যে টিটিএর মুখ্য কার্যালয় ভবন 8A কমলচুমনি সরণি জগন্নাথ বাড়ি রোডে জমা দিতে হবে। ডাকযোগে ঠিকানা জমা দেওয়ার হচ্ছে শ্রী সুরেশচন্দ্র সাহার সাধারণ সম্পাদক টিটিএ ধলেশ্বর 16 নম্বর রাস্তা একে ভূষণ লেন পোস্ট অফিস ধলেশ্বর পিন 799007 মোবাইল নম্বর 4437044072 অথবা 9436453 75 জানিয়ে দিলাম একটি তথ্য।
1: আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি। আগামী 6 জুলাই মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে মোহনপুর মহকুমা ভিত্তিক শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে মোহনপুর পৌর পরিষদের কনফারেন্স হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় এই অনুষ্ঠান উপলক্ষে আজ 3রা জুলাই মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বসে আঁকো, প্রবন্ধ রচনা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও 4ঠা জুলাই বিদ্যালয়ের বিআরসি হলে দেশাত্মবোধক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করবে। মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব অনুষ্ঠানকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ ছিল আজকের দুটি তথ্য।

এবার জানিয়ে দিচ্ছি শরীর স্বাস্থ্য বিষয়ক একটি টিপস। বর্ষাকালে সুস্থ থাকতে শরীরের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। যেমন এই সময় বাতাসে আর্দ্রতা বাড়ার কারণে ব্যাকটেরিয়া ও ছত্রাকে সংক্রমণ বৃদ্ধি পায়। কিছু টিপস হলো, যেমন বিশুদ্ধ জল, সর্বদা ফোটানো বা ফিল্টার করা জল পান করুন, আর খাওয়াতে টাটকা ও গরম খাবার খান, রাস্তার কাঁটা ফল, ফাস্টফুড এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু, আদা ও রসুন খান। ত্বক ও চুলের যত্নে বৃষ্টিতে ভিজলে দ্রুত স্নান করুন, শরীর শুকিয়ে নিন। ত্বক শুকনো রাখতে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন। সপ্তাহে 2-3 দিন মৃদু শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার রাখুন, আর পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখুন। ভেজা জামা কাপড় ও জুতো দীর্ঘক্ষণ পরে থাকবেন না। ঘরবাড়ি শুকনো ও পরিষ্কার রাখুন। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। এই ছিল শরীর স্বাস্থ্য বিষয়ক ছোট্ট একটি টিপস।

এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য একটি কাজের খবর। ভারতীয় স্টেট ব্যাংক প্রবেশনারি অফিসার অর্থাৎ পিও পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদ 1500, আবেদন শুরু হবে 18ই শুরু হয়েছে 18ই জুন 2026 থেকে এবং শেষ তারিখ হচ্ছে 8 জুলাই 2026। প্রিলিমিনারি পরীক্ষা

অগস্ট 2026 সম্ভাব্য, পয়লা ও 2 অগস্ট মেন্স পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর 2026, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা, প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। আগ্রহী প্রার্থীরা SBI ক্যারিয়ার্স পোর্টালের মাধ্যমে 8ই জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াটি প্রিলিমিনারি পরীক্ষা, মেন্স পরীক্ষা এবং সাইকোমেট্রিক টেস্ট সহ গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল পেজ https://sbi.bank.in দেখে নেওয়া যেতে পারে। এই ছিল আজকের একটি কাজের খবর।

এবারে ঘুরি বলছে, আবার কি খবর আপনাদের জানিয়ে দেবার। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে, আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 62%। আর একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধলাই এবং দু একটি জেলায়। আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। জানিয়ে দিলাম আবহাওয়া বিজ্ঞপ্তিতে।

0: এবারে সময় হয়ে গেছে আমাদের আসর থেকে বিদায় নেবার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ,
1: আর আমি অম্বালিকা ভট্টাচার্য।
0: নমস্কার।

আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, তারপরই শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন দিনের নতুন আলো, নতুন সম্ভাবনা আর একরাশ শুভেচ্ছা নিয়ে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি রয়েছি আরজে শতাব্দী, 101.6 মেগাহার্টসে আপনারা শুনছেন প্রিয় অনুষ্ঠান যুববাণী। আজকের এই পর্বে থাকবে কবিতা পাঠ, এবং এই পর্বটাকে আরও সুন্দরভাবে তুলে ধরতে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে থাকবে কিছু আলোচনা, এবং থাকবে আজকের দিনের গুরুত্ব, তার পাশাপাশি

সচেতনতার বার্তা। তবে চলুন শুরুটা হোক কবিতা পাঠের মধ্য দিয়ে। সঙ্গে থাকছে আরজে সুনেত্রা এবং থাকছে আরজে অনিকপতি পূর্ণেন্দু পত্রীর কথোপকথন।

তুমি আমার সর্বনাশ করেছো শুভঙ্কর, কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। জ্বলন্ত উনুনে ভিজে কয়লার ধোঁয়া আর শ্বাসকষ্ট ঘিরে ফেলেছে আমার দশ দিগন্ত। এখন বৃষ্টি নামলে কানে আসে নদীর পাড় ভাঙার অকুল্লার শব্দ, এখন জ্যোৎস্না ফুটিলেই দেখতে পায় অন্ধকার শ্মশান যাত্রীর মতো ছুটে চলেছে মৃতদেহের খোঁজে। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সাজগোজ, পাউডারে সাবানে সেন্টে সুরমায় নিজেকে যেন কেচে ফর্সা করে তোলার মতো সুখ। এখন প্রতিবিম্বের দিকে তাকালে সমস্ত মুখ ভরে যায় গোলমরিচের মতো ব্রণে, বিস্বাদে, বিপন্নতায়। এখন সমস্ত স্বপ্ন যেন বিকট মুখোশের হাসা হাসে, দুঃস্বপ্নকে পার হওয়ার সমস্ত শাঁকো ভেঙে চুরমার।

এতটুকু ছিলাম আমি। আমার এক ফোঁটা খাঁচাকে তুমি করে দিয়েছ লম্বা দালান, আগাছার জমিতে বুনে দিয়েছ জ্বলন্ত উদ্ভিদের দিক চিহ্নহীন বিছানা। এখন ঘরে টাঙানোর জন্য একটা গোটা আকাশ না পেলে আমার ভালো লাগে না। এখন হাঁটা চলার সময় মাথায় রাজ ছত্র না ধরলে আমার ভালো লাগে না। পৃথিবীর মাপের চেয়ে অনেক বড় করে দিয়েছ আমার লাল বেলুন, গোলমরিচের মতো এই একরত্তি পৃথিবীকে আর ভালো লাগে না আমার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন এতে কবিতা পাঠ, এবং এবারে আরও একটি পর্বে আমরা চলে যাব। এই মুহূর্তে আপনারা শুনবেন এক নারীর জীবনযাত্রার গল্প। তিনি শুধুমাত্র একজন সাহিত্যিক নন, তিনি ত্রিপুরার প্রথম মেয়েদের ব্যান্ড মেঘ বালিকার এক সদস্য অঙ্কিতা রায়। তার কলম, তার গান, তার স্বপ্ন আর জীবনের না জানা গল্প নিয়ে থাকছে আর্চে রিমা।

সঙ্গী তখন রবীন্দ্রনাথ। তুমি কখন ডাকবে ফুলে, অপেক্ষা তার ফুলের না রাত। আগ্রহ নামে একটি গ্রহে স্বপ্ন দেখি স্বাধীন মতো, নিজেই নিজের মন বিদ্রোহে জাগিয়ে রাখি অতীত ক্ষত। বাঁচার সাথে ইচ্ছে কেমন যুদ্ধ যুদ্ধ লড়াই করে, পরাধীন গায়ে লুকিয়ে তেমন মন বান্ধিবি কেমন করে। আমিও ভাবি ব্যস্ত হব যেমন করে শহর ছুটে, যখন তখন ঝরতে পারে তাও তো রোজ গোলাপ ফোটে। সবচেয়ে দোষী রবীন্দ্রনাথ, গানে এত দুঃখ ঢালা, বাজবে বলে বেরিয়ে আসি পিছুটানে মরণ জ্বালা। রাতের পরে সূর্য ওঠে ভাবি বসে ভাবব না আর, শক্ত হলেই শক্তি জোটে সুযোগ ফুরোয় দুর্বলতার। পক্ষ ছেড়ে বেরোলে তাই মানুষ চিনি অনেক বেশি, বিপক্ষ আজ বিলুপ্ত প্রায় তাই দুনিয়া ছদ্মবেশী। আমিও তাই একলা ঘরে সাজিয়ে রাখি সকল আঘাত,

0: একটা আঘাত ধরে মলম লাগায় রবীন্দ্রনাথ। শুনে কিছু শব্দ শুধু পড়া যায় না, অনুভব করতে হয়। আর ঠিক সেই কারণেই হয়তো কবিতা, গান আর গল্প সব মিলেমিশে একজন শিল্পীর নিজস্ব পৃথিবী তৈরি করে। আজ আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যার পরিচয় এক কথায় দেওয়া সত্যি কঠিন। কেউ বলেন রাইটার, আবার কেউ বলে পারফর্মার, আবার অনেকের কাছে তিনি মেঘ বালিকার মুখ। কিন্তু আমার মনে হয় তার আসল পরিচয় তিনি গল্প তৈরি করেন, আর সেই গল্প কখনো গানে, কখনো কবিতায়, কখনো মঞ্চে পৌঁছে যায় হাজার মানুষের কাছে। অনেক অনেক স্বাগত অঙ্কিতা রায়। অঙ্কিতাদি, প্রথম প্রশ্নটা তাহলে এখান থেকেই করতে চাই। আপনার পরিচয় দিতে গেলে একটা সমস্যায় আমরা পড়ে যাই। একটু আগেই যে বললাম কেউ রাইটার, আবার কেউ পারফর্মার, আপনি নিজেকে কোন পরিচয়ে সবচেয়ে স্বচ্ছন্দে খুঁজে পান?
1: বলতে গেলে লিরিসিস্ট কিংবা রাইটার, এই শব্দ দুটোই খুব অনায়াসে আমার সাথে যুক্ত হয়ে গেছে। হয়তো একই পথে হাঁটছিলাম, কোথাও গিয়ে কোনো এক সময় আমরা একসাথে হাঁটা শুরু করেছি, পায়ে পা মিলিয়ে হাঁটা শুরু করেছি। তাই লিরিসিস্ট কিংবা রাইটার, এই শব্দ দুটো আমার কাছে খুব আপন এবং উপহারের মতো। কিন্তু লিরিসিস্ট হতে কিংবা কিছু লিখতে, কবি হতে গিয়ে আমার কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি। প্রতিকূলতা পেয়েছি আমি মেঘবালিকা হতে। তো আমার ভালো লাগে আমার নামের সাথে যদি মেঘবালিকা নামটি নেওয়া হয়।
0: আপনার কবিতা বা গানের লাইন পড়লে একটা বিষয় খুব স্পষ্ট বোঝা যায়, সেগুলি যেন কল্পনার থেকেও বেশি জীবনের বাস্তব ছবিকে তুলে ধরে। তাই খুব জানতে ইচ্ছে করে, একটা লিরিক কিংবা একটা কবিতার জন্ম নেওয়ার আগে আপনার ভেতরে ঠিক কী ঘটে? আগে কি কোনো শব্দ আসে, নাকি কোনো অনুভূতি, কোনো মানুষ কিংবা কোনো মুহূর্ত যেটা আপনাকে লিখতে বাধ্য করে?
1: আসলে বলতে গেলে আমি যখন তখন লিখতে পারি না। কেউ যদি আমাকে কোথাও কোনো একটা পরিস্থিতি দেয় কিংবা কোনো বিষয় দেয় যে না, ওই আকাশ, নীল আকাশ, পাখি উঠছে, নিচে সবুজ ধান ক্ষেত, তুমি এটার উপর কোনো কবিতা লিখো, আমি লিখতে পারবো না। আর যেটা বললে যে হ্যাঁ, কোনো পরিস্থিতি, কোনো অনুভূতি আমার ভিতর একটা সাড়া জাগাতে হবে, যেমন আমার লেখার পুরোটাই নির্ভরশীল কোনো পরিস্থিতি, পারিপার্শ্বিক কি ঘটছে, আমি কি দেখছি। সেটা হতে পারে কোনো প্রেমের কবিতা, হতে পারে বিদ্রোহ, কোনো প্রতিবাদের কবিতা, হতে পারে বন্ধুত্বপূর্ণ কোনো কবিতা, আবার অমানবিক কিছু দেখলে তার প্রতিবাদেও কিছু লেখা আসতে পারে। ওই আসলে ঘুরিয়ে ফিরিয়ে একটাই, যেটা কোনো পরিস্থিতি যখন আমার ভেতরে কোনো অনুভূতি সৃষ্টি করে, সেই অনুভূতিটাই কবিতার জামা পরে বেরিয়ে আসে। নিজের অনুভূতিটাকেই কবিতার মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা দর্শক হিসেবে স্টেজে হয়তো সবসময় একজন আত্মবিশ্বাসী শিল্পীকেই সবসময় দেখি, কিন্তু আলো জ্বলার ঠিক আগের মুহূর্তটা হয়তো একজন শিল্পী ভালো বুঝতে পারবেন। সেই মানুষটার সঙ্গে হয়তো আমরা খুব বেশি পরিচিত নই। স্টেজে ওঠার ঠিক 30 সেকেন্ড আগে অঙ্কিতা রায়ের মাথায় কি চলে? এতগুলো বছর, এতগুলো মঞ্চ পেরিয়েও সেই অনুভূতিটা কি আজও একই রকম রয়ে গেছে? আমি মঞ্চে ওঠার 30 মিনিট আগে, বলতে গেলে আমি নিজের মধ্যেই নিজে খুব বিড়বিড় করতে থাকি, কি বলবো অনুষ্ঠানে, কোন কোন গানগুলো, আমরা যে গানগুলো নিয়ে যাই সেই গানগুলো সবকটা করা হয় না, ওই জায়গায় গিয়ে পরিস্থিতির উপর নির্ভর করে আমরা আমাদের গানের তালিকা তৈরি করি, এবং এই সম্পূর্ণটাই আমার মাথায় ঘুরতে থাকে তখন কি করব, কি বলবো। এবং এত মঞ্চ মেঘবালিকার সাথে করেছি, তারপরেও আমার প্রত্যেকটা মঞ্চ মনে হয় প্রথম, যে এটাই আমার প্রথম, এখানে আমার যা করতে লাগবে, এখানে আমার যা বলতে লাগবে, এখানেই বলতে লাগবে। আর

0: অডিয়েন্স, দর্শক শ্রোতা, অনেক দর্শক শ্রোতা দেখেছি, এমন অনেক অনেক মঞ্চ করেছি, প্রচুর দর্শক শ্রোতা, মানে হয় না আমরা যেমন মিলিয়ে গেছে, শেষ পর্যায়টা দেখা যাচ্ছে না, এরকমও আমরা বাইরে যখন অনুষ্ঠান করেছি এমন দর্শক শ্রোতা পেয়েছি। তাদেরকে গানের মাঝামাঝি যে গানে গান চলছে আরেকটা গানের মধ্যে যে সংযোগ স্থাপন করা, কারণ একটা গান শেষ হলে আরেকটা গানে যাওয়ার জন্য যে কথাগুলো তাদেরকে বলা হয় বা তাদেরকে ওই গানের সাথে সংযোগ স্থাপন করে কি গান করছি, কেন করছি, এই গানগুলো কেন করি, এই সব কটা কাজই আমি করি। তো ওইখানে যে খুব শিখে যাওয়া বা একদম তটস্থ করে যাওয়া এমনটা নয়, যা পরিস্থিতি আমাকে শেখায় বা আমাকে বলতে বলে আমি তাই বলি। তো ওইটার জন্য একটা নার্ভাসনেস সবসময় কাজ করে, কিন্তু এটাও বলবো যে অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শেখায়। আমি যেটুকু আজ বলতে পারছি গত 2 বছর আগে সেটুকু বলতে পারতাম না, হয়তো আগামীতে আরও চেষ্টা করব, কিন্তু ভয় আমার একই থাকবে। সে 30 মিনিট আগের ভয়টা আমার মনে হয় সবসময় থাকবে এবং থাকুক, আমি চাই যেন আমি নিজেকে নিজে আরেকটু বেশি সমৃদ্ধ করতে পারি। তোর একটি কথা বললে যে তুমি চাও যে মানুষ তোমাকে একটা অনুভূতি হিসেবে মনে রাখুক, আর অবশ্যই সেটা হবে, সে আশাটা আমি রাখছি। অসাধারণ কিছু কথা আজ আমরা শুনলাম, আপনার শিল্পচর্চা, ভাবনা আর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে এই আড্ডা শুধু একজন শিল্পীকে জানার জন্য নয়, একজন মানুষকে জানারও সুযোগ করে দিল। আপনার আগামী দিনের সমস্ত কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আবারও আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের যুববাণীর এই সাক্ষাৎকার পর্ব থেকে তাহলে এখানে আমরা বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো নতুন পর্বে, অন্য কোনো নতুন ভাবনা নিয়ে। নমস্কার।
1: এবারে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু পরিবেশের নয়, আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বাস্থ্য এবং আগামী প্রজন্মের জীবনযাত্রার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টি হল আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, যা প্রতি বছর 3রা জুলাই পালিত হয়। আজকের তরুণ সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই পরিবেশ রক্ষার এই লড়াইয়ে যুব সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজ যে পৃথিবীর যে সিদ্ধান্ত নেব, ভবিষ্যতের পৃথিবী অনেকটাই তার উপর নির্ভর করবে। প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নিয়ে ব্যাগ ফ্রি ওয়ার্ল্ড নামে একটি আন্তর্জাতিক সংস্থা সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করে। তাদের উদ্যোগ বিশ্বের বিভিন্ন দেশকে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানোর আন্দোলনে অংশ নিতে উৎসাহিত করে। এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় 2008 সালের 3রা জুলাই। জিরো ওয়েস্ট ইউরোপের সদস্য সংগঠন রিজিরো প্রথমবারের মতো আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করে। এরপর ধীরে ধীরে দিবসটি ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং পরিবেশ সচেতনতার একটি গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়। 2026 সালের প্রতিপাদ্য হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে মুক্তি, একটি টেকসই ভবিষ্যতের দিকে। এই প্রতিপাদ্যের মাধ্যমে বিশ্ববাসীকে পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে এবং দৈনন্দিন জীবনে আরও সচেতন ও পরিবেশ বান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্লাস্টিক ব্যাগের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বিভিন্ন দেশ কঠোর পদক্ষেপ নিতে শুরু করে। 2015 সালে ইউরোপীয় ইউনিয়ন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার কমানোর জন্য বিশেষ নির্দেশনা জারি করে। তবে আরও একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে পাতলা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। তার পরবর্তীতে

ভারতসহ বিশ্বের আরও অনেক দেশ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার পথে এগিয়ে আসে। বন্ধুরা, আমরা যখনই বাজারে যাই তখন হয়তো একটি সবজির জন্য একটি ব্যাগ, মাছের জন্য আরও একটি, মুদি সামগ্রীর জন্য আরও কয়েকটি এই প্লাস্টিক ব্যাগ নিয়ে বাড়ি ফিরি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাগগুলো একবার ব্যবহারের পরে ফেলে দেওয়া হয়। অথচ ভাবুন তো, একটি প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণভাবে নষ্ট হতে 100 থেকে 500 বছর পর্যন্ত সময় নিতে পারে এবং তার ক্ষতিকারক প্রভাব আরও ভয়ঙ্কর। ড্রেন, নর্দমা বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে, নদী, খাল, বিল এবং সমুদ্রকে দূষিত করে, বন্যপ্রাণী এছাড়া সামুদ্রিক জীবনের জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। মাইক্রোপ্লাস্টিকের মাধ্যমে খাদ্য এবং জলের সঙ্গে মানবদেহে তা প্রবেশ করছে। তাই বিশেষজ্ঞরা বলেন, প্লাস্টিকের কারণে কৃষিজমির গুণগত মানও কমে যাচ্ছে, যার ফলে খাদ্য উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পরিসংখ্যানের কথাই যদি বলতে হয়, তাহলে ভারতে প্রতি বছর প্রায় 940 কোটি কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয় এবং উদ্বেগের বিষয় হল এর প্রায় 40% বর্জ্য যথাযথভাবে সংগ্রহ বা পুনর্ব্যবহার করা সম্ভব হয় না। ফলে বিপুল পরিমাণ প্লাস্টিক নদী, খাল, বিল, জলাশয় কিংবা খোলা পরিবেশে ছড়িয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদে পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। বিশ্বব্যাপী পরিস্থিতিও কম উদ্বেগজনক নয়। গবেষণা বলছে, 1950 সাল থেকে এখনও পর্যন্ত পৃথিবীতে প্রায় 830 কোটি টন প্লাস্টিক উৎপাদন হয়েছে। এর মধ্যে প্রায় 60% অর্থাৎ 498 কোটি টন প্লাস্টিক আজও মাটি, নদী, সমুদ্র, ল্যান্ডফিলে অপচনশীল বর্জ্য হিসেবে রয়ে গেছে। কারণ প্লাস্টিক খুব ধীরে পচে এবং সম্পূর্ণভাবে নষ্ট হতে 100 থেকে 500 বছর পর্যন্ত সময় নেয়। কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি সময় লাগে। আর সেখানে উদ্বেগের বিষয় হচ্ছে, প্রতি বছর বিশ্বের সমুদ্রে প্রায় 1 কোটি 10 লক্ষ টন প্লাস্টিক পৌঁছে যাচ্ছে বর্জ্য হিসেবে। এর ফলে সামুদ্রিক প্রাণীরা খাবার ভেবে প্লাস্টিক খেয়ে ফেলে অথবা এতে জড়িয়ে পড়ে, পরবর্তীতে প্রাণ হারিয়ে ফেলে। একই সঙ্গে এই প্লাস্টিক ধীরে ধীরে ক্ষুদ্র কণায় বা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে খাদ্যচক্রের মাধ্যমে শেষ পর্যন্ত মানুষের শরীরেও প্রবেশ করছে। তবে হ্যাঁ, আশার কথা হচ্ছে যে গত 1 দশকে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন দেশের আইনগত উদ্যোগের ফলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ধীরে ধীরে কমছে। অনেক দেশ পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারে মানুষকে উৎসাহিত করছে এবং তরুণ প্রজন্ম পরিবেশ বান্ধব জীবনধারার দিকে এগিয়ে আসছে। তাই অবশ্যই তরুণদেরকে এক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা যে পৃথিবীতে বাস করছি সেটি শুধু আমাদের নয়, আগামী প্রজন্মেরও। আজ আমরা যে সিদ্ধান্ত নেব তার প্রভাব ভবিষ্যতের পরিবেশের উপর পড়বে। একজন তরুণের একটি ভালো উদ্যোগ অনেককে অনুপ্রাণিত করতে পারে। নিজের জন্মদিন হোক কিংবা কলেজের অনুষ্ঠান, এছাড়া সামাজিক আয়োজনেও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারের উদ্যোগ নেওয়া যেতেই পারে। আশপাশের প্লাস্টিক বর্জ্য দেখলে তা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে এবং অন্যদেরও সেই বার্তা

দিতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে সচেতন নাগরিক হওয়ায় একজন দায়িত্বশীল তরুণের পরিচয়। প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের ভবিষ্যৎকে ভালোবাসা, আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার, বিশেষ করে তরুণ প্রজন্মের।

শ্রোতা বন্ধুরা, আজকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, যারা যুবারা রয়েছেন, তাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে যুব সমাজ এক্ষেত্রে কি করতে পারে। তবে বলে রাখি, আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে সেক্ষেত্রে শুধুমাত্রই যে আমরা একদিনের জন্য সচেতনতা ছড়িয়ে দেব তা কিন্তু নয়। কারণ প্রশ্নটি যদি করা হয় যে পরিবেশ রক্ষার লড়াইয়ে আমাদের বিশেষ করে যুব সমাজের ভূমিকা কী, উত্তরটা খুবই সহজ। পরিবর্তনের

সবচেয়ে বড় শক্তি হলো আজকের যুব সমাজ। আজকের তরুণরাই আগামী দিনের পৃথিবী গড়বে, তাই একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং টেকসই ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের কাঁধেই। আমরা অনেকে অনেক সময় ভাবি পরিবেশ রক্ষার জন্য হয়তো বড় বড় প্রকল্প, বিপুল অর্থ বা বিশাল কোনো উদ্যোগের প্রয়োজন, কিন্তু বাস্তবতা হলো বড় পরিবর্তনের শুরু হয় ছোট ছোট সচেতন সিদ্ধান্ত থেকে। এই ধরুন, বাজারে গেলেন, দোকানদার প্লাস্টিকের ব্যাগ দিতে চাইলে আপনি বিনয়ের সঙ্গে বলতেই পারেন যে, ধন্যবাদ, আমি নিজের কাপড়ের ব্যাগ আছে। এই ছোট্ট সিদ্ধান্তটি হয়তো একটি প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমিয়ে দিল। প্রতিদিন যদি হাজার হাজার মানুষ এমন সিদ্ধান্ত নেয়, তাহলে বছরে কোটি কোটি প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানো সম্ভব। তাই আমরা সবাই অভ্যেস করে তুলতে পারি, বাইরে বের হলে সঙ্গে একটি কাপড়, পাট বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ রাখা। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বদলে পরিবেশ বান্ধব বিকল্পকে বেছে নেওয়া। প্লাস্টিকের বোতল, কাপ, স্ট্রং কিংবা সেক্ষেত্রে প্লেটের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার করা। কিন্তু এখানেই আমাদের দায়িত্ব শেষ নয়। আমরা আমাদের পরিবার, বন্ধুবান্ধব, সহপাঠী এবং প্রতিবেশীদেরও সচেতন করতে পারি। কাউকে দোষারোপ করা নয়, বরং সচেতনতার মাধ্যমে বোঝাতে পারি আজকের একটি ছোট্ট পরিবর্তন আগামী দিনের পৃথিবীকে অনেক বেশি নিরাপদ করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা কিংবা পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারি। এমনকি নিজের এলাকায় ছোট পরিসরে পরিচ্ছন্নতা অভিযানও কিন্তু আমরা শুরু করতে পারি। তাই বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতা তৈরির একটি শক্তিশালী মাধ্যম। আমরা চাইলে প্লাস্টিক দূষণের ক্ষতিকারক প্রভাব নিয়ে তথ্যভিত্তিক পোস্ট, ছবি বা ছোট্ট ভিডিও শেয়ার করে আরও অনেক মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পারি। অবশ্যই মনে রাখতে হবে, পৃথিবী আমাদের কাছ থেকে অসাধারণ কিছু চায় না, পৃথিবী চায় শুধু একটি দায়িত্বশীল আচরণ। আমরা যদি নিজের অভ্যাস পরিবর্তন করি, তাহলে আমাদের পরিবার বদলাবে, বদলে যাবে সমাজের চিন্তাধারাও। তাই চলুন আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, প্লাস্টিক নয়, বেছে নেওয়া জরুরি পরিবেশ বান্ধব ভবিষ্যৎ। এবং আগামী দিনের ভবিষ্যৎকে ভালো রাখতে একটু সচেতনতা। আজকের এই পর্ব থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আর যে শতাব্দী, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান।

এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সারা দেশের সঙ্গে রাজ্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা বিবিজি রাঞ্জি আইন চালু হয়েছে। অন্ধ্রপ্রদেশে আয়োজিত অনুষ্ঠানে গতকাল এই প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গন্ডাথুইসা মহকুমার নারিকেলকুঞ্জে গতকাল আম উৎসবের উদ্বোধন করেছেন। তিনি বলেন, কৃষকদের জীবিকা শক্তিশালী করা

তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার লন্ডাটুইসা মহকুমায় আরও 342 কানি জমিতে আম চাষ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন, রাজ্য জুড়ে বন্যা বিধ্বস্ত এলাকাগুলির সরেজমিনে পরিস্থিতি মূল্যায়নের কাজ সম্পন্ন হলে কেন্দ্র সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, এসডিআরএফ এবং এনডিআরএফ এর নিয়ম অনুযায়ী ত্রাণ সহায়তা প্রদান করা হবে। সমাধান সমারোহের আওতায় সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলাগুলির জন্য আগামী 21 থেকে 23 আগস্ট বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব গতকাল আকাশবাণীকে জানিয়েছেন, মামলার উভয় পক্ষের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধী নিষ্পত্তির উদ্দেশ্যে এই বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গঠনে রাজ্য সরকার সক্রিয়তার সঙ্গে কাজ করছে। আগরতলা টাউন হলে গতকাল আন্তর্জাতিক নেশা বিরোধী অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আইন দিয়ে নেশার বিরুদ্ধে লড়াই করার চেয়ে সামাজিক সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। রাজস্ব গোয়েন্দা বিভাগ, আসাম রাইফেলস এবং রেল সুরক্ষা বাহিনীর জওয়ানদের সহায়তায় গতকাল আগরতলায় পণ্যবাহী ট্রেন থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে। এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া কফ সিরাপের বাজার মূল্য প্রায় 6,54,00,000 টাকা। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর শেষ দুটি ম্যাচে স্পেন 3-0 গোলের ব্যবধানে অস্ট্রিয়াকে এবং পর্তুগাল 2-1 গোলের ব্যবধানে ক্রোয়েশিয়াকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়েছে। এই মুহূর্তে সুইজারল্যান্ড বনাম আলজেরিয়ার ম্যাচটি চলছে। নাগাল্যান্ডের প্যারালিম্পিয়ান হোকাটো হোতোঝে সেমা পুরুষদের শটপাট F57 ক্যাটাগরিতে বিশ্বের 1 নম্বর স্থানে উঠে এসেছেন। সর্বশেষ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স র্যাঙ্কিং অনুসারে আসাম রাইফেলসের সুবেদার শ্রী সেমা এই সাফল্য অর্জন করেছেন। আগামী 24 ঘণ্টায় উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জ্বলতে। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে অম্বালিকা। শুরু করছি আজকের বলছি তোমায় পর্ব। বই আর সিনেমা এই দুটোর মধ্যে তুলনা করতে গেলেই যেন একটা মজার দ্বন্দ্ব তৈরি হয়, অনেকটা এমন যেন কেউ প্রশ্ন করে চাঁদের আলো বেশি সুন্দর নাকি ভোরের সূর্য। দুটোরই নিজস্ব সৌন্দর্য আছে, তবু মানুষ যুগে যুগে এই প্রশ্নের উত্তর খুঁজছে। কারণ বই পড়া, বই শুধু পড়া যায় না, অনুভব করা যায়। আর সিনেমা শুধু দেখা যায় না, বেছে নেওয়া যায়। তাই এই বিতর্কের কোনো নির্দিষ্ট উত্তর নেই, আছে শুধু ব্যক্তিগত পছন্দ, অভিজ্ঞতা আর অনুভূতির গল্প। আপনার কাছে কোনটা বেশি ভালো লাগার, কোনটা বেশি প্রিয়, বই পড়া নাকি সিনেমা দেখা, জানেন আমাদেরকে? আর অলরেডি একজন বন্ধু চলে এসেছেন দেখতে পাচ্ছি, দেখি কে রয়েছেন সঙ্গে। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল বিশ্বজিৎ বাবু, বলুন।
1: যাই হোক, বিশ্বজিৎ বাবুর কণ্ঠস্বরটা পরিচিত, আপনাদের কাছে ভালো লাগে
0: নিশ্চয়ই।
1: বিষয়টা হচ্ছে কি, বই পড়া আর সিনেমা দেখা, দেখুন দুইটারই কিন্তু দুই রকম প্রতিক্রিয়া থাকে। সিনেমাটা আপনি মুহূর্তে চাইলে, আবার এখন তো এমন সিস্টেম চালু হয়ে গেছে মোবাইলে মোবাইলে চলে আসছে সিনেমা, সেটা চাইলে আপনি মানে মনোরঞ্জনের জন্য বিশাল একটা ভূমিকা রাখে। তবে মনোযোগ দিয়ে সিনেমা দেখার ক্ষেত্রে সুবিধা হয় কি, যেটা আপনার অল্প সময়ের মধ্যে আপনাকে পুরো ঘটনাটা জানার একটা সুযোগ থেকে যায়, আপনাকে ব্রেন খাটাতে হয় না, ওটাই আপনার সামনে স্পষ্ট হিসেবে ধরা পড়ে পর্দায়। আর বই পড়ার ক্ষেত্রে কি হয়, আমি একটা কথা বলছি, এখন প্রযুক্তির দাপাদাপিতে বই পড়াটা যদি এখন আপনি ইবুকের কথা বলেন, তাহলে সেই ছোট ছোট অক্ষরগুলি খুঁজে খুঁজে দেখা পড়া, এটা হয়তো যাদের ধৈর্যশীল ক্ষমতা থাকে, আমার যেমন ব্যক্তিগতভাবে বই পড়তে খুব ভালোবাসে,

0: আচ্ছা,
1: আমার কাছে ব্যক্তিগতভাবে বই পড়তে পত্রিকা পড়তে আমি খুব ভালোবাসি। এখনো যে আলোচনা চলছিল, আমি আসলে সকালবেলায় ঘণ্টাখানিক পত্রিকা পড়ি, এটা আমার নেশা।
0: আচ্ছা,
1: তো তার সেখান থেকে দেখুন পত্রিকায় কি হয়, হ্যাঁ বইতে কি হয়, এটা প্রিন্ট করা থাকে, আপনি যখনই চাইবেন আপনি অল্প অল্প পড়তে পারবেন। সিনেমার ক্ষেত্রে কি হয়, অল্প দেখার সুযোগ নেই, যে একটা জিনিস অল্প দেখলেও আজকে বন্ধ করে রাখলাম, কালকে আবার শুরু করবো, এটা হয় না। বইয়ের ক্ষেত্রে কি হয়, আজকে 22-30 পৃষ্ঠা পড়লাম, কালকে 24-25 পৃষ্ঠা পড়বো মনে করুন। এতে কিন্তু আপনার সুযোগ অনুসারে আপনি কিন্তু বইটাকে পড়তে পারছেন, আর বিষয়গুলি লিপিবদ্ধ থাকে, আপনার যদি মনে হয় দেখি ঘটনাটা কি সেটা। আর সিনেমার ক্ষেত্রে দেখুন, এখন আপনি হয়তো বলবেন যে আপনি কোন বিষয়টাকে সাপোর্ট করছেন, এমন একটা বিতর্ক আপনি উসকে দিয়েছেন, কোনোটাকে বাড়ায় দিয়ে অন্যটাকে ভেরি সিরিয়াসলি প্রাধান্য দিতে পারছি তাও নয়। কিন্তু সিনেমার ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষের কিন্তু একটা বিরাট উন্মাদনা তৈরি হয়। আপনি জানেন যে এখন মোবাইলে মোবাইলে চলে এসছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের হাতিয়ার। তো সেখানে আপনি চাইলে কিন্তু মনের মধ্যে কিন্তু সেই ছবিটাকে ধরে আপনি দেখতে পারেন, কারণ এখানে মনের মধ্যে ভীষণ দাগ কাটে, কারণ বই তো হচ্ছে সাদা মাঠা, সত্যি কথা বলতে গেলে কালির অক্ষরে লেখা কতগুলি শব্দ দিয়ে বিন্যাসে তৈরি হয় বাক্যগুলো। কিন্তু সিনেমার ভূমিকা কি হয়, সেখানে আপনাকে আপনার কিছু বলতে হচ্ছে না, আপনার হয়ে বলছে নায়ক পর্দায়, বিরোধিতা করছে, প্রতিবাদের ভাষা উঠছে, এই ঘটনাগুলি কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। তো সিনেমার সাথে আমার মনে হয় বইয়ের তুলনাটা সিনেমায় বেশি জয় জয়কার হবে। তার কারণও আছে, অল্প সময়ের ভিতরে মানুষের মনে সেই দাগ কাটার জন্য সিনেমার বিকল্প নেই। নমস্কার, এটুকুনি বলবো,
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। ছোটবেলায় আমাদের অনেকেরই প্রথম বন্ধু ছিল একটা বই, এখনো তাই অনেকের ক্ষেত্রে। কখনো ঠাকুমার ঝুলির গল্প, কখনো টেনিদা, কখনো ফেলুদা, বা কখনো কাকাবাবু। আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, হ্যালো, না যেটা বলছিলাম, কখনো ঠাকুমার ঝুলির গল্প, কখনো টেনিদা, কখনো কাকাবাবু, কখনো ফেলুদা। বইয়ের পাতায় পাতায় আমরা এমন সব জায়গায় ঘুরে বেরিয়েছি যেখানে বাস্তবে যাওয়ার সুযোগ হয়তো কোনোদিনই হবে না। কোনোদিন আমরা জলদস্যু হয়েছি, কোনোদিন মহাকাশচারী, কোনোদিন আবার গোয়েন্দা। আশ্চর্যের বিষয় হল এই ভ্রমণের জন্য আমাদের বাড়ি থেকে এক পাও বেরোতে হয়নি। একটা বই আমাদের পৃথিবীকে অনেকটা বড় করে দিয়েছিল। বইয়ের সবচেয়ে বড় জাদু হল সে কখনো আমাদের ওপর নিজের ছবি চাপিয়ে দেয় না। একজন লেখক লিখে দেন, নদীর ধারে একটা পুরনো বাড়ি, কিন্তু সেই বাড়িটা কেমন হবে, তার রং কি হবে, জানালার পর্দা কেমন হবে, নদীর জল কতটা শান্ত হবে, সবটাই পাঠকের কল্পনার উপর ছেড়ে দেন। তাই একই বই পড়ে 100 জন মানুষের মনে 100 রকম ছবি তৈরি হয়। বই আমাদের কল্পনার শক্তিকে শুধু ব্যবহার করতে শেখায় না, তাকে আরো সমৃদ্ধ করে। হ্যালো, না বন্ধু, আপনি যেই হয়ে থাকেন আবারও চেষ্টা করবেন, আশা করি আপনার সঙ্গে কথা বলা সম্ভব হয়ে উঠবে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা কথা বলতে চাইছেন আমার সঙ্গে এই মুহূর্তে, আপনারা ডায়াল করতে পারেন আমাদের স্টুডিওর নম্বর 0381-232-6253। হ্যালো, নমস্কার বন্ধু, কি রয়েছেন সঙ্গে, কে বলছেন? নিখিল রঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ বলুন।
2: সিনেমা তো স্বল্পকালীন সময়, কিন্তু মানুষ সিনেমা দেখে, যারা পরিচালক তারা সিনেমার মধ্যে,
0: শ্রোতাবন্ধু রেডিও সেটটিকে একটু মিউট করতে হবে,
2: যারা বেশি বেশি পপুলার করে যায়, সেজন্য তারা বিভিন্ন ভাবে দৃশ্য অবতারণা করে। আগের দিনে তো ছিল যেমন কাপড় শৈতার জন্য মেয়ে লোকরা বেশি পোশাক পরিধান করতে পারতো না,

0: দাওয়াত ছিল না আগে, তখন যেমন আমাদের মা সারদা, মা সারদার পরে একাধিক খালি ছিল, তখন ওদের এসে টুল দিয়ে সেই জায়গাটা ঢেকে দিয়েছিলেন। আপনারা এখন দেখতে পাবেন সেই দৃশ্যটা, কিন্তু বই পড়া, বই পড়া চলছে, চলবে, বড় বড় লেখক, বড় বড় লেখিকা তারা লিখে যাচ্ছেন, তাদের কথা আমরা স্মরণ করি, তাদের কথা স্মরণ করে আমরা পুরো হয়ে তাদের জন্ম দিবস পালন করি। এই কথাই বললাম।
1: নিশ্চয়ই অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। সিনেমার এই জাদুটা একটু অন্যরকম। এতক্ষণ কথা বলছিলাম বই নিয়ে, এবার একটু কথা বলি সিনেমা নিয়ে। সিনেমার ক্ষেত্রে কল্পনা নয়, অনুভূতির বিস্ফোরণ ঘটে চোখের সামনে। একটা দৃশ্য, একটা সংলাপ, একটা গান, একটু নীরবতা, সবকিছু মিলে এমন এক অভিজ্ঞতা তৈরি করে যা অনেক সময় ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যায়। হ্যালো,
2: ইয়েস ম্যাম, আমি তোমার থেকে ফোন করছি। আমার নাম তো আঙ্কেল। আজকে টপিক তো বই না।
1: বই নাকি সিনেমা? আপনার নামটা আরেকবার বলবেন।
2: আমার নাম তো আঙ্কেল, আমি তোমার থেকে ফোন করছি ম্যাম।
1: আপনার নাম আঙ্কেল?
2: আঙ্কেল।
1: আচ্ছা বলুন।
2: আজকে টপিক তো সিনেমা টপিক না।
1: বই নাকি সিনেমা? আপনি কোনটাকে পছন্দ করেন এবং কেন?
2: বই মানে তো সুন্দর হয়, সিনেমা হলে সুন্দর হয় না?
1: আপনার মতামতটা বলবেন।
2: হ্যালো,
1: বলুন, শুনতে পাচ্ছি।
2: আরে বই ছাড়া তো সুন্দর লাগে না, সিনেমা হলে সুন্দর, বই হলে সুন্দর, সুন্দর হলে শিক্ষা হয় না? সুন্দর হলে শিক্ষা, শিক্ষা হলে চিন্তা লাগে না, শিক্ষা হলে সব এক।
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন বন্ধু। কথা বলছিলাম সিনেমা নিয়ে। সিনেমা আমাদের কাঁদায়, সিনেমা আমাদের হাসায়, ভয় দেখায়, অনুপ্রাণিত করে। মাত্র দু তিন ঘন্টার মধ্যে একটা সম্পূর্ণ জীবনকে চোখের সামনে তুলে ধরার ক্ষমতা খুব কম শিল্প মাধ্যমেরই আছে। বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো না, তবে একটা বিষয় কিন্তু লক্ষ্য করার মতো, পৃথিবীর বহু বিখ্যাত সিনেমার জন্ম কিন্তু বই থেকেই। লেখকের কল্পনা পরিচালককে অনুপ্রাণিত করেছে, আর পরিচালক সেই কল্পনাকে নতুন ভাষা দিয়েছেন। হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
3: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল,
3: আমি দিলীপ সরকার, খয়েরপুর থেকে।
1: হ্যাঁ বলুন।
3: অম্বিকা ম্যাডাম তো? অম্বালিকা।
1: হ্যাঁ,
3: ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
3: হ্যাঁ ভালো আছি এবং চলছে বলতে পারি।
1: বাহ, বিষয় নিয়ে কি বলবেন বলুন।
3: অবশ্যই আজ বিষয়টা রেখেছেন সিনেমা না বই তো?
1: হ্যাঁ,
3: দেখুন আপনি যদি জানতে চান যে আমার ব্যক্তিগত জীবনে, আমার মনে হয় আমার এই ব্যক্তিগত জীবনে সকলের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক বিষয়। দেখুন বই আমরা সকলেই ভালোবাসি, আমিও বই পড়তে ভালোবাসি, এবং আমাদের যখন একটু বলিয়েন, হ্যাঁ, শিক্ষা জীবনটা তো শুরু হয় আমরা বই পড়ে, বই থেকেই আমরা শিখি, এবং জ্ঞান আহরণ করার একটা বিশেষ মাধ্যম হলো বই। আমরা বই থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, এবং নিজেকে জানা বোঝা অনেক আধ্যাত্মিক বিষয়ের পাশাপাশি বিভিন্ন পুরনো কাহিনী আমরা বই থেকে জানতে পারি, বুঝতে পারি, যেটা আমরা বলি জ্ঞান আর আহরণের একটা বিশেষ মাধ্যম। কিন্তু বই যদি আমাকে নিজে জানতে শেখায়, সিনেমা হলো একটা দর্পণ আমাকে বুঝতে শেখায়। আমি কিছুদিন আগে, অনেক বছর আগে, খুব ছোট মানে অনেক বছর আগে বলতে পারেন, আমি একটা ছবি দেখেছিলাম, সেখানে হিরো ছিলেন আমাদের।

0: যে বলিউড জগতের সঞ্জয় দত্ত উনি একটা ছবি করেছিলেন মুন্না ভাই এমবিবিএস, কিছু দেখেছেন কিনা জানি না, সেখান থেকে আমি একটা জ্ঞান মানে একটা মানে অভিজ্ঞতা অর্জন করেছি। দেখুন আমাদের সিনেমা জগৎ জগৎগুলো যে সিনেমাগুলো করা হয় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেখানে পজিটিভ এবং নেগেটিভ দুটোই কিন্তু থাকে। আমাকে আমার যদি শিখার ইচ্ছা থাকে তো আমি পজিটিভটি শিখবো, নেগেটিভটা অবশ্যই আমরা বুঝবো যে নেগেটিভটা। এবং একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে সপ্তমের বিজয়তে আপনি দেখবেন যে সিনেমাতে যেমন একজন হিরো থাকে একজন বিলেন্ডও থাকে, শেষ জয়টা কিন্তু হিরোরই হয়, সত্যের জয় হয় এবং বিলেন্ডের হার হয়।
1: ঠিক,
0: তা থেকে আমরা কি শিখতে পারি যে সত্যের জয় নিশ্চিত। মানুষকে জীবন দেয় আর মানুষকে ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়। সেখানে সঞ্জয় দত্ত উনি একটা রুলস করেছিলেন, উনি পড়াশোনা জানতেন না সেই সময়, মানে ওই ছবিটার মধ্যে দেখানো হয়েছিল উনি লেখাপড়া করেননি,

0: ছিলেন উনি পড়াশোনা জানতেন না সেই সময়, মানে ওই ছবিটার মধ্যে দেখানো হয়েছিল উনি লেখাপড়া করেননি, তারপর উনি MBBS হয়েছেন। তারপর উনি এই ক্ষেত্রে অর্থাৎ উনি ডাক্তার রুগীকে বাঁচায় জীবন দ্বার, উনি মানুষকে বাঁচতে শিখিয়েছেন কিভাবে ভালোবাসার মাধ্যমে, প্রেম প্রীতি ভালো মাধ্যমে, মানুষকে হাসি খুশির মাধ্যমে কিভাবে রোগকে সুস্থ করা যায়। ওই ছবিটা যারা দেখেছেন তারাই বুঝতে পারবে অনেক অনেক কিছু। আমাদের ছবিগুলা যে ছবিগুলো বানানো হয় ডাইরেক্টর লেখক যারা হিরো হিরোইন যারা অ্যাক্টার অ্যাক্ট্রেস অভিনয় করেন তারা অনেকটা দক্ষতা অভিনয় করেন এবং আমাদের একটা সমাজে একটা প্রতিচ্ছবি আমাদেরকে তুলে ধরেন, আমাদের শিক্ষা অর্জন করতে পারি। তার
1: অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। যেটা বলছিলাম যে পৃথিবীর, আচ্ছা বলবো, তবে শ্রোতা বন্ধুরা কিন্তু ইতিমধ্যেই তাদের পছন্দ জানাতে আমাকে ক্রমাগত ফোন করে চলেছেন। একজনের ফোনে রাখতে না রাখতে আরেকজন বন্ধু চলে এসেছেন, আমি কথা বলবো। হ্যালো, শুভ সকাল শুক্লাদি, বলুন।
2: আমি তখন বলবো বই প্রিয়, জানো বই ছোটবেলা থেকেই বই তো সঙ্গী। ছোটবেলা আমাদের ছোটবেলাটায় সিনেমা দেখা কিন্তু এতটা সহজ ছিল না, কারণ সিনেমা হলগুলো অনেকটা দূরে ছিল, বাড়ি থেকে সবসময় পারমিশন পাওয়া যেত না, বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা। কিন্তু বইয়ের বেলা কোনো সমস্যা ছিল না, বই নিয়ে আসো, এবার তুমি কোনো লাইব্রেরি থেকে আনো, স্কুল লাইব্রেরি থেকে আনো, বা অন্য কোনো লাইব্রেরি থেকে আনো, বা কিনে আনো, বই ঘরে বসে যখন খুশি তখন পড়তে পারো, এটা তো একটা বিষয়। আরেকটা বিষয় হলো কি জানো, এই যে সিনেমা, আমি যতটুকু জানি বা যতগুলো সিনেমা দেখেছি তা এটা বই আকারেই ছিল, কোনো লেখকের কোনো সাহিত্যিকের লেখা একটা বই ছিল, সেই বইটা থেকে যিনি ডিরেক্টর উনি সংলাপ তৈরি করেছেন, তারপর সিনেমা রূপ দিয়েছেন। সিনেমাকে মনোগ্রাহী করার জন্যে তাতে নাচ দেন, গান দেন, বিভিন্ন কালার দেন, বা সংলাপ একটু এদিক সেদিক করেন, কিন্তু ভিত্তিটা কিন্তু বই
1: বই থাকে।
2: এখন কি হচ্ছে জানি না, এখন কি সিনেমার সরাসরি সংলাপ লেখা হয় কিনা আমার জানা নেই, তবে আগেকার দিনে তো যে আমরা জানি শরৎচন্দ্রের প্রচুর সিনেমা, সরি মানে বিভিন্ন সাহিত্য সিনেমার আকার নিয়েছে, বা আরো অনেক শঙ্করের লেখা, আরো অসংখ্য সাহিত্যিকদের লেখা, সেগুলো সিনেমায় রূপ নিয়েছে, ডিরেক্টররা সিনেমায় রূপ দিয়েছে। তো সেখানে আমাদের সিনেমাটা তো হলে যেতে হবে, 3 ঘন্টা সময় নিয়ে আমরা খুব উপভোগ করি, এর বিভিন্ন দিক আছে। হ্যাঁ, মানে এটা কয়েকজন মানুষ এসে সরাসরি আমাদের কাছে সেটা একেবারে মানে 3 ঘন্টা বা 2.5 ঘন্টার সময়ে একদম সরাসরি আমাদের কাছে এসে উপস্থিত করান বিষয়টা, রাগ অভিযোগ অভিমান অনুরাগ সবকিছু মিলে মিশে আমাদের চোখের সামনে ধরা দেয়। আর বইটা পড়লে কি হয় দেখো, আমি অল্প অল্প সময় নিয়ে আমার অবসর সময়ে বা আমার কি বলি মানে সুখের সময় হতে পারে, দুঃখের সময় হতে পারে, আমি একটু একটু করে পরে বইটা আমার মতো করে আমি তার আস্বাদনটা নিতে পারি, আমি এটা গ্রহণ করতে পারি যে এটার মধ্যে আসলে মূল বিষয়টা কি, আসলে আমাদের যিনি লিখেছেন উনি কি বুঝাতে চাইছেন। আমাদের সমাজ চিত্রটা অনেক সময় তো ফুটে ওঠে অধিকাংশ ক্ষেত্রে, সেই সামাজিক চিত্রটা থেকে উনি আমাদেরকে কি জানাতে চাইছেন, কি বুঝাতে চাইছেন, এটা আমাদের একেবারে নিজের করে এটা গ্রহণ করতে হয়। তো সেখানে হ্যাঁ, বইয়ের একটা গুরুত্ব আমার কাছে বরাবরই থাকে। সিনেমা যে ভালো লাগে না বলবো না, অবশ্যই ভালো লাগে, অনেক সিনেমা দেখি, ছোটবেলা দেখেছি এখনো দেখি, তবে ওই যে বই পড়ার একটা অভ্যাস এখন অনেকেই তো বলেন যে বই পড়ি না আমরা, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকি, হ্যাঁ অবশ্যই আমিও থাকি, সোশ্যাল মিডিয়াতে গিয়েও পড়াশোনাই করি বেশি, যেখানে একটা গল্প পাই, যেখানে একটা কবিতা পাই, ওগুলো পড়াশোনা করি, হ্যাঁ পড়তে ভালো লাগে। তো সব দিক থেকে মিলেমিশে বলবো হ্যাঁ, সিনেমা থাকুক সবার প্রিয় থাকুক, বইটা যাতে আরেকটু এগিয়ে থাকে।
1: অনেক ধন্যবাদ শুক্লাদি, খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, শুনতে থাকুন। পৃথিবীর বহু বিখ্যাত সিনেমার জন্ম নেয় বই থেকে, যেটা কিছুক্ষণ আগে শুক্লাদিও বলছিলেন। লেখকের কল্পনা পরিচালককে অনুপ্রাণিত করেছে আর পরিচালক সেই কল্পনাকে নতুন ভাষা দিয়েছেন, কিন্তু এখানেই শুরু হয়

0: আরেকটা বিতর্ক। যারা আগে বই পড়েছেন তারা প্রায় বলেন বইটা অনেকটা বেশি ভালো ছিল, আবার যারা আগে সিনেমা দেখেছেন তারা বই পড়ে অবাক হন, আরে এত কিছু তো সিনেমায় ছিলই না। আসলে দুটো মাধ্যমের কাজ এক নয়। বই যেখানে শব্দ দিয়ে পৃথিবী তৈরি করে, সিনেমা সেখানে ছবি দিয়ে গল্প বলে। বন্ধু রয়েছেন, হ্যালো।
1: হ্যালো,
0: নমস্কার। বন্ধু কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, শুভ সকাল দিদি।
0: শুভ সকাল,
1: আমি কি অরবিন্দ মিশ্রা বলছি?
0: হ্যাঁ
1: অরবিন্দ। আমি সাধারণত হোয়াটসঅ্যাপে লেগেই পাঠাই। তোমাকে বলছি আমার প্রিয় সাবজেক্ট বই পড়া না সিনেমা দেখা।
0: আচ্ছা,
1: এবং অবশ্যই আমার বই পড়া হলো আমার সবচেয়ে বেশি প্রিয়। ছোটবেলা থেকে বই পড়ে এসছি। আমার প্রশ্ন আসতে পারে যে রেডিও শোনা না টিভি দেখা কোনটা আপনি ভালো লাগে? আমরা রেডিওতে আগে যেমন ধারাভাষ্য শুনেছি ফুটবল খেলা, সেখানে ধারাভাষ্যকার অনেক কিছু বর্ণনা করছেন, এই ফুটবল নিয়ে যাচ্ছেন, অমুক যাচ্ছেন, এই সময় আমরা একটা কল্পনা ছবি এঁকে নিতাম। ঠিক সেই রকম যখন আমরা গল্পে বই পড়ি বা বিভিন্ন উপন্যাস পড়ি, তখন আমরা কিন্তু আমাদের ব্রেনে একটা ছবি তৎক্ষণাৎ আমরা এঁকে নিই কি বলতে চাইছেন লেখক, কি পরিবেশ, সেই চিত্রটা আমরা ব্রেনে আমরা তৈরি করে নিই। এতে কি আমাদের ব্রেনটাও শক্তিশালী হয়, নার্ভগুলো শক্তিশালী হয়, আমরা বই পড়ে পড়ে সেটা কল্পনার চোখে আমরা দেখি। কিন্তু এখন যেহেতু এই টিভির কল্যাণে আমরা ছবিও দেখতে পাচ্ছি বা সিনেমাতে গেলে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ব্রেন চালাতে হয় না, সবকিছু সামনে এসে যাচ্ছে, আমরা চিন্তা করতে হয় না, চিন্তা শক্তি ঠিকঠাক আমরা বাড়াতে হয় না। তার জন্য আমি মনে করি, এখনো আমি মনে করি যে বই পড়াটাই সবচেয়ে বেশি দরকারি। বই পড়লে আমরা যেমন অনেক কিছু জানতেও পারি, সিনেমা তো জানতে পারি না তা নয়, যোগ আছে, তার মধ্যে বই পড়াটাই সবচেয়ে বড় দরকারি বলে আমি মনে করি।
0: অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ অরবিন্দ বাবু, সঙ্গে থাকবেন। বর্তমান সময়ের সবচেয়ে বড় পরিবর্তন হলো আমাদের ধৈর্য কমে যাচ্ছে। আগে একটা উপন্যাস শেষ করতে মানুষ সপ্তাহের পর সপ্তাহ সময় নিত, এখন অনেকে 300 পাতার বই হাতে নিয়ে ভাবেন এত সময় কোথায়, শেষ করব কি করে বইটা। কিন্তু এত মানুষ 3 ঘন্টার সিনেমা কিংবা 8 পর্বের ওয়েব সিরিজ একটানা দেখে ফেলেন। সময়ের অভাব যতটা না সত্যি তার চেয়ে বেশি বদলে গেছে আমাদের অভ্যেস। আমরা খুব দ্রুত সব কিছু পেতে চাই, আর সেই কারণেই সিনেমা অনেকের কাছে সহজ হয়ে উঠেছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সহজলভ্য হওয়া মানে কি বেশি মূল্যবান হওয়া? যে আনন্দ ধীরে ধীরে আসে, যে গল্প আস্তে আস্তে আমাদের মনের মধ্যে জায়গা করে নেয়, তার গভীরতা কি সবসময় দ্রুত দেখা কোনো গল্পের সমান হতে পারে? হয়তো পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো পারে না, কারণ অনুভূতির কোনো নির্দিষ্ট মাপ নেই। বই পড়ার একটা অদ্ভুত অভ্যেস আছে। আপনি যখন একটা ভালো বই পড়েন তখন বইটা শেষ হয়ে গেলেও গল্পটা শেষ হয় না, চরিত্রগুলো আপনার সঙ্গে থেকে যায়। হঠাৎ কোনোদিন বৃষ্টির শব্দ শুনে কোনো উপন্যাসের কথা মনে পড়ে যায়, কোনো সংলাপ হঠাৎ জীবনের সঙ্গে মিলে যায়, কোনো চরিত্রের মতো কাউকে বাস্তবে খুঁজে পান, অর্থাৎ বই ধীরে ধীরে জীবনের অংশ হয়ে ওঠে। শ্রোতা বন্ধুরা, আপনাদের কাদের কাদের মনে হয় বই আপনাদের জীবনের অংশ, আবার কাদের মনে হয় না সিনেমাটাই বেশি ভালো? আপনাদের অনুভূতির গল্প জানাতে আমাকে ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 0381-232-6253, অথবা যারা গতকাল আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন, আজ সকালে বলছি তোমার পর্বে ফোন করতে পারছেন না, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের এই অনুভূতি আমাকে জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার। হ্যাঁ স্নেহা দেবী বলুন।

0: আছেন। আমি বলছি কি, বই পড়া নিরিবিলি একটা মুহূর্ত আমি ধীরে ধীরে পড়তে শুরু করলাম, এটার সঙ্গে কার তুলনাই হয় না, এটা পিলে পিলে নৌটু নয়, একটু একটু করে পড়লাম। আর ভাবতে থাকলাম যে এবার ক্লাইম্যাক্সটা কোন পর্যায়ে উনি নিতে পারেন, মানে রাইটার। আমি সিরিয়ালের জন্য, সিরিয়ালে ধৈর্য রাখি, সবাই বলে কি তাড়াতাড়ি দিয়ে দাও ওইটা গল্পটা শেষ হয়ে যা, কিন্তু না, তারা ধীরে ধীরে তিলে তিলে প্রথম দিক মাঝের দিক এবং মাঝের দিকটাই আমার দেখা, আমি টিভি চালাই শুনি কিন্তু সর্বক্ষণ থাকি না, কারণ টিভি চলতে থাকে আমার কাজও চলতে থাকে, বইয়ের সঙ্গে কারোর তুলনাই হয় না, একটা একটা শব্দ আবার দেখি শব্দগুলো ঠিক আছে কিনা, আবার যদি না বুঝি আবার ডিকশনারি দেখলাম, অভিধানগুলো দেখলাম, কাজে বইয়ের সঙ্গে কারোর তুলনাই, মনের সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ বই, এটা কোনো দিন পূর্ণ হতে পারে না, হয়তো আমাদের লাইফস্টাইল পাল্টে গেছে, সমস্ত কিছুই পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে, কিন্তু এমন একটা মুহূর্ত যখন আমরা বই পড়তে পারছি, যদি আইসাইটটা ভালো থাকে তাহলে আমার কি কে পায়।
1: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন বন্ধু। সিনেমার ক্ষেত্রেও মাঝে মাঝে এমন ঘটনা ঘটে, একটা ভালো সিনেমার কোনো দৃশ্য, কোনো গান কিংবা কোনো সংলাপ বছরের পর বছর মনে থেকে যায়। যেমন মা আর মেরে তনহাই আকসর ইয়ে বাতে করতে হুয়ে সিলসিলাতে অমিতাভ বচ্চনের সেই বিখ্যাত ডায়লগ, এখনও মা আর মেরে তনহাই বললে সেই সিলসিলা ছবির সংলাপের কথাই মনে হয়। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার, আমি রবীন্দ্র ভট্টাচার্য, কলেজ থেকে আগত বলছি।
1: হ্যাঁ বলুন রবীন্দ্র বাবু।
2: ব্যাপার হচ্ছে বই পড়া না সিনেমা দেখা, কোনটা বেশি আকর্ষণ নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, মানে বই পড়া নাকি সিনেমা দেখা?
2: ছোটবেলা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের উপন্যাস অনেকটা পড়েছি।
1: আচ্ছা আচ্ছা,
2: দেবী চৌধুরানীর কথা মনে হয়, শরৎচন্দ্র মজুমদারের কথা মনে হয়। তারপরে যখন ধীরে ধীরে একটু বড় হলাম তখন বই পড়ার অভ্যাসটা চলেই গেল।
1: আচ্ছা,
2: তখন গেল সিনেমা দেখাল। ওটাই মজা, সিনেমাটাই মজা, বই পড়ার একটা অন্য মজা। বই পড়লাম, বাড়িতে বসে বসে চিন্তা করলাম, বেশ ভালো লাগতো তখন যখন বই পড়তাম, ক্লাস 7, 8, 9, 10 এই পর্যন্ত মোটামুটি পড়েছি। তারপরে বিমানে ওঠার পরে সিনেমার প্রতি
1: অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। একজন বন্ধু হোয়াটসঅ্যাপে আমাদের লিখে পাঠিয়েছেন, বইমেলা রচনা প্রীতিশ আচার্য, বই আমার সই, বইয়ের মাঝে খুঁজে বেড়াই বিন্নিধানের খই, সেখানে আছে অমলের দই, একান্তে বসে মনের কথা কই, বিশ্বকে জানতে এসো বইমেলায় যাই, বইমেলা ছড়িয়ে দেয় জ্ঞানের আলো, সকলে মিলে সরস্বতীর প্রাঙ্গণে চলো, নূতন নূতন বই মেলে বই মেলায় গেলে, চতুর্দিকে ভেসে বেড়ায় নূতন বইয়ের গন্ধ, পাঠকের মনে জাগায় আনন্দ। এডিনগর এসডি মিশন আগরতলা। বাহ, অনেক ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর একটি কবিতা লিখে পাঠিয়েছেন আমাদের। হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
3: আমি রয়েছি ভাইরপুর থেকে, কিশোর কুমার আছেন।
1: হ্যাঁ কিশোর বাবু বলুন।
3: বলছি এই যে বই পড়াটা আর সিনেমা দেখা, আমার সব থেকে ভালো লাগে বই পড়াটাই। বই পড়ার ভিতরে যেমন বিশেষ করে আমি যখন আগে গ্রন্থাগারে যেতাম, সবচেয়ে ভালো লাগতো বই পড়ার ভিতরে গোয়েন্দাগিরি।
1: আচ্ছা,
3: গোয়েন্দাগিরি যে বইগুলো আছে, গল্পগুলো আছে, মানে এটা পড়ে আমাদের খুব ভালো লাগতো। আর আমার

0: সবচেয়ে ভালো লাগে এটা এই গোয়েন্দাগিরিতে, মানে গোয়েন্দা যত সব বই আছে এই সমস্ত গল্পগুলি পড়তে।
1: আচ্ছা,
0: এই গল্পগুলি ভালো লাগতো। আর ভালো লাগতো রাক্ষসের রাক্ষসের গল্প, গল্পগুলি আবার
1: মানে রূপকথার গল্প।
0: হ্যাঁ, রূপকথার গল্প। তারপর ঠাকুরমার ঝুলি,
1: হ্যাঁ,
0: এসব গল্প পড়তে খুব ভালো লাগে। কিন্তু এখন হচ্ছে কি, গ্রন্থাগার সবাই হাতে হাতে মোবাইল, গ্রন্থাগার এত খোলা হয় না এই আর কি। সিনেমা বলতে গেলে, আমি তো 90 সনের ছেলে, আমার সবচেয়ে ভালো পুরনো সিনেমা যেমন শোলে টোলে, অনেক সিনেমা আছে, মানে এইগুলো আর কি, মানে বই পড়া সিনেমার ভিতরে, বইয়ের ভিতরে সবচেয়ে ভালো লাগে গোয়েন্দা, গোয়েন্দা বা রাক্ষসের গল্প এগুলো।
1: আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, এখনো পর্যন্ত ট্রেন্ড শুনে যা মনে হচ্ছে, বই এবং সিনেমা কোনোটাই ফেলার মতো নয়, তবে তুলনামূলকভাবে বইটা সামান্য এগিয়ে রয়েছে। বন্ধু রয়েছেন আরো একজন। হ্যালো।
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: মৎস্যমণি থেকে কমল কৃষ্ণ বলছিলাম।
1: হ্যাঁ বলুন।
2: বই না সিনেমা,
1: হ্যাঁ
2: আমি বলবো দুটোই প্রয়োজন আছে। তবে যেই গল্প মানে অর্থাৎ একটা বই, ধরুন পথের পাঁচালী, এটা পড়তে 7 দিন সময় লাগবে, সিনেমায় পর্দায় 2 ঘন্টা বা 2 ঘন্টা 20 মিনিটে শেষ করে দেবে। তো বই পড়লে আমাদের তো মস্তিষ্ক খুব কাজ করে বেশি, প্রতিটা লাইন এবং কল্পনা করা, বোঝা, শেখা, তার থেকে ভাষার যে জ্ঞান সেটা এবং আমাদের শব্দগুলি যে বানান সেইগুলি শেখা যায়। এইটা অনেক বেশি সময় নিয়ে করলে, ধীরে ধীরে করলে যা হয় আর কি, ভালো হয়। আর সিনেমার মধ্যে তো এটা অনেকেই বলেছে, এটা ঠিক, সিনেমার মধ্যে অনেক রং লাগাবে, গান লাগাবে, নাচ লাগাবে, এটা একটা কি মনোরঞ্জনের মাধ্যমটাই খুব বেশি, এটা দরকার আছে, দরকার নেই তা নয়। তো যেটা একটা পাহাড়ের বর্ণনা হোক বা কোনো একটা ঘটনার বর্ণনা হোক, যেটা নাকি 10 পাতা লাগবে, ওইটা 2 মিনিটে সিন করে দিল, সেইটা কি রকম, তার পিছনে এইগুলি হচ্ছে ডিফারেন্স। তবে একদম ঠিক, বই চিরাচরিত, মানে চিরাচরিত আদিকাল থেকে এখনো চলছে, সিনেমাও চলছে, সিনেমা যদি অনেক পরে এসেছে, কিন্তু অনেকেই বলছিলেন যে বই পড়ার অভ্যেস কমে গেছে। যারা পড়ে তারা ঠিকই পড়ে, আর যারা সিনেমা দেখার পোকা আছে, একটা সময় আমিও দেখেছি, এখন আর দেখি না সিনেমা, সত্যি কথা কি এখন টিভিটাই দেখি না, একদম সিলেক্টিভ কিছু না হলে। তো এইগুলি বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। প্রশ্ন হচ্ছে বই না সিনেমা, আমি কিন্তু বইয়ের পক্ষে, এখনো যখন খুশি তখন আমি খুলে দেখবো, ভালো লাগছে না বন্ধ করব, আবার খুলবো। সিনেমায় সেই সুযোগটা কিন্তু নেই, যেটা চলে গেল চলে গেল, একটা সিন তো আর 2 বার দেখাবে না। আমি বইটাকে বারবার যদি আমি শিখতে চাই, বারবার খুলে দেখবো, কাজেই এখানে বইয়ের সুবিধাটা বেশি এবং বই শেখায় অনেক বেশি, সিনেমা শেখালো এই সুযোগ সুবিধা সিনেমাতে কম।
1: ঠিক,
2: ভালো সিনেমাগুলো যেমন অনেক সিনেমার কথা আছে, যে সিনেমাগুলি আমাদের সমাজের কিছু শেখাচ্ছে এগুলি আমার কাছে প্রিয়, এবং যে সিনেমাগুলি নৈতিক অনৈতিক সবগুলি বিষয় থাকে, ভিলেন এবং হিরো সব, মানে হিরো হিরোইন সবই থাকে, কিন্তু সেইখানে আমাদের শিখতে হবে সিনেমা থেকে আমরা তার থেকে কি নিচ্ছি। মারদাঙ্গা সিনেমা আমার মোটেই ভালো লাগে না, যেমন ভগবান একটা সিনেমা ছিল, এটা অনেকেই হয়তো দেখেছেন, পারিবারিক সিনেমা, এইগুলি থেকে আমাদের ছেলে মেয়েদের বা গার্ডিয়ানদের কি করা উচিত এইগুলি আমরা তার থেকে পাই। অনেক বাংলা সিনেমা, হিন্দি সিনেমা অনেকই আছে, তো আমি বলবো দুটোই প্রয়োজন আছে, কিন্তু আমার কাছে বই প্রাধান্য বেশি। নমস্কার, রাখছি,
1: ধন্যবাদ, সঙ্গে থাকবেন বন্ধু। বই আমাদের ভাষাকে সমৃদ্ধ করে, শব্দের ভাণ্ডার বাড়ায়, চিন্তা করার ক্ষমতা বাড়ায়, আর ওদিকে ফোন লাইন কিন্তু কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করে চলেছে। দেখব এবার কোন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, শুভ সকাল, শ্যামল বাবু বলছেন?
3: শ্যামলরাই বলছি।
1: হ্যাঁ বলুন।
3: আসলে সত্যি কথা, একদম সত্যি কথা, এলা বই পড়াটা হচ্ছে আমার প্রথম পছন্দ।
1: আচ্ছা,
3: ছাত্র জীবনে কত যে বই পড়েছি, গল্প থেকে
4: আরম্ভ করে উপন্যাস, তারপরে গোয়েন্দা কাহিনী।

0: ইত্যাদি ইত্যাদি অনেক পড়েছি, পড়াশোনা মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে পড়তাম। বা তো বই পড়ার মাধ্যমে সত্যি কথা যেমন আনন্দ পাওয়া যায়, তেমনি জ্ঞানেরও বিকাশ ঘটে। তাই এটা আমার প্রথম পছন্দ। কিন্তু এখন সত্যি কথা বলতে কি, আমার চোখের যে অবস্থা, বই বেশিক্ষণ পড়তে পারি না, বই পড়তেই পারি না। তাই ওই আলমারিতে বইগুলি রাখা আছে ঠিকই, খুব খারাপ লাগে, বইগুলি পড়তে পারি না। তবে সিনেমা লেখা, হ্যাঁ সিনেমা লেখাটা আমাদের দ্বিতীয় পছন্দ। এবং এই দ্বিতীয় পছন্দ প্রথম পছন্দে পরিণত হয়েছিল যখন আমি কলেজে পড়তাম। কলেজে পড়ার কারণ সেই বয়সটাই এমন যে কত কলেজে যাবো বলে কলেজে নাম করে সিনেমা হলে ঢুকে যেতাম বন্ধুদের সঙ্গে, বাড়িতে জানতো কি না কলেজে গেছে,
1: কলেজে গেছে
0: অনেক হয়েছে। তবে হ্যাঁ সিনেমা দেখাটা বন্ধুদের সঙ্গে একসাথে বসে আনন্দ নেওয়া, দুই আড়াই ঘন্টা বসে একটা একটা জমজমাট একটা সিনেমা দেখা, প্রেম ভালোবাসা পারিবারিক ইত্যাদি ইত্যাদি সব মিলে একটা ইনস্ট্যান্ট আনন্দ, যেটা যেমন এখন ফাস্ট ফুডের মতো নিয়ে ইনস্ট্যান্ট আনন্দ যেটা, সেটা পাওয়া যায় সিনেমা দেখে। আর আর টিভি আসার পরে এখন পরিবারে পরিবারে বসে ছেলে মেয়ে বউ একসাথে বসে কিছুক্ষণ বসে আনন্দ পাওয়া সিনেমা দেখা, এটা তো ভালোই লাগে সত্যি কথা। এটা পারিবারিক যদি বই হয় তেমন যদি হয় সবাইকে মিলে বসে দেখা। তবে এখন বয়স হয়ে গেছে 62-63 বছর, এখন আর সেই রকম ভাবে আর টিভি দেখে অতক্ষণ বসে সিনেমা দেখার আর ধৈর্য সত্যি কথা বলতে নেই। তো আমার প্রথম পছন্দই সেই বই পড়া। আর কারণ বই পড়ার মধ্যে কি একা একা আপনি পড়ছেন, আমি পড়ছি এবং সেটার থেকে যে আনন্দ পাচ্ছি, যে জ্ঞান পাচ্ছি, সেটা আমি নিজে নিজেই অনুভব করছি, কিন্তু অন্যরা কিন্তু বুঝতে পারছি না, ঠিক আছে। কিন্তু এতে করে আমি আরেকজনকে বললাম, দেখো এই বইটা পড়ো, পড়ে দেখ বা পড়ো, দেখো অনেক ভালো লাগছে, এটা অন্যকে ইন্সপিরেশন দেওয়া যায়, আনন্দ দেওয়া যায়, মানে উৎসাহ দেওয়া যায় বই পড়বার জন্য। আর এটা যে কোনো সময় বই পড়াটা আপনি যে কোনো সময় আপনি পড়তে পারেন, তার কোনো নির্দিষ্ট সময় নেই। হ্যাঁ আপনার যখন ভালো লাগলো একটু বইটা খুলে কয়েক পৃষ্ঠা পড়লেন বা কয়েক লাইন পড়লেন, ভাবলেন খুবই। তাই বই পড়াটা আমার প্রথম পছন্দ। আর সিনেমা দেখা এখনো দেখি, তবে সেটা আমার তৃতীয় পছন্দ।
1: বাহ, অনেক ধন্যবাদ শ্যামলবাবু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। যেটা বলছিলাম যে বই আমাদের ভাষাকে সমৃদ্ধ করে, শব্দের ভাণ্ডার বাড়ায়, চিন্তা করার ক্ষমতা বাড়ায়, অন্যদিকে সিনেমা আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ায়, মানুষের মুখোমুখি মুখের অভিব্যক্তি, নিরবতার ভাষা, দৃশ্যের গভীরতা এসব বুঝতে শেখায়। তাই বই আর সিনেমা আসলে একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক। আজকের দিনে আরেকটা মজার প্রবণতা দেখা যায়, অনেকেই বাড়িতে সুন্দর করে বুকশেলফ সাজান, দামি দামি বই কেনেন, কিন্তু সেগুলো পড়ার মতো সময় হয় না। আবার অনেকে সিনেমার তালিকা বানিয়ে রাখেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা হয় না। অর্থাৎ সমস্যা বই বা সিনেমায় নয়, সমস্যা সময় বের করার ইচ্ছেতে। কারণ যে মানুষ সত্যি গল্প ভালোবাসে সে মাধ্যম নিয়ে খুব বেশি ভাবেন না। আমার কাছে বই আর সিনেমার সম্পর্কটা অনেকটা নদী আর সমুদ্রের মতো। নদী ধীরে ধীরে এগোয়, পথে পথে গল্প জমায়, আর সমুদ্র সেই সব গল্পকে বিশাল এক বিস্তারে ধারণ করে। দুটো রূপ আলাদা, কিন্তু দুটোই জল। ঠিক তেমনই বই আর সিনেমা, প্রকাশের ভাষা আলাদা হলেও তাদের আত্মা কিন্তু একটাই, সেই আত্মার নাম গল্প। তাই যদি কেউ আমাকে জিজ্ঞেস করে বই নাকি সিনেমা, আমি বলবো কেন নাকি, কেন আর নয়। অর্থাৎ বই নাকি সিনেমা না হয়ে বই আর সিনেমাও তো হতে পারতো। এবার আপনারা হয়তো ভাবছেন আমি এই বিষয়টা তাহলে কেন রাখলাম, আমার কাছে যদি বই আর সিনেমা হয় তাহলে আপনাদের জন্য বই নাকি সিনেমা কেন করে দিলাম। আসলে গল্পের মাঝখানে একটু টুইস্ট আনতে চাইলাম, আমার কাছে তো বই আর সিনেমা, আপনাদের কাছেও কি বই আর সিনেমা নাকি বই নাকি সিনেমা, সেই বিষয়টাই জানি।

0: আপনার জন্য আজকের এই বিষয় রাখা। কখনো কি ভেবে দেখেছেন একটা বই পড়তে পড়তে আমরা আসলে একা থাকি না, আমাদের সঙ্গে হাঁটে অসংখ্য চরিত্র। কখনো তারা বন্ধু হয়ে ওঠে, কখনো শিক্ষক, কখনো আবার আয়না। কোনো চরিত্রের মধ্যে আমরা নিজেদের খুঁজে পাই, আবার কোনো চরিত্র আমাদের সেই মানুষটাকে দেখায় যাকে আমরা হতে চেয়েছিলাম। বইয়ের এই ক্ষমতাটা বিস্ময়কর। সে নিঃশব্দে মানুষের ভেতরে ঢুকে যায়। কোনো শোরগোল নেই, কোনো আলো নেই, কোনো করতালি নেই, শুধু কয়েকটি শব্দ, কয়েকটি বাক্য, আর সেখান থেকেই শুরু হয় একজন মানুষের বদলে যাওয়ার গল্প। হ্যালো, হ্যালো, হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে রয়েছেন বন্ধু?
1: আমি শালীন দেবর্মা বলছি, চাঁদপুর পাড়া থেকে।
0: কি বলছেন, শালীন দেবর্মা?
1: শালীন দেবর্মা।
0: আচ্ছা বলুন,
1: আজকের বিষয়টা হলো বই পড়া আর সিনেমা দেখার।
0: হ্যাঁ, বই পড়া নাকি সিনেমা দেখা?
1: আমার মতে ম্যাডাম, আমাদের পূর্ববক্তারা যারা বলেছেন তারা সহমতই আমারও, বই পড়াটাই সব থেকে আমার প্রিয়। কিন্তু সিনেমার মধ্যে আমরা যা শিখতে পাই তাও না, তবু মানে যে ভিতরে রসিকতাটা বইয়ের মধ্যে বেশি পাওয়া যায় মনে করি আর কি।
0: আচ্ছা আচ্ছা,
1: বইটা কারণ কেন না, বইটা হচ্ছে আমাদের যা বুঝতে পারি না তা আমরা সেখানে বারবার চেষ্টা করে বুঝতে পারি, বা ডিকশনারি দেখে বা অনেক কিছু আমরা বিষয়কে চিন্তা করে খুঁজে বের করা যায়। তো সিনেমার মধ্যে তা আমরা এক ঝলক দেখে যেতে পারবে, কিন্তু এটাতে মানে বই পড়াটা খুব জনপ্রিয় মানে কমই গেছে, তবু এটাই আমাদের মানব কল্যাণের জন্য এটাই সব থেকে বেশি প্রাধান্য বলে আমি মনে করি ম্যাডাম।
0: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ বন্ধুর সঙ্গে থাকবেন। সিনেমা অনেকটা উৎসবের মতো। আসছি সিনেমার কথায়, তবে তার আগে আরো একজন বন্ধু সঙ্গে কথা বলবো। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: মে রাকেশ বাবু কথা বলছি সিমলা থেকে।
0: হ্যাঁ রাকেশ বাবু বলুন।
2: জি জি, তো মে ইয়ে কেনা চাহতা হু, কিতাবে জো হ্যায় হামারে জীবন মে জো হ্যায় বহুত কুছ হ্যায় রোশনি পেদা করতে হ্যায়, তো ইসলিয়ে কিতাবো সে জো जो यादें हैं वो हमें कभी नहीं छोड़नी चाहिए, और हो सके तो बच्चों को जो है हमें किताबों की आदत डालनी चाहिए, खासकर जो है पुरानी पुस्तकें होती है जैसे कि रामायण है, गीता है, और गीता का जो श्लोक है जो ये मतलब मनमोहक कहानी है, कोई भी चीज हो हमें बच्चों की जो है किताबों की आदत डालनी चाहिए। हम क्या करते हैं, बच्चों के हाथ में मोबाइल फोन देते, मतलब मोबाइल फोन भी ठीक है लेकिन हम मोबाइल फोन से भी हम पुरानी चीजें, पुरानी कहानी है जैसे कथा है, लोग पुरानी कथा है वो भी हम सर्च करके पढ़ सकते हैं। हो सकता है किताबों की आदत जो है बच्चों में डालनी चाहिए ताकि वो भी अपने ज्ञान को जो है आगे बढ़ा सकते हैं।
0: एकदम बताइए, अनेक धन्यवाद राकेश बाबू। सिनेमा नहीं कथा बोलছিলাম যে অন্যদিকে সিনেমা একটা উৎসবের মতো। একটা অন্ধকার হল ঘরে বসে যখন পর্দায় প্রথম দৃশ্যটা ভেসে ওঠে তখন কয়েকশো অচেনা মানুষ একই সময়ে একই গল্পের অংশ হয়ে যায়। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ উত্তেজনায় হাততালি দিচ্ছে। গল্পটা তখন আর একার থাকে না, সেটা হয়ে ওঠে সববার। এই সম্মিলিত অনুভূতির শক্তিটাই সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। হয়তো সেই কারণেই কিছু সিনেমা মুক্তির বহু বছর পরেও মানুষের মুখে মুখে ফেরে। একটা ভালো বই পড়ে শেষ করার পর আমরা অনেক সময় কিছুক্ষণ চুপ করে বসে থাকি। শেষ পাতাটা বন্ধ হয়ে গেলেও মনে হয় গল্পটা যেন এখনো শেষ হয়নি, চরিত্রগুলো যেন পাশের ঘরেই আছে, তাদের হাসি, কান্না, ব্যর্থতা, ভালোবাসা সব কিছুই আমাদের নিজের জীবনের সঙ্গে মিশে যায়। ঠিক তেমনি একটা ভালো সিনেমা শেষ হওয়ার পর হল ঘরের আলো জ্বলে উঠলেও

মনটা কিছুক্ষণ সেই গল্পের মধ্যেই আটকে থাকে। আমরা বাইরে বেরিয়ে এলেও গল্পটা আমাদের ছাড়ে না। তবে একটা কথা স্বীকার করতেই হবে, বই আমাদের ধৈর্য শেখায়। আজকের পৃথিবীতে যেখানে সব কিছুই কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, সেখানে একটা উপন্যাস পড়া মানে নিজের সঙ্গে সময় কাটানো। প্রতিটি পাতা উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুধু গল্পের শেষটা জানি না, নিজেদেরও একটু একটু করে চিনতে শিখি। বই পড়তে গিয়ে তাড়াহুড়ো করা যায় না, তাকে সময় দিতে হয়, মন দিতে হয়, আর বিনিময়ে সে আমাদের অনেক কিছু ফিরিয়ে দেয়, যা কোনো পরীক্ষার নম্বর বা কোনো সার্টিফিকেট দিয়ে মাপা যায় না। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্ব থেকে বিদায় নেব। আজকে আপনাদের সঙ্গে কথা বলছিলাম বই নাকি সিনেমা এই বিষয় নিয়ে। তবে কথা বলে যেটা বুঝতে পারলাম, বই আর সিনেমা দুটোই একে অপরের পরিপূরক, তবে তুলনামূলকভাবে বই কিন্তু এগিয়ে থাকবে। যেতে যেতে চলুন একটা গান শুনি এবং তারপর কিছুক্ষণ পরেই ফিরব আজকের তুমি অনন্যা নিয়ে।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু মোবাইল ছাড়।
1: আরে দিদি ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ

0: এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
1: দুই ফোঁটা প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
2: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
4: প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
4: প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু আর্য অম্বালিকা। আর এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে আজকের তুমি অনন্যা পর্বে। কিছু মানুষ সময়ের সঙ্গে হারিয়ে যান না, বরং সময়েরই অংশ হয়ে ওঠেন। তাদের হাসি, তাদের চোখের ভাষা, তাদের অভিনয় সব মিলিয়ে তারা হয়ে ওঠেন এক একটি স্মৃতি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমনই এক উজ্জ্বল নাম নীতু সিং। কথা বলবো তাকে নিয়ে, তবে শুরুতেই তার অভিনীত ছবির একটি গান রইল আপনাদের জন্যে।

শুরু করলাম অত্যন্ত জনপ্রিয় একটি গান দিয়ে। এবারে আসি নিতু সিং এর কথায়। 1958 সালের 8ই জুলাই ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন নিতু সিং। তার আসল নাম হরনীত কর। খুব ছোটবেলাতেই তিনি জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন। মাত্র কয়েক বছর বয়সেই তিনি তার বাবাকে হারান। পরিবারের দায়িত্ব এসে পড়ে তার মা রাজি করের কাঁধে। সংসারের প্রয়োজনে একসময় ছোট্ট হরনীতকে নিয়ে আসে চলচ্চিত্রের জগতে। শিশু শিল্পী হিসেবে তার নাম রাখা।

হয় বেবি সোনিয়া। এই নামেই তিনি প্রথম দর্শকদের কাছে পরিচিত হন। ষাটের দশকের হিন্দি চলচ্চিত্রে একের পর এক ছবিতে অভিনয় করে ছোট্ট মেয়েটি সবাইকে মুগ্ধ করে দেয়। নিষ্পাপ মুখ, স্বতঃস্ফূর্ত অভিনয় এবং ক্যামেরার সামনে অদ্ভুত স্বাচ্ছন্দ্য তাকে অন্য শিশুদের থেকে আলাদা করে তুলেছিল। অনেকেই ভাবেন অভিনয় ছিল তার স্বপ্ন, কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। অভিনয় ছিল তার পরিবারের পাশে দাঁড়ানোর এক উপায়। ছোট্ট বয়সে তিনি বুঝে গিয়েছিলেন জীবন সবসময় গল্পের মতো সহজ নয়, তাই খেলাধুলার বয়সে তিনি স্টুডিওর আলো ছায়ায় নিজের শৈশবকে গড়ে তুলেছিলেন। শিশুশিল্পী হিসেবে তিনি অভিনয় করেন একাধিক উল্লেখযোগ্য চলচ্চিত্রে। প্রতিটি ছবিতেই তার উপস্থিতি ছিল প্রাণবন্ত। পরিচালকরা বুঝতে শুরু করেছিলেন এই ছোট্ট মেয়েটির মধ্যে ভবিষ্যতের এক বড় অভিনেত্রীর সম্ভাবনা লুকিয়ে আছে। সময় এগোতে থাকে, শিশুশিল্পী থেকে কিশোরী, আর সেই পরিবর্তনের সঙ্গে বদলে যায় তার পর্দার পরিচয়ও। বেবি সোনিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন নিতু সিং।

1973 সালে মুক্তিপ্রাপ্ত রিক্সাওয়ালা, সেই ছবিতে তিনি প্রথম পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। যদিও ছবিটি খুব বড় সাফল্য পায়নি, তবু নীতু সিং এর প্রাণবন্ত উপস্থিতি চলচ্চিত্র প্রেমীদের নজর কেড়ে নেয়। এরপর আসে সেই মোড় যা বদলে দেয় তার ক্যারিয়ারের গতিপথ। 70-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করতে শুরু করেন। তার অভিনয় ছিল স্বাভাবিকতা, চোখে ছিল দুষ্ট মিষ্টি চাহনি আর মুখে ছিল এক অনাবিল হাসি। দর্শক খুব সহজেই তাকে নিজের ঘরের মেয়ে বলে মনে করতে শুরু করেন। নীতু সিং কখনো কৃত্রিম অভিনয় বিশ্বাস করতেন না। তার সংলাপ বলার ধরন ছিল সহজ, অভিব্যক্তি ছিল স্বাভাবিক, আর সেই কারণেই তার অভিনয় এত বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল। হিন্দি চলচ্চিত্রের সেই সময়টা ছিল বহু কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদের যুগ। তবু নিজের স্বতন্ত্র ব্যক্তিত্বের জোরে নীতু সিং খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলেন নিজের আলাদা পরিচয়। আর ঠিক সেই সময়েই তার জীবনে প্রবেশ করেন এক তরুণ অভিনেতা, যিনি পরবর্তীকালে শুধু তার সহ অভিনেতাই নন, হয়ে ওঠেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তার নাম ঋষি কাপুর। ক্যামেরার সামনে শুরু হওয়া সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় এক গভীর সম্পর্কের, কিন্তু সেই গল্পের শুরুটা মোটেই রূপকথার মতো ছিল না। ছিল খুনসুটি, ছিল ভুল বোঝাবুঝি, ছিল বন্ধুত্ব, আর ছিল ধীরে ধীরে জন্ম নেওয়া ভালোবাসা। সেই ভালোবাসার গল্প নীতু সিং এর সাফল্যের সোনালী অধ্যায় এবং ভারতীয় চলচ্চিত্রে তার অনন্য অবদান নিয়ে পরবর্তী পর্বে যাচ্ছি। 70-এর দশকের মাঝামাঝি সময় হিন্দি চলচ্চিত্র জগৎ তখন নতুন এক জোয়ারে ভাসছে। একদিকে অ্যাকশন ধর্মী ছবির উত্থান, অন্যদিকে রোমান্টিক গল্পের নতুন ভাষা। সেই সময়ে নীতু সিং নিজের সহজ প্রাণবন্ত অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তার অভিনয়ের সবচেয়ে বড় শক্তি ছিল স্বাভাবিকতা। তিনি কখনো সংলাপকে ভারী করে তুলতেন না, আবার অযথা নাটকীয়তাও আনতেন না। যেন পর্দার অভিনয় করছেন না, জীবনেরই এক টুকরো মুহূর্ত বেঁচে নিচ্ছেন। তার সেই অনায়াস অভিনয়ই তাকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে স্বতন্ত্র করে তোলে। সেই সময় তিনি একের পর এক জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করেন এবং বিশেষভাবে ঋষি কাপুরের সঙ্গে তার জুটি ছিল দর্শকদের অন্যতম প্রিয়। খিল খিল মে কভি কভি, অমর আকবর অ্যান্টনি, দ্য গ্রেট গ্যাম্বলার, ইহি হ্যায় জিন্দগি, এমন বহু ছবিতে তিনি নিজের বহুমুখী অভিনয় দক্ষতার পরিচয় দেন। কখনো চঞ্চল তরুণী, কখনো আবেগপ্রবণ প্রেমিকা, কখনো আবার হাস্যরসাত্মক চরিত্র, প্রতিটি ভূমিকাতেই তিনি ছিলেন সাবলীল। তবে তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয়েছিল ক্যামেরার আড়ালে। আসবো সেই গল্পে, তবে তার আগে চলুন আবারও গানে ফেরা যাক।

ঋষি কাপুর ও নীতু সিং প্রথম দিকে ছিলেন শুধুই সহ অভিনেতা অভিনেত্রী। শুটিং এর ফাঁকে তাদের মধ্যে চলত মজার গুনশুটি। ঋষি কাপুরের দুষ্টুমি আর নীতুর প্রাণ খোলা হাসি ধীরে ধীরে বন্ধুত্বকে পরিণত করে গভীর সম্পর্কে। একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করতে করতে তাদের বোঝাপড়া আরও দৃঢ় হয়। পর্দার প্রেম বাস্তব জীবনেও রূপ নিতে শুরু করে। সেই সময় তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও দুজনেই ব্যক্তিগত জীবনকে যথাসম্ভব ব্যক্তিগত রাখার চেষ্টা করেছিলেন। অবশেষে 1980 সালের 22 জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিবাহ। সেই বিয়ে ছিল বলিউডের অন্যতম আলোচিত সামাজিক ঘটনা। কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে নীতু সিং শুধু নতুন এক পরিবারেই প্রবেশ করেননি, প্রবেশ করেছিলেন ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে ঐতিহ্যবাহী পরিবারগুলোর একটিতে। বিয়ের পর তিনি ধীরে ধীরে অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। তখন তার ক্যারিয়ার ছিল সাফল্যের একেবারে চূড়ায়, কিন্তু সংসার, পরিবার এবং সন্তানদের বড় করে তোলাকে তিনি অগ্রাধিকার দেন। তার এই সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না, কারণ দর্শকেরা তখনও তাকে বড় পর্দায় দেখতে চাইতেন। কিন্তু নীতু সিং বিশ্বাস করতেন জীবনের প্রতিটি সময়ের নিজস্ব একটা ভূমিকা থাকে। একজন সফল অভিনেত্রী যেমন হওয়া যায়, তেমনি একজন নিবেদিত প্রাণ মা এবং স্ত্রী হওয়াও সমান গুরুত্বপূর্ণ। তাদের সংসার আলো করে জন্ম নেয় দুই সন্তান এবং পরবর্তীকালে রণবীর কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পান। নীতু সিং এর জীবন প্রমাণ করে সাফল্য কেবল আলোয় থাকার নাম নয়, কখনো আলো থেকে সরে এসে নিজের মানুষদের জন্য সময় দিতে হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার মধ্যেও এক অন্যরকম সাহস লুকিয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, আজকের তুমি আনো না পর্বে আমরা কথা বলছি অভিনয়।

বিয়ের পর দীর্ঘ প্রায় দুই দশকেরও বেশি সময় নীতু সিং নিজেকে দূরে রেখেছিলেন রূপালী পর্দার কোলাহল থেকে। একসময়ের ব্যস্ততম অভিনেত্রী, তখন সংসার, সন্তান এবং পরিবারের দায়িত্বই নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেছিলেন। অনেকেই ভেবেছিলেন হয়তো তার অভিনয় জীবনের পর্দা চিরতরে থেমে গেছে, কিন্তু সত্যিকারের শিল্পীরা কখনো হারিয়ে যান না, তারা সময় মতো আবার ফিরে আসেন। 2009 সালে তিনি স্বামী ঋষি কাপুরের সঙ্গে লাভ আজকাল ছবিতে একটি বিশেষ উপস্থিতির মাধ্যমে দর্শকদের সামনে আসেন। যদিও সেটি ছিল সংক্ষিপ্ত, তবু দর্শকেরা বুঝেছিলেন নীতু সিং এর সহজাত অভিনয় এখনও আগের মতোই প্রাণবন্ত। এরপর 2010 সালে মুক্তি পায় দো দুনি চার। বহু বছর পর পূর্ণাঙ্গ চরিত্রে ঋষি কাপুরের বিপরীতে নীতু সিংকে দেখে দর্শক এবং আপ্লুত হয়ে ওঠেন। মধ্যবিত্ত এক দম্পতির জীবন সংগ্রামের গল্পে তাদের অভিনয় ছিল অত্যন্ত স্বাভাবিক ও হৃদয়স্পর্শী। সমালোচকেরা বলেন দীর্ঘ বিরতির পরও নীতু সিং প্রমাণ করেছেন ভালো অভিনয়ের কোনো অবসরকাল হয় না। পরবর্তী সময়ে তিনি বেশরম ছবিতে অভিনয় করেন, যেখানে বাস্তব জীবনের মতোই একই ছবিতে ছিলেন ঋষি কাপুর এবং তাদের ছেলে। যদিও ছবিটি বাণিজ্যিকভাবে খুব একটা সফল হয়নি, তবে একই পরিবারের তিন সদস্যকে একসঙ্গে পর্দায় দেখা দর্শকদের জন্য ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা। 2022 সালে মুক্তি পাওয়া যুগ যুগ জিও ছবিতে নীতু সিং আবারও প্রমাণ করেন সময়ের সঙ্গেই তার অভিনয় আরও পরিণত হয়েছে। একজন মায়ের চরিত্রে তিনি হাস্যরস, আবেগ এবং জীবনের বাস্তবতাকে এমন দক্ষতায় ফুটিয়ে তোলেন যে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তাকে সমানভাবে গ্রহণযোগ্য করে তোলে। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয়েছিল ক্যামেরার বাইরে। 2018 সালে ঋষি কাপুরের ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য তাদের দীর্ঘ সময় বিদেশে কাটাতে হয়। সেই কঠিন সময়ে নীতু সিং ছিলেন তার সবচেয়ে বড় শক্তি। হাসপাতাল, চিকিৎসা, অনিশ্চয়তা সবকিছুর মধ্যেও তিনি ধৈর্য, সাহস এবং আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন। 30 এপ্রিল 2020 ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য এক গভীর শোকের দিন। ঋষি কাপুর পৃথিবীকে বিদায় জানান। চার দশকেরও বেশি সময়ে দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে নীতু সিং ভেঙে পড়লেও অসাধারণ মানসিক দৃঢ়তার সঙ্গে তিনি নিজেকে সামলে নেন। তিনি বহুবার বলেছেন ঋষি কাপুরের স্মৃতি তার

জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর সেই স্মৃতি তাকে এগিয়ে চলার শক্তি দেয়। আজ নিতু সিং শুধু একজন সফল অভিনেত্রী নন, তিনি এক সংগ্রামী নারী, এক স্নেহময়ী মা, এক দৃঢ়চেতা মানুষ এবং ভারতীয় চলচ্চিত্রের এক সম্মানিত ব্যক্তিত্ব। তার জীবন আমাদের শেখায় খ্যাতি গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা, পরিবার এবং আত্মমর্যাদা আরও বড়। সময়ের সঙ্গে নায়িকার সংজ্ঞা বদলায়, চরিত্র বদলায়, দর্শকের রুচিও বদলায়, কিন্তু কিছু শিল্পী তাদের আন্তরিকতা, সরলতা এবং অভিনয়ের সততার জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রাসঙ্গিক থেকে যান। নিতু সিং তাঁদেরই একজন। সত্তরের দশকে তিনি যে ছবিগুলোতে অভিনয় করেছেন তার মধ্যে রয়েছে ইয়াদো কি বারাত, খেল খেল মে, কভি কভি, অমর আকবর অ্যান্থনি, পরভরিশ, কালা পত্থর, ইয়ারানা, দুসরা আদমি এবং আরও আরও বহু জনপ্রিয় চলচ্চিত্র। প্রতিটি ছবিতেই তিনি নিজস্ব স্বকীয়তার ছাপ রেখেছেন। তার কর্মজীবনের আরেকটি বিশেষ দিক ছিল সহ অভিনেতাদের সঙ্গে সহজ রসায়ন। নিধু সিং এর জীবনের সবচেয়ে বড় সম্মান হয়তো কোনো পুরস্কার নয়, তার সবচেয়ে বড় প্রাপ্তি প্রজন্মের পর প্রজন্মের দর্শকের ভালোবাসা। কারণ একজন শিল্পীর আসল পুরস্কার দর্শকের হৃদয়ে বেঁচে থাকা। একজন অভিনেত্রীর জীবনকে যদি একটি ঋতুর সঙ্গে তুলনা করা যায়, তবে নিতু সিং যেন বসন্ত। তার উপস্থিতি ছিল প্রাণবন্ত, রঙিন এবং আশাবাদী। জীবন কখনো আলোয় ভরা, কখনো অন্ধকারে ঢাকা, কিন্তু কিছু মানুষ থাকেন যারা নিজের আলো দিয়ে চারপাশকে আলোকিত করে যান। নিতু সিং সেই বিরল মানুষদেরই একজন। তিনি প্রমাণ করেছেন একজন শিল্পীর সাফল্য কেবল ক্যামেরার সামনে নয়, তার ব্যবহারে, তার সম্পর্ক, তার মানবিকতা এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তেও লুকিয়ে থাকে প্রকৃত মহত্ত্ব। সময় এগিয়ে যাবে, নতুন মুখ আসবে, নতুন গল্প লেখা হবে, কিন্তু ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যখনই প্রাণবন্ত হাসি, সহজ অভিনয় আর আন্তরিক ব্যক্তিত্বের কথা উঠবে, তখনই শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে একটি নাম, নিতু সিং। শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। আজকের তুমি অনন্য পর্বে কথা বলছিলাম নিতু সিংকে নিয়ে। আপনাদের কাছ থেকে বিদায় নেব, তবে তার আগে যেটা সবসময় বলি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্ত। যেতে যেতে আরও একটা গান।

খাজালে করম ও বকু তো গো আমার সে যতন সিনে বায়ু বাইছিলে কথা বাই সঙ্গমা বাবু বাইনাও সঙ্গমা তরেছে সঙ্গলে শিকলা সগু আইলে নাইছিলে নসাও তাঙ মাসে না খাই কুসু নগে এসিলে এগ্রে না খায় নাইমাবো বাবু হাই কত নগে এংলে কংবা হিব হিমায়া কত ইয়ামা পুথিমা খালে আনলে সলাইব মাইনি গনা চুম পুষি রঙলে বেড়ে বুরং বসা বসা শিকে ইয়াদি কৈশে অরং সঙ্গে কেটে করে সকাহাই মিলে করে ইয়ামা হাই কাহাম করে বাবু হাই কাহাম করে আনলে খর বার দংনে সপা বাবু খৈ নামা খৈ সপা সিনি সারিলে ক কসং বাবুনি সঙ্গে ফুংনি মাই কসং ইয়ামানি সঙ্গে সাউ ইয় কসং মানি ইয়ামালে লাখিনে মাইকে চাউ কবৈ রঙ কবৈ রং নগ কসর কালে লোক বাইসি যাগু কচু বেড়ম ইয়া সুখাই মালাই যাবু আবলে মতাই নে কসা খুনা কালে দুঃখ সংকাতি লাইও না বাবু কই মতাই দা চিনি আমাকে লক্ষ্মী

ভাই পুনতিনি লগাই পুরুক ওই আমার ভাই বাবু বিটি খোলক সঙ্গি সঙ্গ রুবুক কচল চান খোলা কাইজা ফুরো বেদে তাকে না খোলা তোমা ফুরুক ওই আমার ভাই বাবু বিটি খোলক সঙ্গি সঙ্গ রুবুক নাইলে তাই দায় বাবু না পগই মামা তাই দায় আমার না পগু ইমান বাবুলে মাতাই নে হামারে মানে দা বসমাইছেয়া তংমক ইয়ামালা লক্ষ্মী হামারে মানে দা দুঃখ কাটিয়া তংমক ও বাবুকে মাতাই চিনে আমাকে লক্ষ্মী চিনি নাইলে কলাই বিটি খায় বাবুনে সামনে করিটি খাই আমি সামনে বাবুলে আমি লঙ্গা ডিঙ্গারা জাপা খতর কেছে মেকজ বসক যে নাইথক নাইল বাবুনে বামু বাবুনে সৈমু রিটংমারি গানারি সাব বসকে নাইথক ও নাইলা ইয়ামানি তামু ইয়ামানি লুমু ইয়ামাকে লক্ষ্মী ইয়াদে হায়ুংলা গানাঙে তাবুক তংখো ও ইয়ামানি বিটিক বাবুনি রীতি নাইলে ইয়ামানে কানম ইয়ামানে সুমং বসক যে নাইথক নাইলে সামু থানি রেগনাই কানকে কসম পালে নেরি সান সরকাই কতলে রংব তান খাজব সরা ইয়গ মাথে ইয়গলে বাউতি কানকাই বসক যে নাইথক নাইল ও ইয়ামানে কানম ইয়ামানে সুমং না ইয়ামানে কানম ইয়ামানে সুমু সুমু থাকলে হায়ালে বুধি সে কথা কন ও যাতে পরিচ সাবু নাইলে বাবুনে মামুক বাবুনে সৈমুক ও লঙালে ডিঙ্গারা জাপা খতর কেসে মেখুচুক বসে নাইথক নাইলেক

0: mà tay nè gặp mọi tay đỡ tay có môn mà bơ yêu mà lại lời khi mi gặp mọi tay đỡ tay có môn mà bơ khai ứng lại có là người ta bốc bốc ôi em anh em cũng mù tạc lại trong tư
1: bella bella cái này khăn tóc bella bella cái này hàm bay mà rồi ta có ốc ra bisu cũng mà nó bị nhớ sao mình sẽ nó khăn làm anh bảo cái umur besar cái này nini
0: anh em umur khai sát cả sát nhong khát à
1: sát cái đông khát omolo wana mi sinzan kha no yang side hai maton ya ni ni side umor ka aba hai yang maton ya
0: sat ka kha
1: tabu kono ni ni umor 40 45 hai kunang sa deman
0: a aba kai bahut dehalla poriskar kha lai yang la sala dui phati se mai chawang phongo to ko ya sa mai se ya anga sala to hamat para ta dosta ra go ko chi ni se sita ni ya ron sing la ron do kai ni bla ron do satrai se goi lokina khono moi mai chakhang kai sari go se sakai ke phong sa phati ni bara mai jaya
1: no no no khang je propon o mahin matong go sidan nai khang ke sa ka sa khlai nei bakhnai wa sen bang nei ke thas ke khlai nei sita khai nei nin kan mung sum mung je propon o mahai kom la kala ni ni no sum mi tong nang phati thang je propon nai mo wari wara ken no go aba hai ni bagi dani ni asak ta bu phono umor ke bang bang ni kisa hai ni tong khana tam hin nang
0: aba mai chang ta chi ni da ha ka khum sing sap samanya to ko oi parisar khlai ei सामान्य नंगमानी परिस्कार के चाय तंगाई दे कोई तंगाई सिनी बॉयस सामान्य बो ताईशा कामुंगो गैसिंग सबों ना स्वांग माइक हम नंगे तो को या मुसिया है मेरे इनके रंगा हाल रे पता का तंगाई सिनी बॉयस वो थांगो
1: नंग सामान्य मोले तंग तंग साना नंग कोई बीरी सिगरेट खोनी स्वाग अम हाई मुंसा सिग नरे नहर नहीं रे
0: आंगा खुनी रो कोई रो कोई साया कोई रो साया खुनी बो साया कुन फंस साया ता इनके सुधो तो फुंग माइक हंगाई তোকে মসবই বুয়া তো আই তোকে মসে বাইসা পরিষ্কার কাই তুই আপকে খুব বালনি বাথা খরকা কাই লক্ষ্য না বখান কাই তুলসী বেলাই তুলসীর ওই তুলসী লাংলাই সামা চাও বাই হেমালে চিনি তুলসী ইনকা কথার খাইনি দেহার না কথার খাইনি বলা গাম তুলসী বেলাই লাইসা চাওই মাইসা তা
1: ববি সিনি সিমি রেসাম না রোসেন খা পুইলা
0: রেসাম না সেন মাং কাই আগি চাই ও আমা খুব খাইও হুকাই কে আমি লগে থাকু থাকাই সঙ্গে খাশ হুকাই যা হুকাই গেলে আমার থাকাই আপ্র খাইকাই গাড়ি টাঙে রেখা আমার গাড়ি টাঙে রেখা দা বাবু গাড়ি টাঙে রেখা টাঙা মাই হুক মাই টক রুমানি মা থাকা থাকাই ও বুড়ি শিলা রক রেসা রেসা বুক
1: বরফ হুগো থাকু হাই দা বলঙ্গ
0: টক রুগনা থাকু হুগ ও বুড়ি শিলা রক রেসা বাইয়ু
1: নিন উমর বসে গাফ্রু
0: আপ্রু আমি অমর পিছিয়ে তয়াকু বেশি খাই দশ বছর খানাটা রোজা মান্দরম খা
1: খাসি দরব
0: ওখাই রোজা মান্দরম খাই বাসি কত না সাকান বাসি কত তো গাইছে আমি বাসি কত হা নো থাং থানমানি আই গাড়ি আই গাইছে গাড়ি গ বুঝি থাং থাং আনো দিলি লাবো মিশাগা মন রোজাম না খাই বুঝি থাকে কত আপু সরাই খুবলা ব আবরি সেলার আনো রোজা রোজা বৈঠ ক মুখরাবো বুক পয়জা কানে মুখরাবো বুক পয়জা কানে হারি গেন্দা বা তোমার সঙ্গে সেলা কং তা হলো খরি হিনি হিনো আং টক রুমান হয় হই হিমান
1: আপতাম হুম কালকে বড়কে
0: নগলিক সাতিফো কাই আং সাকা বাসি কথা না লাপ দিয়ে আন অপ্তি হিন সাবো তিনটে বাহিন সাবো আমার তাং ফাই গাই হিন সন্দি মুখরাবো গো মুখরা বিকে আপনার হারি গেন্দা জগ রকি হিনি বাসি কথা সাতা
1: আপতাম বুঝলিয়া
0: আপনি নগলি সামাসি ওখানে আঙ্গুর সাপ খাফ্রকাই অবঙ্গি খরম সুর সরঙ্গই বড় গোসা মানে আমি বারসা কথা এখানে চাপতে আর চাপতে কাই আমি খরং হামি থাকা
1: হাইছে হাই
0: খরং মাখাতা আং বড় টাইম নিমাখাই তাই রেসাওকা ওখাই রেসা তাই রেসাকে বড় তাই আনো হতে হুকা রেসা মাখাই আনো কুলতা কুল খাঙ্কাই আং রেসাব খাওয়া আং বাবুকাই ওই বাসি কত তোমানি বকাশি জাদু করে কেরম বলা বাসি কত
1: কক বুক করেন না তবু
0: কক বুক করেন কে বাবু ফরঙ্গ কথা বক মারি গেনায় কানে কসম পালি নি রিসা সরই খাদ তো কে কে খাওয়াই থাকা আমি খাঁ পকে রিসা কানে ওরা গাঁথে মশাং সে নকল কারি দি হিনি বাসি কত সাও বং না নকল খাই দিয়ে হিনু গাঁ গো চাপটা খাদ তো কে কে মখাং পকিরি নুলা গাঁথি বে মশাং বাড়ি ফাঁতাও

चांगलारे खुफो काचले खरलारे खुफो सर बाब हमले सिरिये खर खंब गबक देसव थने बाब ओ बाब बकले जागव थने ओ बाब नंग बर थने नायखिया ओ बाब निले सखबाय फायबेके बले बाब ओ बाब तुमले सखसे सखसे सगन यासले खपले सखसे रमन यासो कसल তংদে বাবু ও বাবু আজ কো সাদি ভাই কো কাগজ ফাইকে যেথা সং ফাইবে কেবলা নিন তারা সংবা পি সং ফাইবে কেবলে বাবু ও বাবু সজলে নুগে সে সং তং মাইয়ে বাবু নুগে সং ভাই তং নে জানো সজলে কং মসে সালব কাকতে কাগে মাঙল নং বে ও বাবু নং বে কাগে মাঙল নং বে কি কল নং নাই কে চং না ও বাবু মাছলে কত বেসং বাইন বাইন তোর মানে বাবু মায়ে করে দে খাবো নং হাতে বাইকেলে বাজা থাম করো ও বাবু সঙ্গলে বানি না বাগে কত পাই তবু ও বাবু ও বাবু না কত মাকে চং পয়সি মানে বাইকে চিনি মায়ে না নাকি থানা নাই কে দিনে বা চং খিবি ও বাবু কসা দিব বাজা দিবা ও বাবু বকলে যাবক বকলে দেশ থানে বাবু সামিলে কলং দে চং বাবু ও বাবু ও বাবু তোমালে বদনা খাইয়া চলে নং তে অংখ লং দে চলে হামারে কলং চলে এক তেবার দিদ বাবু ও বাবু মাসংলে সিয়ারে বাংমনে বাঙে না হাবু নহলে বাবু নক গতেলে হলং বাংমনে বাঙে খাসি মো সলিয়ে বাবু ও বাবু নাকা তাসলাবলিয়া ও বাবু রাংসংনে বাই রোফানি পুতুক ও বাবু সবালে বাজুব খেলে মথুক বাবু ন বাসনে সিলিয়ে বাবু ও বাবু ও বাবু তে গেরে গেরে গাতিতে সাকারি হেমু খনালিয়ে ও বাবু ও বাবু ও বাবু বফংলে বচল কাসারি হেমু অহিনে শিলিয়ে বাবু বকলে জাগবু থাঙে তঙে খে ও বাবু ও বাবু লামলে দুমস সঙ্গে মাতায় কত গো ফাঁদে কামু বাবু ন ও বাবু তিমালে বাকস সঙ্গে মাতে কস গাইরে খামো বাবু নক বকলে রাকুম বেঙ তালাঙ্ক নরুম তালে সেব করে নেরে খামো বাবু নক ও বাবু ও বাবু কতংলে রাখলে নানো নাই নাবো ঠিকানে সালাংলিয়ে বাবু বকলে যাগো থাঙে তঙে বাবু ও বাবু ও বাবু বগলে বেশি গেলাম পরে হাতু বাহু থানায় বাবু ও বাবু তখনলে মাসব লাগিব করে বাইলে মাসব লাগিব করে বাহু সাইসু থানায় বাবু ও বাবু নাম বাই সাইসু থানানে ইয়াথর মর ইয়াথর ঠেক কারর সৌরু সৌরু ও বাবু বাহু কাস লগ্নায় বাবু ও বাবু লারিলে মাইসং তাজা দে বাবু ইয়ংনিলে মায়েন পগন বাবু পেলক তিমত তেনং দে ইয়ংনি দেন পগন বাবু ও বাবু বাবু ইয়াসলে মাইতক নংলে সাখন মায়েজ সারি বন বাবু মায়েজ সারি বন বাবু ও বাবু আংসে গল পুফব বাবু ও বাবু আমার সাবিতাও তং নাই ও বাবু লেসলে করেছে রাখসে কাইয়া থাইসে করেছে ককবু সইয়ে ও বাবু বাবু ইয়ামার সাবাব তংনে তাব ও ইয়ামার নখেবে কলং থানানি নাইকে ও বাবু আমার কাবি তো খবলা সাবু আমরা দাগ বানি নানি ও বাবু কসলে সানমা নখল কাইয়ে বেদে তাকত নখল দুম সঙ্গলে লগে সঙ্গে কেলেন ওরং গলাবো ফাবো একংলে রাগেন একো রাগ্রবো মকো নগেন মকো নগ্রবো বাবু ও বাবু এফংলা মাইখেলে সানানে জরে বাবু সেলে নব

আসুকজরাতিনি হসিনি তিনি নিয়ে জাদুনি খরং বান্দা উপন্যাগুলো নরখানাই মানাই আও নাকাডি এসে জরতিনি এলিম করং বান্দা উপন্যাগুলো নরখানাই মানাই জাদুনি খরং বান্দা

阿摩陀，阿帕由来，阿罗吉内，嘎耶。

어서야 소벌레 마사려야 모두 모어

어서예 어느 석강 탐복 아는 안식대서야 서야 서야 어양석강 탐복 나노 안식대서야 어서예.

아마도 양래오 하나 영절리 가이베 모두 모두 풍자 아부시대 야네 모두

我给下，我养了这可不，所以，所以，所以，所以，不要，我心里在卡车里，所以，我所以。

Amada Amada Kuba Abasakas.

같아 약도요 너가 와봐서 속에도 서요 어서요 어야 시리 시리 봐서 양파년도 서요

바바스리 카랄 크나크 모두 모두 어 모두래 어 밝혀내.

高草原把那阿吉夏莫奈的山耶，阿山耶，阿山耶，卡当门，哈姆拉亚内，山耶，阿山耶。阿帕诺吉舍阿南星的所有

Nasi ko. Putumle. Patna. Kalaina. Nasi ko.

那是个东方，哭着来看个人，我想走。

ทั้งอกพันต่อมาลียาดัชกาดัชกามุสลิมสมานีบะกา

ਦੱਸ ਕੋ ਲਮਲੇ ਸਜਣੇ।

懐かぷりんれぱらさざんれむやれらんがさどん懐かぷりんれむやれらんがさどんだしこたんてれひんとて

That's it, girl. Tung ta, khuzang na, khang ra.

Let's go. Let's go. You can not. Let's go.

ラジコラジコもすいれさまねばがラジコ

Desde de chale. Pinka nane dasika.

Let's go. La male. Sanyane. Nango. Let's go.

Putulai patak lainnya hengkang.

কিটিং বাড়িয়া জন্য খাবো খাবো খাইছে সাবো সাবো খাইছে কিটিং বাড়িয়া জন্য বাবু বুড়া সা বাপা পালিয়া আমা বলেছে দেখু পালিয়া নগুলে আয়া খাইলং মানি তাবো ইয়োজনা রঙ মাসিং সাকা বাদ ইয়োগ্রা তাবো

피곤이오 하바꼴람띠 부산이 묵도 바블레 마야자 동구이 타나네 가보 가보사 가제 사보 사보자 가제 나기딩 바리야 중록

0: Dedi.
1: Hoca da.

Konya day, na kidding, but you know, Konya day.

বাবলে বুড়াশা কই তো মানপন সেপেংনাত মান দাস কমদু যায় মেলে বুড়িছে কই তো মানি বন সেপেংনাত মামা তঙ্গ খাব খাবাকা হাঁকাহি কব কবাকা হাঁকাই দাস কমদু যায় নাইল বলাইলে কলংনি বুথই মাংখাইবা বাবুবো খাওয়ার ওয়ার বাকা মৈকার মায়ো মাংখাইবা মায়ো খাওয়ার ওয়ার

Nasile, make it all sound like me now, bong so long, yoy.

ไงเลยมันเว้ยสองแผลก็เจอลำบากก็เยอะ

来嘛来，才嘛你，高梦嘛个奶奶个，我是个小谁谁来？嗯，耶，来嘛来，才嘛你，高梦。

আসলতে খানাত রসামুং নরক সকাং দেবর মানি খুকি রসাবজাগ রসামুং খা বাকিয়া ফাই হাই হাই সঙ্গব খনাতক খনাতক রসামুং খানানি ফাচিং থাইনাই দাবু সঙ্গালাইনাই বিমল দেবরমা বিনি খুকি রসাবজাগ রসামুং খাতিজাক নিনি বাকি

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অঙ্কিতা। আর স্টুডিওর গড়িতে সময় হয়ে গেছে দুপুর 2:36। আমরা শুরু করে দিলাম আমাদের আজকের পর্ব। আজকের পর্ব হচ্ছে, প্রথমেই যে পর্বখানি নিয়ে চলে এসেছি সেই পর্বখানি হচ্ছে চিরায়ত। আর চিরায়ত পর্বের পর থাকবে সফরনামা, তারপর একে একে আমাদের বাকি যে পর্বগুলো রয়েছে সেই সব পর্ব। তবে আমরা কিন্তু আছি আপনাদের সঙ্গে একেবারে রাত্রির 11টা পর্যন্ত, তবে আমি থাকব সন্ধে 6:30 পর্যন্ত। তো 6:30 পর্যন্ত শ্রোতা বন্ধুরা 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে আমার সঙ্গে গানে গল্পে আড্ডায় মেতে উঠুন। আর হ্যাঁ, অবশ্যই গান শোনাবো, কথা হবে, আর সেই সঙ্গে গল্প তো শোনাতেই হবে। প্রথমেই যেহেতু গল্প পাঠ রয়েছে, তো চিরায়ত অনুষ্ঠানে গল্প পাঠ আপনাদের শোনাবো। কোন গল্প, কি গল্প ভাবছেন তো? না, ভাবার দরকার নেই, বলছি, ধীরে ধীরে বলছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এফএম উজ্জয়ন্তী।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। চলে এসেছি গল্প নিয়ে। গল্পটি লিখেছেন যিনি, তিনি আমাদের রাজ্যের একজন বিশিষ্ট গল্পকার পুলক চক্রবর্তী। তার লেখা একখানি গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম নতুন ভোর। চলুন শোনাই সেই গল্প।

অন্ধকারেও। ওর মায়ের ঘরের বারান্দায় বেশ গল্পগুজব চলছে। প্রতিবেশী প্রবীণ নাগরিক চিরব্রতবাবু এসেছেন। তিনি সপ্তাহে অন্তত একদিন তো আসেন এই বাড়িতে। নির্ঝর আর তার দিদি ফাল্গুনি চিরব্রতবাবুকে চিনি মামা বলে ডাকে। বড় ভালো মানুষ তিনি। বয়স যত বাড়ছে ততই যেন সহজ সরল হচ্ছেন। নির্ঝরদের খুব প্রিয় এই চিনি মামা। নির্ঝররা জানে এই চিনি মামার কোনো ক্ষমতা নেই, কিন্তু খুব বড় একটি মন আছে তার। আছে স্বচ্ছ সুন্দর দৃষ্টিভঙ্গি, ইতিবাচক ও আশাবাদী মানসিকতা। ফলে ওর সান্নিধ্য খুবই দরকার। অসহ্য গরমে বিদ্যুৎহীনতায় প্রায় নাজেহাল নির্ঝর, তাই চিনি মামার গলা শুনে যেন প্রাণ ফিরে পায়। তড়িঘড়ি করে সে গিয়ে হাজির হলো আড্ডায়। এদিকে নির্ঝর বারান্দায় পা রাখতেই ঝলমলিয়ে জ্বলে উঠল চারদিকের সব আলো, আর সবাই একেবারে আনন্দে হই হই করে উঠল। ফাল্গুনি ঘর থেকে একটা মোড়া এনে দিল নির্ঝরকে। চিরব্রতবাবু এর আগেই নির্ঝরের দিকে চেয়ে বলল, কি খবর কবি? ফিক্সড চাকরিটা তো তোমার দুমাস একের মধ্যেই রেগুলার হচ্ছে, আমি শিওর। আর রেগুলার হলেই তো জীবন সঙ্গিনীর প্রসঙ্গটাও চলে আসবে অনিবার্যভাবে। অবশ্য আমি যতদূর জানি কবিদের নির্বাচিত কেউ না কেউ থাকে। নির্ঝর চিরব্রতবাবুর কথার কোনো উত্তর না দিয়ে বলল, দিদি চিনি মামাকে যা দিয়েছিস? নির্ঝরের কথায় হেসে উঠল চিরব্রতবাবু। ও ওই দেখো কাণ্ড, কিভাবে এড়িয়ে যাচ্ছে আমাকে। রাত 9টার উপর বাজে, চা দেবে না তোমার দিদি? 2 রাউন্ড শেষ, শীতকাল হলে আরও 1 কাপ চেয়ে খেয়ে নিতাম। এখন আমি যা বলছি সেই কথাটার গুরুত্ব দিও, কেমন? আপনি আপনি কি যে বলছেন চিনি মামা, যেখানে দিদি এখনো, তাছাড়া আমারই বা কি এমন চাকরি? এখনো তো রেগুলারই হয়নি, শুধু সম্ভাবনা দেখা দিয়েছে মাত্র। আর এখন কি সব হচ্ছে দেখতে পাচ্ছেন না? বাদ প্রতিবাদ, মামলা, হাইকোর্ট, স্থগিতাদেশ, সব মিলিয়ে তো কেবল অনিশ্চয়তাই। তোমাদের কেসটা আলাদা নির্ঝর। ক্যাবিনেট সিদ্ধান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত টেনশনে আছো এই যা, আর তোমার দিদির চিন্তা আশা করি তোমার করতে হবে না। চিরব্রতবাবু কথাটা বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তারপর নির্ঝরও তার মায়ের দিকে কেমন প্রশান্ত উদাসীন চোখে খানিকটা চেয়ে থেকে পা বাড়ালেন বাড়ির দিকে। নির্ঝর নির্ঝর এতক্ষণ তার মায়ের দিকেই তাকিয়েছিল। হঠাৎ কি মনে করে পেছনের দিকে তাকিয়ে দেখে ওর দিদি যে বারান্দায় নেই, মা ছেলে দুজনেই নিঃশব্দ, দুজনেই দুই দিকে নির্লিপ্ত তাকিয়ে। রাত প্রায় 10টা বাজে, ভ্যাপসা গরম কিছুটা প্রশমিত। কিছুক্ষণ পরপর খুবই কৃপণ আর মৃদু একটা হাওয়া বারান্দায় দোল দিচ্ছে। ঈষৎ ঘলা ঝেড়ে নির্ঝরই নিঃশব্দ ভাঙল প্রথম। মা, মা, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবে মা? বলো না বুঝিয়ে। নির্ঝরের আবদারে উৎসুকে বিস্ময় যেন। লোকটা ভালো রে, বেশি কিছু বলতে পারবো না তোকে, সত্যি ভালো মানুষ, বিবাহিত, বয়স প্রায় 62, এমন লোকের সাথে দিদির বিয়ে করেছিলেন ভদ্রলোক। কিন্তু তুই ভালো করেই জানিস ওর বউটা কেমন ছিল। একটা সৎ নির্লোভ সহজ সরল পুরুষকে জ্বালিয়ে পুড়িয়ে বিধ্বস্ত

টিউশন ছেড়ে পত্রিকা অফিসে একগুচ্ছ কবিতা জমা দিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় নটা হয়ে গিয়েছিল সেদিন নির্ঝরের। পাড়া কি পাড়া, অন্ধকার, বিদ্যুৎ যন্ত্রণায় আর ঘোর ভাদ্র মাসের ভ্যাপসা গরমে আবাল বৃদ্ধ বনিতা নাকাল ঘেমে নে এক শেষ হয়ে নির্ঝর কোনো ক্রমে ঘরে ঢুকল। তার নিজস্ব একফালি ঘর, বড্ড চেনা, তাই অভ্যস্ত হাতে বহু পুরনো ট্রেবিলের ড্রয়ার খুলে অর্ধেক পোড়া মোমের টুকরোটা খুঁজে বের করতে তার খুব একটা বেশি অসুবিধা হলো না এই

0: করে দিয়ে গেছে হইলাসময়ী নায়িকা। ডিভোর্স পর্যন্ত দিচ্ছিল না রে চিরব্রত বাবুকে। দীর্ঘ 6 বছর মামলা করার পর তিনি নিষ্কৃতি পেলেন। আইনি ডিভোর্স পেয়েছেন চিনি মামা? কই জানি না তো, তা ডিভোর্স দিচ্ছিল না কেন ওই মহিলা?
1: তুই কি বা জানিস পাড়া প্রতিবেশীদের, চাকরি নিয়ে টেনশন আর কবিতা লেখা ছাড়া তোর তো আর অন্য কোনো জগতই নেই।
0: চিরব্রতবাবুর ডিভোর্স চাইলেও ওর বউটা তা চাইছিল না,
1: কেন জানিস?
0: লোভ, লোভ। চিরব্রতবাবুর ছিমছাম বাড়িটার প্রতি ওই খল মেয়েটার লোভ। নগদ টাকা করি সব তো ছলে বলে কৌশলে নিয়েছি, এমনকি বাড়িটাও চাইছিল। তোমার সাথে উনি সব গল্প করেন বুঝি?
1: হ্যাঁ,
0: আমি বলেছিলাম। রুখে দাঁড়ান দাদা, যত ভদ্র বিনয়ী হবেন ততই আপনি সব দিক থেকে নিঃশেষ হবেন।
1: দিদি রাজি চিনিমামার অথর্ব ছেলেটাকে আজীবন দেখাশোনা করতে?
0: কেন রাজি হবে না রে, তোর দিদির কি আর বিয়ে হবে? তুই জানিস না ধর্ষিতার কোনো পুনর্বাসন এখনো আমাদের সমাজ মেনে নেয় না। ধর্ষিতার পরবর্তী জীবন আরো নির্মম। জীবন কাকে কিভাবে কোথায় ঠেলে ফেলে দেয় তা বোঝা যায় না রে। চিরব্রতবাবুর এক জীবন, আমার আরেক জীবন, তোর দিদির অন্য।
1: তোর
0: তোর কি হবে কে জানে, আমার মেয়ের তো ভাগ্য ভালোই বলতে হবে। নিজের শয্যাশায়ী ছেলেকে দেখভাল যত্ন আত্তি করার জন্যই যে দিদিকে তিনি চাইছেন না তা তুমি কি করে বুঝলে?
1: তোর দিদি যদি চিরব্রতবাবুর সন্তানকে নিজের ছেলের মতোই ভালোবাসতে পারে তবে তিনিও তোর দিদিকে ভালোবাসবেন, আমি এ বিষয়ে নিশ্চিত। যার স্নেহ মায়া মমতা আছে তার সবার প্রতিই থাকার কথা। তিনি তার প্রয়োজনহীন এক সন্তানকে যতটা ভালোবাসেন, যেভাবে ভালোবাসেন, তাতে প্রকৃত মানুষ ছাড়া তাঁকে আর কিছুই বলা যায় না।
0: তোর বাবা, তোর বাবা তো শুধু তোকে কারণে অকারণে মারত, আর তাছাড়া কোনো খবরই তো রাখত না কিছু। তোর দিদি ভয়ে কাঁপত রে, বাবা ছিল তোদের আতঙ্ক। আমি বলছি, আমি যিনি বাবা ভালো তিনি স্বামীও ভালো। নির্ঝর দেখল ওর মা সিদ্ধান্তে অবিচল, এর বিরুদ্ধে যাওয়া ঠিক হবে না। মা পোড় খাওয়া অনেক বেশি বাস্তববাদী এবং অভিজ্ঞ, সে কথা নির্ঝর জানে। ফলে নিঃশব্দে গুটি গুটি পায়ে সে তার নিজের ঘরেই চলে গেল। কিন্তু রাতে খেয়ে দে বিছানায় গায়েলিয়ে দেওয়ার সাথে সাথেই তার মাথায় আবারই একই চিন্তা যেন কিলবিল করে উঠলো।

মা কি দূরদর্শী! নিজের মেয়ের নতুন জীবনের নিরাপত্তা নিয়ে নিশ্চিত। আমি তো গত 30 বছর ধরে দেখছি শুধু দুঃখ, কষ্ট আর প্রতিনিয়ত ভাগ্যের হাতে মার খাওয়া ছাড়া মার কপালে কিছুই জুটল না। ধর্ষিত হাই বুড়ো মেয়ের অন্ধকার ভবিষ্যৎ শেষ জীবনেও যে তাঁকে দেখতে হয়েছে, তা এই দূরদর্শিতার মানে কি? চিনি মামার অসুস্থতা, শয্যাশায়ী ছেলে, মার ভরসা কি সেখানেই?

জানি না বাবা, আমি আর চিন্তা করতে পারছি না কিছুই। ছোট টেবিল ঘড়িটাতে সময় দেখল নির্ঝর, রাত তখন প্রায় ১২টা। এক প্রকার জোর করেই এবার চোখ বুঝল সে, কিন্তু ঘুম আসছে না তার। আসলে রাতে ঘুমোবার আগে বাথরুমে যাওয়ার অভ্যাস আছে নির্ঝরের। ৭-৫ চিন্তায় আর নানা রকম বিভ্রান্তিতে সে আজ তড়িঘড়ি করেই চোখ বুজে ফেলেছিল, কিন্তু বাথরুমে যাওয়ার জন্য তাকে আবার বিছানা ছাড়তেই হলো। কিন্তু ঘরের পেছনের দরজা খুলে সে বাইরে আসতেই হঠাৎ তার কানের মধ্যে যেন খুব স্পষ্ট ভেসে এলো তার মায়ের কণ্ঠস্বর। বারান্দার অন্ধকারে একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে যতটা হিসফিস করে বলা যায় কথা, ঠিক সেই চেষ্টাতেই ফাল্গুনের মোবাইল ফোন থেকে কথা বলছেন তিনি। তবে মাঝরাতের নিঃশব্দতায় মৃদু শব্দও যেন সশব্দ হয়ে ওঠে। অন্ধকারে নির্ঝর খানিকটা পিছিয়ে আসে এক মুহূর্তে, সতর্কিত ও সজাগ তাহার অবস্থান। উদ্গ্রীব উৎকর্ণ নির্ঝর তাই খুব স্বাভাবিকভাবেই শুনতে পেল তার মায়ের কথাবার্তা। তুমি যে এখন আমার নও, তবু আমার এবং আমার মেয়ের ইচ্ছেকে তুমি নিঃশর্তভাবে প্রকৃত পুরুষের ঔদার্যে দাম দিলে। কৃতজ্ঞতার ভাষা যে নেই আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমাকে ভুলে আমার মেয়েই হবে এখন তোমার সবকিছু। বিবাহিত জীবনে যে তুমি কিছুই পাওনি, অথচ সত্যিকারের মুখশীন ভালো মানুষ তুমি। আমি জানি তোমরা ডিভোর্সের পরও বেশ কিছু বিয়ের প্রস্তাব তুমি পত্র পাঠ নাকচ করেছ। আজন্ম অথর্ব একটি সন্তান থাকা সত্ত্বেও ফাল্গুনিকে পেয়ে তুমি সুখী হবে, দেখে নিও। নিজের পেটের সন্তানকেই বিন্দুমাত্র ভালোবাসতে পারল না যে তোমার বউ? ফাল্গুনি আমার মেয়ে, সে ভালোবাসতে পারে, সে ভালোবাসতে পারবে, এটা নিশ্চিত। আর নিশ্চিন্ত থেকো।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম চূড়ান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। চিরায়ত আসরে আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পকার পুলক চক্রবর্তীর লেখা একটি গল্প। গল্পটির নাম হচ্ছে নতুন ভোর।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। চিরায়ত পর্বের পর এবারে চলে এসেছি যে পর্বখানি নিয়ে, সে পর্বখানি হচ্ছে সফরনামা। তো সফরনামা অনুষ্ঠানে চলুন এমন কিছু ছবির কথা আজ বলবো যে ছবিগুলো ইতিমধ্যে ট্রেইলার আমরা দেখে ফেলেছি সেই ছবির, কিন্তু সেই ছবি মুক্তি পেতে চলেছে হয়তো এই জুলাই মাসে কিংবা আগামী মাসে। আবার কিছু ছবি এমন রয়েছে যে ছবিগুলো ইতিমধ্যেই কিন্তু থিয়েটার হলে চলছে, মানে থিয়েটার হলে অনেকেই হয়তো এমন কিছু ছবি রয়েছে যে ছবিগুলো দেখে চলে এসেছেন। আজকে এমন কিছু ছবি নিয়ে কথা বলি সফরনামা অনুষ্ঠানে। তো প্রথমেই যখন টিজার আউটের কথা বা ট্রেলারের কথা চলে আসে, তখন ইতিমধ্যে যেটা হচ্ছে যে আমাদের মুঠোফোনটি যেটা হাতের মধ্যে রয়েছে, সেই মুঠোফোনের মধ্যে যেটা বারবার চলে আসছে সেটা হচ্ছে ইমরান হাশমি অভিনীত সেই ছবি। 2007 সালে যে ছবিটি মুক্তি পেয়েছিল আওয়ারাপন, সেই ছবির সিকুয়েল ভার্সন অর্থাৎ দ্বিতীয় আওয়ারাপন 2 মুক্তি পেতে চলেছে আগামী আগস্ট মাসে 14 তারিখে। তো সেই ছবির ট্রেইলার দেখে কিংবা যা যা গান কিছু বেরিয়েছে সে গানগুলো শুনে ইতিমধ্যেই একটা হইহুল্লোড় পড়ে গেছে, এবং অনেকেই ভাবছেন যে ওই তারিখটা ফ্রি আছেন কিনা, হয়তো

সেক্টরে যাবেন, সেই কথা মতো মানে সেই প্ল্যানিংও ইতিমধ্যে চলছে। তো শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আওয়ারাপান ছবির দুটো গান শুনি, তারপর ফিরে আসবো কথায়, আওয়ারাপান টু ছবি নিয়েও কথা বলবো। প্রথমেই আওয়ারাপান, সেই বিখ্যাত ছবি, সেই ছবির দুটো গান পরপর।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে সফরনামা অনুষ্ঠান নিয়ে, আর সফরনামা অনুষ্ঠানে গান শোনাচ্ছিলাম আভারাপন, সেই ছবির গান, ইমরান হাসমি অভিনীত সেই ছবি 2007 সালে যেটি মুক্তি পেয়েছিল। তবে এবারে যে ছবিটির কথা বলবো সেই ছবিটি হচ্ছে আভারাপন টু। আভারাপন টু চলে এসছে এবং যে সেই ছবিটি পরিচালনা করছেন সেই মানুষটি হচ্ছে নিতিন কাক্কর। নিতিন কাক্কর পরিচালিত আভারাপন টু, ইতিমধ্যে আমরা কিন্তু সেই ছবির একটা ট্রেইলার দেখে ফেলেছি, সেই সঙ্গে কিছু গানও আমরা শুনতে পেয়েছি, কারণ ইতিমধ্যে কিছু গান মুক্তি পেতে চলেছে, আবার কিছু গান মুক্তি পেয়ে গেছে। ইমরান আজমি, দিশা পাটানি এবং শাবানা আজমি অভিনীত সেই ছবি, বলা যেতে পারে যে 2026 সালে আভারাপন টু আমাদেরকে, বলিউড জগৎকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। কারণ 2026 সালে বহু ছবি মুক্তি পেতে চলেছে, যে ছবিগুলো প্রতিটা ছবি বলা যেতে পারে যে কিছু অন্য রকমের কাহিনী আমাদের কাছে নিয়ে আসবে। আভারাপন টু নিয়ে অনেকেরই অনেক ধরনের জিজ্ঞাসা ছিল এবং ভাবছিলেন কবে সেই ছবিখানে আসবে। ইতিমধ্যে কিন্তু ট্রেইলার লঞ্চ হয়েছে।

অঙ্কিতা আপনাদের সঙ্গে গল্প করছে, সেই সঙ্গে গানও শোনাচ্ছে। আর যেটা বলছিলাম, আভারাপান টু ছবির গান আপনারা শুনছিলেন, এবং শুধুই কি আভারাপান টু আছে তা কিন্তু নয়, ইতিমধ্যে একটা ছবি আমাদের এই থিয়েটারে মুক্তি পেয়ে গেছে, যে ছবিটির নাম হচ্ছে ম্যা ওয়াপস আউঙ্গা। আর সেই ছবিখানিতে আমরা দেখতে পেয়েছি দেশভাগের গল্প, মানে যেটা হয় আর কি, যে দেশভাগের সেই বিভিন্ন ঘটনা নিয়ে আমাদের বহু ছবি রয়েছে,

লেখনিতে আমরা দেখতে পেয়েছি দেশভাগের গল্প, মানে যেটা হয় আর কি, যে দেশভাগের সেই বিভিন্ন ঘটনা নিয়ে আমাদের বহু ছবি রয়েছে, সেই ছবিটাও এরকমই আরেকটা ছবি। তবে ম্যা বাপস আউঙ্গা এই ছবিখানি যারা ইতিমধ্যে দেখেছেন তাদের অনেকের কাছেই কিন্তু শুনেছি একটু অন্য রকমের ছবি, এবং সেই ছবিতে যারা অভিনয় করেছেন, ভাবছেন কে অভিনয় করেছেন, তবে ম্যা বাপস আউঙ্গা এই ছবিখানি ইমতিয়াজ আলী কিন্তু পরিচালনা করেছেন। 2026 সালের এই একটি ভারতীয় হিন্দি ভাষার বলা যায় ছবি, যেখানে দেশপ্রেমের কথা আছে, যেখানে ভালোবাসার গল্প রয়েছে। এবং এই ছবিতে প্রধান চরিত্রে দলজিৎ দোসঞ্জ, নাসিরুদ্দিন শাহ, সর্ভরি এবং বেদাঙ্গ রায়না ছাড়াও পার্শ্ব চরিত্রে কিন্তু আরও অনেকে রয়েছে, যেখানে সঞ্জয় সুরিকে আমরা দেখতে পেয়েছি, বনিতা সান্ধুকে দেখতে পেয়েছি, রজত কাপুরকে দেখতে পেয়েছি, দানিশ পান্ডোরকে দেখতে পেয়েছি। তবে সেই ছবিটির চিত্রগ্রহণ নাকি শুরু হয়েছিল 2025 সালের আগস্ট মাসে, আর ডিসেম্বর মাসে শেষ হয়েছিল, আর ছবিটি 2026 সালের 12 জুন, মানে গত জুন মাসে যে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গেছে। আর বলা যায় যে সমালোচক থেকে শুরু করে দর্শক সকলের কাছেই একটা বলা যায় হিট ছবি হিসেবে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে, এবং 2026 সালের বলা যায় অষ্টম সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র ম্যা বাপস আউঙ্গা। শ্রোতা বন্ধুরা, সফরনামা অনুষ্ঠানে রয়েছে, আরও গল্প হবে, গান হবে, এই মুহূর্তে চলুন আবারও গানে যাই।

106.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুচান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আজ অঙ্কিত আপনাদের সঙ্গে সফরনামা অনুষ্ঠান নিয়েছি রয়েছে, আর এই মুহূর্তে যে গানখানি শোনাচ্ছিলাম মে বাপাস আউঙ্গা ছবির গান, আর বলতে বাধ্য হচ্ছি যে সেই ছবির, বলা হয় না যে কিছু কিছু ছবি এমন থাকে যে ছবির কাহিনীগুলো যেমন আমাদের কাছে খুব প্রিয় হয়ে যায়, সেই ছবির গানও আমাদের কাছে খুব প্রিয় হয়ে যায়। ঠিক তেমনই একটা ছবি, যখন এই ছবির আমরা ট্রেলার দেখেছি হয়তো আমরা অনেকেই ভেবেছি সেই ছবিটা কতটা ভালো হবে বা কতটা হিট হবে, দেখতে যাব কি যাব না সেই নিয়ে একটা মনের মধ্যে আশঙ্কা ছিল। কিন্তু সেই আশঙ্কাকে একেবারে দূর করে দিয়েছে ইমতিয়াজ আলী। আর বলা হয় যে ইমতিয়াজ আলী যখনই পরিচালনা করেন সেই ছবির গান যেমন আমাদের কাছে প্রিয় হয়ে যায়, ঠিক তেমনই সেই ছবির কাহিনীগুলো আমাদের কাছে খুব প্রিয় হয়ে যায়। তেমনই একটা ছবি মে বাপাস আউঙ্গা এই ছবিখানি, আর বলতে বাধ্য হচ্ছি যে এ আর রহমান, আবারও আমরা ফিরে পেয়েছি এ আর রহমানকে এই বলিউড জগতে, আবারও সেই ছবিতে সুরকার হিসেবে। তো শ্রোতা বন্ধু, এ আর রহমান যখন সুর দিয়েছে তখন সেই ছবির গান কি ভালো হবে? না, একেবারেই নয়, অবশ্যই ভালো হবে। তবে শ্রোতা বন্ধুরা, এই ছবির আরেকটি গান আপনাদের শোনাই, তারপর আমি যাব পরের গানে। তবে পরের ছবি কোনটা, ছবি কোন ছবি ভাবছেন? সেই ছবিখানি হচ্ছে আর কোনো ছবি নয়, যেটা আমরা বলা যায় যে আগামী 10ই জুলাই থিয়েটারে মুক্তি পেতে চলেছে, সেটা হচ্ছে ধামাল 4। হ্যাঁ, ধামাল 1 দেখেছি, 2 দেখেছি, 3 দেখেছি, এবারে 4 দেখার পালা। তো 1, 2, 3 আমাদের সকলের কাছে বলা যায় যে কমেডি ছবি হিসেবে মানে সত্যি আমাদের মন প্রাণ ভরিয়ে দিয়েছিল। তো দেখা যাক এই ছবিখানিও ঠিক তেমনই হয় কিনা। ধামাল 1-এর কথা অনেকেরই মনে আছে, 2, 3ও আমরা দেখেছি, সেখানে ধামাল 4 কিন্তু একটু নতুনভাবে আসছে। সেখানে আমরা অজয় দেবগনকে পাচ্ছি, রিতেশ দেশমুখকে পাচ্ছি, তারপর কাকে পাচ্ছি, জাভেদ জাফরিকে পাচ্ছি, আরও অনেকে রয়েছে সেই ছবিতে। তো শ্রোতা বন্ধু, এই মুহূর্তে ওই ছবির কথা না, ওই ছবির কথা আরও পরে বলছি, এই মুহূর্তে মে বাপাস আউঙ্গা ছবির আরও একটি গান আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, এবারে সময় এসে গেছে এই পর্ব থেকে বিদায় নেবার, অর্থাৎ সফরনামা অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে চলে যাবার আমাদের পরবর্তী পর্বে, অর্থাৎ সিনেমা পর্বে। আর এই মুহূর্তে যে পর্বখানিতে ছিলাম সফরনামা আপনারা জানেন তো, সেখানে যে গানখানি শোনাচ্ছিলাম দীপালি সাহায়ের কণ্ঠে, সে গানখানি আপনারা শুনছিলেন মেয়ে বাপস আউঙ্গা ছবির। যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখে ফেলুন ছবি।

ভালো হয়েছে। এবং সেই ছবিতে বলা হয় না যে কিছু কিছু ছবির কাহিনী আমাদের খুব প্রিয় হয়ে যায়, তেমনই একটা ছবি। আর যেটা বলছিলাম যে ধামাল ফোর আসছে আগামী কত তারিখে, আগামী 10ই জুলাই আসছে আমাদের সকলের প্রিয় একটি ছবি ধামাল ফোর। তো ধামাল ফোর আমরা তো দেখব, অবশ্যই দেখব। তবে ধামাল ফোর নিয়ে যদি কিছু কথা বলতে হয় কি বলবো, বলা হয় যে সেই ছবিতে আমরা কিন্তু মানে বলা যায় আরও অনেক বেশি কমেডি দেখতে পাচ্ছি। এবং ধামাল ফোর ইন্দ্র কুমার পরিচালিত একটি ছবি, আর অবশ্যই সেই ধামাল সিরিজের চতুর্থ ধাপ, মানে ডাবল ধামাল কিংবা টোটাল ধামাল থেকে একটু সরে গিয়ে এবারে চতুর্থ ধামাল ফোর আসছে। করণ দেওয়াল, রবি কিষাণ, মাধুরী দীক্ষিত, সঞ্জয় মিশ্রা, আরশাদ ওয়ারসি থেকে শুরু করে বহু অভিনেতা অভিনেত্রী এই ছবিতে রয়েছে। এবং বলা যেতে পারে সেই ছবিটি আপনাদের বড্ড আনন্দ দেবে। তাই দেরি না করে ধামাল ফোর আগামী 10ই জুলাই থিয়েটারে মুক্তি পেতে চলেছে, তো দেখে ফেলুন সেই ছবিখানি। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে তাহলে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব সিনেমা পর্ব। তবে তার আগে যেটা জানানোর পালা, সেটা হচ্ছে আজকের সংবাদ শিরোনাম।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুজান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এবছরের অমরনাথ যাত্রা আজ জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল পথ দিয়ে শুরু হয়েছে। প্রায় 57 দিনের এই যাত্রায় লক্ষ লক্ষ ভক্ত অংশ নেবেন এবং 3,888 মিটার উচ্চতায় পবিত্র গুহায় বরফের শিবলিঙ্গের দর্শন করবেন। যাত্রা 28 আগস্ট রাখি বন্ধনের দিনে শেষ হবে। প্রথম দফায় 4,822 জন তীর্থযাত্রী যাত্রা শুরু করেছেন। যাত্রাকে ঘিরে কড়া নিরাপত্তা ও প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভক্তদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা, নিরাপত্তা বিধি মেনে চলা, ভোকাল ফর লোকাল এবং ন্যাশন ফার্স্ট এর আহ্বান জানিয়েছেন। আগরতলার কাঁকড়াপট্টি সিভিল হাসপাতালের উদ্বোধন চলতি মাসের মাঝামাঝি সময়ে হতে চলেছে বলে জানিয়েছেন আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আজ তিনি হাসপাতাল পরিদর্শনে এসে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন যাতে উদ্বোধনের আগে কোনোভাবে ঘাটতি না থাকে। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ, ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি পরিষেবা, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ, পানীয় জল ও নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে দেশের যুব সমাজই হবে প্রধান চালিকা শক্তি। আজ নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত উদ্যোগের শিল্প সংস্থা সম্মেলনে তিনি জানান, শিল্পক্ষেত্র ও মাই ভারতের মধ্যে সহযোগিতা বাড়লে যুব শক্তিকে জাতীয় উন্নয়নের লক্ষ্যে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। আগরতলা রেল স্টেশনে 24 ঘন্টার অভিযানে উদ্ধার হয়েছে 94,971 বোতল নিষিদ্ধ কফ সিরাপ। গতকাল রাতে আগরতলা রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস ও ট্রেনের পার্সেল ট্রেন ভ্যানে দ্বিতীয় দফার অভিযান শুরু করে জিআরপি আগরতলা থানা ও ক্রাইম ব্রাঞ্চের একটি নার্কোটিক্স শাখার পুলিশ। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানান, আজ সকালে অভিযান শেষে আরও 39,345 বোতল নেশার কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এর বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। এর আগে গতকাল সকালে পণ্যবাহী ট্রেন থেকে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর বা DRI, আসাম রাইফেলস ও রেল সুরক্ষা বাহিনীর যৌথ অভিযানে 6,54,655 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছিল। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, এর সাথেই শেষ করছি।

রাজ ছবির গান শুনছিলাম শ্রোতা বন্ধু, যে ছবিখানি পরিচালনা কে করেছেন মনে আছে তার কথা? বিক্রম ভট্ট। সেই বিক্রম ভট্ট বহু বহু ছবি আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু সে মানুষটা যখনই যে ছবিখানি আমাদের উপহার দিয়েছেন সেই ছবিতে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতাম, সেটা কি? সেটা হচ্ছে একটা সাসপেন্স। হ্যাঁ, সেই ছবির মধ্যে আমরা সাসপেন্স যেমন পেয়েছি, সেই ছবির মধ্যে আমরা বলা যায় একটা রহস্যের গন্ধও পেয়েছি কিন্তু। এবং সেই ছবির কথা যদি বলতে গেলে, আমরা প্রচুর ছবির কথা আজকে বলবো এবং সেই সঙ্গে প্রচুর গান আপনাদের শোনাবো। 1969 সাল, আর তারিখটা হচ্ছে জানুয়ারি মাসের 27 তারিখ। মহারাষ্ট্রের বোম্বেতে যিনি জন্মগ্রহণ করেছিলেন, পরিচালক তো বটেই, সেই সঙ্গে লেখক তিনি হচ্ছেন বিক্রম ভট্ট। তাহলে আজকে শ্রোতা বন্ধুরা, এই সিনেমা পর্বে এমন কিছু ছবির গান আপনাদের শোনাবো এবং এমন কিছু ছবির কথা আপনাদের বলবো, গল্প আপনাদের বলবো, যে ছবি কে তৈরি করেছেন, পরিচালনা করেছেন আর কেউই নয়, আমাদের সকলের প্রিয় বিক্রম ভট্ট। আর এই মুহূর্তে শ্রোতা বন্ধু, রাজ ছবির গান শুনছিলাম একটা, এই মুহূর্তে আরও একটি ছবি, আমার খুব প্রিয় ছবি, এবং সেই ছবির গান ইতিমধ্যে অনেকেই হয়তো শুনেছেন, তো সেই গান আপনাদের শোনাই। চলুন গানে যাই, তারপর আবারও ফিরে আসছি কথায়।

নাইনটিজের এক বিখ্যাত ছবি। সেই ছবির গান আপনারা শুনছিলেন, অবশ্যই সেই ছবিখানি হচ্ছে গোলাম। 1998 যে ছবিখানি বলা যায় যে মুক্তি পেয়েছিল, এবং সেই ছবির জন্য পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালকের জন্য। তিনি হচ্ছেন বিক্রম ভাট। এবং বিক্রম ভাটকে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতে হয় যে 14 বছর বয়সে 1982 সালে বিক্রম ভাট পরিচালক মুকুল আনন্দের প্রথম চলচ্চিত্র কানুন কে আকারে গার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিল। তারপর বলা যায় যে বিক্রম ভাট এই যে ভয়ের একটা ছবি বা রহস্যের যে একটা গল্প সেটা তিনি নিয়ে আসেন, এবং তিনি বক্স অফিসে কিন্তু সফলও হয়েছিলেন। 3টি চলচ্চিত্র আমাদের উপহার দিয়েছিলেন এই হরর জোন নিয়ে, সেটা হচ্ছে 1920 শাপিত এবং ক্রিয়েচার 3D। এবং বলা যায় যে 2010 সালে বিক্রম ভাট ক্রিয়েচার 3D-র মাধ্যমে ভারতে প্রথমবারের মতো স্টেরিওস্কোপিক 3D তিনি চালু করেছিলেন। এবং 2011 সালে মে মাসে যে ছবিটি মুক্তি পেয়েছিল সেই ছবিটি বক্স অফিসে প্রায় 270 মিলিয়ন আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি হরর চলচ্চিত্রের রেকর্ড স্থাপন করেছিলেন। শুধু কি তাই? তাই কিন্তু নয়। রাজের গান আমি শোনাচ্ছিলাম, সেই সঙ্গে রাজ 1, রাজ তো শুনলেন, রাজ 2, রাজ 3-র তিনি কিন্তু বক্স অফিসে এই দুটো ছবির জন্য সমানভাবে সফল হয়েছেন। এবং এই সাফল্যের রেশ ধরেই বলা যায় যে বিপাশা বাসুকে নিয়ে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে রাজ 3-এর মতো একটি চমক লাগিয়েছিল বিক্রম ভাট। তারপর 1920 এভিল রিটার্নস থেকে শুরু করে আরও বহু ছবি রয়েছে বিক্রম ভাটের ঝুলিতে। শ্রোতা বন্ধুরা, কথা বলতে গেলে আরও অনেক কথা রয়েছে, এবং শুধুমাত্র যে তিনি এই ছবিগুলো করেছেন তা তো নয়, কারণ 1993 সালে জানম ছবির কথা আমরা মনে রাখতে পারি। মধোষ, গুনেগার, ফরে, বোম্বাইকা বাবু থেকে শুরু করে এরকম বহু ছবি উপহার দিয়েছিলেন। তবে তাকে আমরা মনে রেখেছি যে ছবিগুলোর জন্য, তার মধ্যে একটা হচ্ছে গোলাম, যে ছবির গান আমি শোনাচ্ছিলাম এতক্ষণ আপনাদের। সেই সঙ্গে আরেকটি ছবির গান আমি আপনাদের শুনিয়েছি, সেটা হচ্ছে কসুর। এবারে যাব শ্রোতা বন্ধুরা আরও অন্য গানে, কারণ আরও অনেক ছবির কথা রয়েছে, সব ছবির কথা বলবো, গানও শোনাবো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

আভারা পাগল দিওয়ানা। সেই ছবির গান আপনারা শুনছিলেন শান এবং সুনিধি চৌহানের দ্বৈত কণ্ঠে, এবং সুরকার ছিলেন গানটির অনু মালিক। এবং আভারা পাগল দিওয়ানা যে ছবিখানির কথা আমরা কজন মনে রেখেছি জানি না, অক্ষয় কুমার অভিনীত সেই ছবি, এবং সেই ছবিতে আমরা পেয়েছি কাকে কাকে, হ্যাঁ অক্ষয় কুমারকে তো পেয়েছি, সেই সঙ্গে আরও অনেক অভিনেতা অভিনেত্রীকে পেয়েছি। তবে সেই ছবি যে বিক্রম ভাটের পরিচালনা করা সেটা কি আমরা জানতাম? এমন বহু ছবি রয়েছে যেখানে কসুরের কথা বলেছি, রাজের কথা বলেছি, আপ মুছে আছে লগ্নে লাগে, ইন্তেহা, ফুটপাত, এতবার, এলান, জুম থেকে শুরু করে দিওয়ানে হয়ে পাগল, আরও বহু ছবি রয়েছে যে ছবিগুলো কে পরিচালনা করেছেন? বিক্রম ভাট। এবং শুধুমাত্র যে বিক্রম ভাট এমন এমন ছবি আমাদেরকে উপহার দিয়েছেন, তার মধ্যে মহেশ ভাট ও মুকেশ ভাট প্রযোজিত সেই রাজ এবং আমির খান ও রানী মুখোপাধ্যায় অভিনীত গুলাম, সেই চলচ্চিত্রটির জন্য

সর্বাধিক বেশি পরিচিত আমাদের কাছে। এবং বলা যায় এই দুটি চলচ্চিত্রের জন্য কিন্তু তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে একটা বলা যায় যে তার যে শৈশব, তার শৈশবের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে তিনি একেবারে ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম পথিকৃৎ বিজয় ভাট, যাকে আমরা চিনি অনেকেই, তার নাতি এবং সেই সঙ্গে চিত্রগ্রাহক প্রবীণ ভাটের পুত্র। শ্রোতা বন্ধুরা, আরও অনেক কথা বলা যায় কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, তাই আবারও গানে যাই, তারপর আবারও ফিরে আসছি কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

যে গানখানি শুনছিলাম সে গানখানি রাজ থ্রি ছবির ইমরান আজমি, ঈশা গুপ্তা এবং বিপাশা বসু অভিনীত সেই ছবি, যার ডিরেক্টর অবশ্যই বিক্রম ভট্ট, আর যে গানটি গেয়েছেন জাভেদ আলী। জাভেদ আলীর কণ্ঠে আপনারা এই গানখানি শুনছিলেন। শ্রোতা বন্ধুরা, সিনেমা সিনেমা পর্বে আজ বিক্রম ভট্টকে নিয়ে কথা বলছিলাম এবং বিক্রম ভট্ট এমন একজন পরিচালক বলতে পারি, এমন একজন সিনেমা প্রেমী বলতে পারি, যে বহু ছবি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। কিছু কিছু ছবি হয়তো আমরা সেই অর্থে সেই ছবির নামগুলো মনে রাখি না, কিন্তু যখনই আমাদের প্লেলিস্টটা ঘাঁটতে শুরু করি দেখা যায় সেই ছবির গান কিন্তু আমাদের প্লেলিস্টে রয়ে গেছে, কিংবা এমন সব ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন যে ছবিগুলো ওই সময়, মানে ওই বছর বলা যায় বলিউড জগতে সত্যিই সাড়া ফেলেছিল। তেমনই কিছু ছবির গান আপনাদের শোনানোর আজকে চেষ্টা করেছি, যদিও সময় একেবারেই শেষ, বিদায় নিতে হবে সিনেমা সিনেমা পর্ব থেকে, তারপর চলে যাব আমাদের পরবর্তী পর্ব জলসা ঘর পর্বে। এই মুহূর্তে আরও একটি গান, আমার খুব পছন্দের গান, অরিজিৎ সিংয়ের কণ্ঠে কোন ছবি ভাবছেন? সেই হেট স্টোরি টু। তো চলুন হেট স্টোরি টু ছবির গান শোনাই, কারণ আমরা জানি না, অনেকেই হয়তো জানেন যে হেট স্টোরি যে ছবিটা, তার টু বলুন কিংবা থ্রি, সেই ছবিখানে আমাদেরকে এই বিক্রম ভট্ট তিনিই উপহার দিয়েছিলেন। তো শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে চলে যাচ্ছি আবারও গানে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এফএম উচ্চ আয়ন্তের অনুষ্ঠান। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। চলে এসেছি এই গোধূলি বিকেল বেলায় আপনাদের পছন্দের আরও একটি পর্ব, সে পর্বখানি হচ্ছে জলসা ঘর। সেই ক্যাকটাস ব্যান্ডের একখানি গান আপনাদের শোনাচ্ছিলাম। এই গানটি শুনতে শুনতে সত্যি অর্থেই মনে হচ্ছিল যে সত্যিই কি ফিরবে সেই সব দিনগুলো, সেই সব সোনালি দিনগুলো। আজও আমরা যারা গান শুনতে ভালোবাসি তাদের মনে পড়ে যায় সিধুর কথা, মনে পড়ে যায় কবির সুমনের কথা, নচিকেতার কথা, কিছু জীবনমুখী গানের কথা, আর সেই সঙ্গেই মনে পড়ে যায় এমন আরও একজনের

কথা যাকে আমরা মনে রেখেছি তার গানের মাধ্যমে। মনে পড়ে সেই শহর ব্যান্ডের কথা? অনিন্দ বোস। এই মুহূর্তে একটা গানের কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, সে গানখানি হচ্ছে আমাদের অনিন্দ বোসের লেখা এবং অনিন্দ বোসের গলায় কণ্ঠে আর কি প্রিয়তমা, সে গানখানি আপনাদের শোনাচ্ছি এবারে। সেই সঙ্গে শহর ব্যান্ডের আরও একটি জনপ্রিয় গান আপনাদের শোনাচ্ছি।

একজন বাঙালি গায়ক, একজন সুরকার, সেই সঙ্গে গীতিকারও বটে। আমাদের সকলের পরিচিত একটি নাম অনিন্দ্য বোস, এবং বাংলা চলচ্চিত্রের সঙ্গীত সুরকার আর চিত্রনাট্যকার হিসেবেও তিনি আমাদের কাছে পরিচিত। অয়ন বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার প্রথম বর্ষে যোগ দেওয়ার পর পরিস্থিতি বদলে গেল। 6 বছর ছাত্র হিসেবে এবং মঞ্চে কিশোর কুমারের জনপ্রিয় গান গাওয়ার সুবাদে অনিন্দ্য ক্যাম্পাসে একটি পরিচিত মুখ ছিল। অয়নের শোনার পরিধি ছিল বেশ বিস্তৃত, যার মধ্যে সলিল চৌধুরী রয়েছে, সুধীন দাশগুপ্ত রয়েছে, হেমন্ত রয়েছে, জসিমউদ্দিন রয়েছে, এরকম বহু গান তার অন্তর্ভুক্ত ছিল। অয়ন সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের ছাত্র ছিল, যেখানে তিনি দ্য বিটলস, ডিলান, সাইমন অ্যান্ড গারফাল্যাঙ্ক, ইউটু, পিঙ্ক ফ্লয়েড থেকে শুরু করে সমস্ত কিংবদন্তি শিল্পীদের প্রেমে পড়ে গিয়েছিল। অয়নের ইচ্ছে ছিল এমন একটি ব্যান্ড তৈরি করার যারা শুধুমাত্র বাংলায়, হ্যাঁ বাংলায় মৌলিক গান রচনা করবে এবং রক অ্যারেঞ্জমেন্টের আবহে তা পরিবেশন করবে, এবং তার ফলস্বরূপ সে যায় পারকাশনিস্ট রাজাশোক চক্রবর্তী এবং অনিন্দ্য বসুর কাছে। সেটি ছিল বলা যায় মানে অর্ধগঠিত একটি ব্যান্ড, বাকিটা সেন্ট জেভিয়ার্স থেকে আসে। অনির্বাণ সেনগুপ্ত, প্রমিত, অমর্ত্য বব রাউত থেকে শুরু করে আরও অনেকে যোগ দেয়, এবং তাদের প্রকৃতি নামে একটি দল ছিল যেখানে তারা ক্লাসিক রক গানের কভার সংস্করণ পরিবেশন করত। এবং আইআইটি খড়গপুরের স্প্রিং ফেস্টে অনুষ্ঠিত রক ব্যান্ড প্রতিযোগিতায় ওয়াইল্ড ফায়ারে জয়লাভও করেছিল। এই দলটি ছিল পরশ পাথরের প্রথম লাইন আপ। এখানেই বাংলা রক সঙ্গীত তার প্রথম রূপ পায়, নতুন রূপ। শ্রোতা বন্ধুরা, এ নিয়ে আরও অনেক কথা রয়েছে, কথা বলবো, তবে এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি, চলুন।

জলসাঘর পর্বে রয়েছে শ্রোতা বন্ধুরা। যেটা বলছিলাম যে এভাবেই শুরু হয়েছিল একটি বাংলা রক ব্যান্ড, এবং বলা যায় যে বাংলা ব্যান্ড আন্দোলনের যে সূচনা সেটা কিন্তু এভাবেই হয়েছিল। সেই দুজন গায়কের মধ্যে একজন অয়ন আর আরেকজন বলা যায় যে খুব বেশি, মানে দুজনেই বেশিরভাগ গান রচনাও করেছেন, শুরু করেছেন। ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, বন্ধু থেকে শুরু করে সুজন, এক ছং, আমি দানা পদ্ম থেকে শুরু করে আরও কত, এরকম বহু বাংলার সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত ধারা ছড়িয়ে পড়ল চতুর্দিকে। তরুণ তরুণীরা গিটার হাতে তুলে নিল, নিজেদের গান রচনা করতে লাগল, বহু যুবক পরশ পাথরের সঙ্গে নিজেদের একাত্ম করে নিল, আর ভাইরাল হয়ে গেল এটি। নতুন গান, নতুন গীতিকার, সঙ্গীত শিল্পীর আবির্ভাব ঘটল, এবং বলা যায় যে সেই সকল প্রতিভাবান সঙ্গীত শিল্পীরাও তাদের জীবন দিতেও প্রস্তুত ছিলেন, এবং তারা বাংলার সঙ্গীত জগতে এক ইতিবাচক পরিবর্তন ঘটালো। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, পরে যদিও পরশ পাথর থেকে অনিন্দ বোস একটু আলাদা হয়ে গেছিলেন, আলাদা হয়ে তৈরি করলেন শহর নামে আরেকটি বাংলা ব্যান্ড, এবং সেই ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী, কিন্তু যখনই আমরা তাঁর কথা বলবো তখন সেই পরশ পাথরের কথা আসবে না তা তো হয় না, তাই না শ্রোতা বন্ধুরা? আরও কথায় যাব, এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি।

জলসাঘর পর্বে রয়েছি 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্তে। শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, এই মুহূর্তে কার গান শুনছি? অনিন্দ্য বোসের কণ্ঠে আপনারা শুনছেন গান। আর সেই সঙ্গে শ্রোতা বন্ধুরা, তাকে নিয়ে কথাও বলছিলাম, যেটা বলছিলাম যে শহর ব্যান্ডের অন্যতম প্রধান কণ্ঠশিল্পী অনিন্দ্য বোস, যিনি ব্যান্ডের অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা তো রয়েছে, তবে তিনি ছিলেন প্রধান। এবং বলা যায় যে পরশ পাথর আর শহর, এই দুটো ব্যান্ড মিলিয়েই আমরা কিন্তু তাঁকে চিনতে পেরেছিলাম। তার লেখা, তার সুর করা, তার গাওয়া বেশ কিছু গান, শ্রোতা বন্ধুরা, আজকে চেষ্টা করছি সেই সব গানই আপনাদের শোনাতে। চলুন আবারও যাই গানে, তারপর ফিরে আসছি কথায়।

যখন নীরবে দূরে দাঁড়াও এসে, এমন হাজারো গান বারবার মন ছুঁয়ে গেছে অনিন্দ্য বোসের কণ্ঠে। এক ঝাঁক তরুণের দুচোখ ভরা স্বপ্ন উড়ান তাঁর গান। একটা সময়ে নয়ের দশক ছেলেমেয়েরা প্রিয় গানের তালিকায় রেখে দিত পরশ পাথরের গান। সত্যি কথায় আজকেও আমরা কিন্তু আমাদের পছন্দ কিংবা প্রিয় গানের তালিকায় রেখে দিই এমন কত শত গান। বাংলা ব্যান্ডের শুরুর দিনে যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন, শহরের বুকে আজও এক ঝাঁক ভালোবাসার গান মানে যার নাম তিনি অনিন্দ্য বোস। একটা সময় ছিল যখন কলেজের ক্যান্টিন হোক কিংবা পড়ন্ত বিকেল, প্রেম বিনিময় এক ঝাঁক তরুণের স্বপ্ন পূরণের নানা মুহূর্তের সাক্ষী শহর কিংবা পরশ পাথরের মতো ব্যান্ডের এক ঝাঁক সৃষ্টি। আর অনিন্দ্য বোসের কণ্ঠে তেমনই বেশ কিছু গান বাঙালির প্রাণের আরাম। আর তাঁর হাত ধরেই তো এই শহর পেয়েছিল পরশ পাথরের ছোঁয়া। সত্যি অর্থেই আজও পরশ পাথর বলুন কিংবা শহর আমাদের মনের গহীনে রয়ে গেছে। আজও আমরা যখন ভালোবাসার কথা বলি, আজও আমরা যখন ভালোবাসার দিবস উদযাপন করি, আজও আমরা যখন ভালোবাসাময় করে তুলি প্রতিটা দিনকে, তখন পরশ পাথর কিংবা শহর মূল কথা এরকম অনিন্দ্য বোসকেই দরকার পড়ে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি, আবারও কথায় ফিরব। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে।

ভালোবাসা মানে দুর্ভাষ নিশ্চুপে শুনে ফেলে অনুভূতির হাসি, ভালোবাসা মানে নান্দনিক যাতায়াতে, ভালোবাসা মানে চৌরাসিয়ার বাসে, ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা, ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া, বিরহ বালুতে খালি পায়ে হাঁটা, ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা, ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালার সামনে অবিরল কথা বলা, ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা, ভালোবাসা মানে যার কোনো শেষ নেই। ভালোবাসা এমনই একটা অনুভূতি যা শেষ হয়েও থেকে যায় মনের।

পরশ পাথরের গান আপনাদের শোনাচ্ছিলাম। শ্রোতা বন্ধুরা, আজকে জলসাঘর পর্বে কথা বলছিলাম যাকে নিয়ে, তিনি অনিন্দ বোস। পরশ পাথর দিয়ে যিনি তার জীবনের ব্যান্ডের গানের শুরু করেছিলেন, তারপর বহু সমস্যা, বহু ইগো ক্ল্যাশ সব কিছু মিলিয়ে যখন তিনি পরশ পাথরে আর থাকতে পারছিলেন, তখন পরশ পাথরের বাইরেও তিনি আরেকটা ব্যান্ড তৈরি করলেন, সেই শূন্য থেকে আবারও শুরু করলেন। এবং যারা তাকে কাছ থেকে দেখেছে তারা সেই মুহূর্তটার সাক্ষী। শ্রোতা বন্ধুরা, শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। অনিন্দ বসুকে নিয়ে কথা বললে আরও অনেক সময় কথা বলা যায়, কিন্তু আমাদের থামতে হবে, কারণ স্টুডিওর ঘুরির সময় বলছে আমাকে বিদায় নিতে হবে। আর যে অঙ্কিতা আপনাদের থেকে বিদায় নিচ্ছে, তবে আর যে অর্ণব আপনাদের সঙ্গে থাকছে, তো অর্ণবের সঙ্গে গানে গল্পে আড্ডায় মেতে উঠুন, এফএম উচ্চয়ন্ত টিউন করে থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, গানে গানে অনিন্দ বসুর গান দিয়েই বিদায় নেব। আর আপনারা শুনতে থাকুন এফএম উচ্চয়ন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব ভালো রাখুন।

0: ডেজার্ট এসে গেলে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখনো এলো না, বিল পে করার আগে আসবে তো?
1: সো গার্লস, কি চলছে?
0: বিলিং চলছে। চল তোর কার্ডটা দেখ। এটা দে।
1: আরবিআই বলে যে নিজের পিন, ওটিপি, সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

শ্রোতাবন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু হার্জি অর্ণব। শ্রোতাবন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে উজ্জ্বল স্বপ্ন পর্বের। শ্রোতাবন্ধু, এই উজ্জ্বল স্বপ্ন পর্বে আমরা ভারত সরকারের অনেক ফ্ল্যাগশিপ স্কিম আপনাদের সামনে নিয়ে আসি। এই ফ্ল্যাগশিপ স্কিমগুলোর মাধ্যমে যারা হয়তো ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের কথা জানেন না, তাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। শ্রোতা বন্ধু, চলুন আজকে কথা বলি। খুব পরিচিত কিন্তু তারপরেও একটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে। এই প্রকল্পটি শ্রোতা বন্ধু আমাদের ভারতবর্ষকে স্বাবলম্বী করে তুলতে সমর্থ করছে। বিভিন্ন জায়গাতে কর্মসংস্থান যেভাবে গড়ে উঠছে, একই রকমভাবে ভারতবর্ষের গোটা বিশ্বের অন্যান্য দেশের উপর যে নির্ভরতা, নির্ভরশীল থাকা, সেই জিনিসটা অনেকটাই কমে যাচ্ছে। শ্রোতা বন্ধু, কথা বলছি মেক ইন ইন্ডিয়া প্রকল্পের। ভারতের অর্থনৈতিক উন্নয়নে এক নবযাত্রা, ভারতের অর্থনীতিকে বিশ্ব দরবারের একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে 2014 সালের 25 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি উদ্বোধন করেছিলেন। এই প্রকল্পের মূল লক্ষ্যের কথা যদি বলি, দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের ভারতে উৎপাদনমূলক শিল্প স্থাপনে উৎসাহিত করা এবং ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করা। তার উদ্দেশ্য এবং লক্ষ্যের কথা যদি বলি, মেক ইন ইন্ডিয়া তার প্রধান উদ্দেশ্য ভারতের উৎপাদন খাতকে, অর্থাৎ যে ম্যানুফ্যাকচারিং সেক্টর রয়েছে ভারতবর্ষের, তাকে শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি করা এবং দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। এই উদ্যোগের মাধ্যমে সরকার চায় যে বিদেশি কোম্পানিগুলোতে ভারতবর্ষের ছোঁয়া লাগুক, ভারতে এসে তারা পণ্য উৎপাদন করুক, ফলে দেশের ভেতরের প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির হস্তান্তর এবং অবকাঠামোগত বিকাশ তা কিন্তু অবশ্যই ঘটবে। তাই মেক ইন ইন্ডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। শ্রোতা বন্ধু আজ মেক ইন ইন্ডিয়া প্রকল্প সহ আরও এমন অনেক প্রকল্পের কথা আমরা জানবো।

শ্রোতবন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব এবং শ্রোতবন্ধু উজ্জ্বল স্বপ্নের আজকের পর্বে আমরা কথা বলছিলাম একটু আগেই মেক ইন ইন্ডিয়া প্রকল্প নিয়ে। শ্রোতবন্ধু, মেক ইন ইন্ডিয়া প্রকল্পের যেরকমভাবে অনেক গুরুত্ব রয়েছে, কারণ মেক ইন ইন্ডিয়া প্রকল্প ভারতবর্ষকে আরও শক্তিশালী করে তুলতে পারে। একই রকমভাবে এই মেক ইন ইন্ডিয়ার প্রকল্পের পাশাপাশি স্কিল ইন্ডিয়া প্রকল্প, যে প্রকল্প যুবদের মধ্যে বিভিন্ন স্কিল আরও বৃদ্ধি করার চেষ্টা করছে, ভারতের দ্রুত বিকাশমান অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জের কথা যদি বলি, তা অবশ্যই দক্ষ মানব সম্পদের অভাব। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 জুলাই 2015 সালে স্কিল ইন্ডিয়া প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের তরুণ প্রজন্মকে বিভিন্ন শিল্প, কারিগরি ও পেশাগত ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মক্ষম করে তোলা। স্কিল ইন্ডিয়ার মূল উদ্দেশ্যের কথা যদি বলা হয়, ভারতকে বিশ্বের দক্ষতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা। হ্যাঁ শ্রোতা বন্ধু, বিশ্বের দক্ষতা কেন্দ্র হিসেবে গড়ে তোলা এই স্কিল ইন্ডিয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বর্তমানে ভারতের যুব সংখ্যা বিপুল পরিমাণ, প্রায় 65% মানুষ 35-এর নিচে। এই 35 বছরের নিচের যে 65% মানুষ রয়েছেন, তাদের যদি স্কিল ডেভেলপমেন্ট করা যায়, একবার ভাবুন গোটা ভারতবর্ষ কতটা স্কিলফুল হয়ে উঠবে। এবং এই প্রকল্পের মাধ্যমে সরকার সেটাই চাইছে। সরকার যুব সমাজকে এমন প্রশিক্ষণ দিচ্ছে যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক চাকুরির বাজারে প্রতিযোগিতা করতে পারে। স্কিল ইন্ডিয়া প্রকল্পের অধীনে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি যদি বলি, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা PMKVY, এটি অন্যতম প্রধান কর্মসূচি যার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সফল প্রার্থীদের সার্টিফিকেটও দেওয়া হয়। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা NSDC, এটি একটি সরকারি বেসরকারি অংশীদারিত্বে পরিচালিত একটি সংস্থা যা বিভিন্ন প্রশিক্ষণ সংস্থাকে সহায়তা করে। স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্টারপ্রেনারশিপ মন্ত্রণালয় বা MSDE, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির জন্য এই মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত। কৌশল মেলা, প্রশিক্ষণ কেন্দ্র, দেশের বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ কেন্দ্র ইতিমধ্যে স্থাপন করা হয়েছে যাতে প্রত্যন্ত এলাকার যুবকরাও এই সুযোগ পায়।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, উজ্জ্বল স্বপ্নের আজকের এই পর্বে আমরা কথা বলছি স্কিল ইন্ডিয়া প্রকল্প নিয়ে। ভারতবর্ষে যেহেতু 65% মানুষই 35 বছরের নিচে, তাই স্কিল ইন্ডিয়া এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কারণ স্কিল ইন্ডিয়া প্রকল্পের যে মূল উদ্দেশ্য, তা যুবদের নানানভাবে স্কিলফুল করে তোলা, যাতে করে শুধুমাত্র ভারতবর্ষই নয়, গোটা বিশ্বের বিভিন্ন জায়গাতে আমাদের দেশের যুবরা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারে। সেই বিষয়কে মাথায় রেখেই এই স্কিল ইন্ডিয়া প্রকল্পের সূচনা হয়েছিল। স্কিল ইন্ডিয়া প্রকল্প শুধু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না শ্রোতা বন্ধু, বরং আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বহু তরুণ তরুণী নিজের ব্যবসা শুরু করার সাহস পাচ্ছেন, আবার অনেকেই নতুন দক্ষতা অর্জন করে বিদেশে কর্মসংস্থানের সুযোগও পেয়েছেন। কৃষি, স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্য প্রযুক্তি, পর্যটন, এই সব ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মী তৈরি হওয়ায় দেশের উৎপাদনশীলতা, অর্থনৈতিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। যদিও শ্রোতাবন্ধু, এই প্রকল্পের প্রভাব ইতিবাচক তো রয়েছে, তবুও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন ধরুন,

প্রশিক্ষণের মান উন্নয়নের প্রয়োজন রয়েছে। গ্রামীণ অঞ্চলে পর্যাপ্ত অবকাঠামো গড়ে তোলা এবং প্রশিক্ষিত যুবকদের সঙ্গে যথাযথ তাদের চাকুরির সুযোগ সৃষ্টি করা, ভবিষ্যতে এই দিকগুলো বিশেষ মনোযোগ দিলে স্কিল ইন্ডিয়া প্রকল্প আরও কার্যকর ও আরও সফল হয়ে উঠবে। শ্রোতা বন্ধু, স্কিল ইন্ডিয়ার মূল লক্ষ্যটাই কিন্তু ভারতকে বিশ্বের দক্ষতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা। বর্তমানে ভারতের যুব জনসংখ্যা যেটা রয়েছে তার সংখ্যা বিপুল, প্রায় 65% মানুষ 35 বছরের নিচে রয়েছেন। এই বিশাল তরুণ শক্তিকে সঠিক প্রশিক্ষণ ও দিক নির্দেশনা যদি দেওয়া যায় তাহলে তা দেশের অর্থনীতিকে মূল চালিকা শক্তি হিসাবে চালিয়ে নিয়ে যেতে পারবে। এই প্রকল্পের মাধ্যমে সরকার যুব সমাজকে এমন প্রশিক্ষণ দিচ্ছে যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতা করতে পারে। স্কিল ইন্ডিয়া প্রকল্পের অধীনে একাধিক উদ্যোগও নেওয়া হয়েছে, PMKVY, NSDC, MSDE। এই উদ্যোগগুলো স্কিল ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমেই কিন্তু নেওয়া হয়েছে। শ্রোতা বন্ধু, স্কিল ইন্ডিয়া প্রকল্প আধুনিক ভারতের এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু কর্মসংস্থান নয়, বরং আত্মসম্মান, আত্মনির্ভরতা, উন্নয়নের প্রতীক বলা চলে স্কিল ইন্ডিয়া প্রকল্পকে। যদিও সরকার, বেসরকারি সংস্থা ও সমাজ একযোগে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যায়, তবে ভারত একদিন সত্যিই বিশ্বের দক্ষতার রাজধানী হয়ে উঠবে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। উজ্জ্বল স্বপ্ন পর্বে আমরা ভারত সরকারের এমন কিছু প্রকল্প নিয়ে আলোচনা করছি যে প্রকল্পগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু তারপরেও প্রকল্পের বিভিন্ন যে সুযোগ সুবিধা যারা হয়তো জানেন না তাদের কাছে পৌঁছানোর জন্যই মূলত এই অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, এবারে আরও একটা বহুল প্রচারিত কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্প। ভারত সরকার দেশের সাধারণ মানুষের জন্য বহু কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছে, যার মধ্যে আয়ুষ্মান ভারত একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্পটি 2018 সালের 23 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। মূল উদ্দেশ্য ছিল সমাজের দরিদ্র ও নিম্ন আয় শ্রেণীর মানুষ যেন সুলভে এবং বিনামূল্যে আধুনিক চিকিৎসা সেবার সুযোগ পায়। মূল উদ্দেশ্যের কথা যদি বলি, আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল লক্ষ্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। ভারতের প্রায় 10 কোটিরও বেশি দরিদ্র পরিবার বা প্রায় 50 কোটি মানুষ এই প্রকল্পের আওতায় রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যোগ্য পরিবার বছরে সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেতে পারে। এটি শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং পারিবারিক স্বাস্থ্য বীমা হিসেবে কাজ করে। প্রকল্পের দুটি প্রধান অংশ রয়েছে, হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার বা HWC। এই কেন্দ্রগুলোতে সাধারণত স্বাস্থ্যসেবা, টিকা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, ঔষধ বিতরণ এবং রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJ, এটি প্রকল্পের বীমা অংশ যার মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতাল উভয় জায়গাতেই নির্ধারিত রোগের চিকিৎসা বিনামূল্যে করা যায়। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে দুর্বল প্রান্তিক জনগোষ্ঠী, শ্রমজীবী ও গ্রামীণ পরিবারের সদস্যরা 20

বিশেষভাবে উপকৃত হচ্ছেন। প্রায় 1500 বেশি রোগের চিকিৎসা, অস্ত্রোপচার, ওষুধ, হাসপাতালে ভর্তি খরচ সবই এই প্রকল্পের অন্তর্ভুক্ত। শ্রোতাবন্ধু, রোগীর পরিবারের উপর চিকিৎসার ভার অনেকটা কমে এসেছে এবং স্বাস্থ্যসেবা সবার জন্য এই নীতির বাস্তবায়ন ঘটছে। শ্রোতাবন্ধু, আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বাস্থ্য ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি শুধু রোগীদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং দেশের স্বাস্থ্যসেবার পরিকাঠামো উন্নত করছে। গ্রামীণ এলাকায় নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, ডিজিটাল হেলথ রেকর্ডের ব্যবস্থাপনা সবকিছুই শুরু হয়েছে, যা আধুনিক ভারতের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। যদিও এই প্রকল্পটি কিন্তু অনেকটাই সফল, তবু কিছু চ্যালেঞ্জ তো রয়েছে। গ্রামীণ অঞ্চলে পর্যাপ্ত ডাক্তার, হাসপাতালের কিছুটা হলেও অভাব রয়েছে এখনও। তথ্যের অপ্রাপ্যতা বা কখনো কখনো বেসরকারি হাসপাতালের অনীহা প্রকল্পের গতি কিছুটা কমিয়ে দেয় অনেক সময়। তবে সরকার এই সমস্যাগুলো দূর করতে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, শ্রোতা বন্ধু, আয়ুষ্মান ভারত প্রকল্প ভারতের সাধারণ মানুষের জীবনে এক নতুন আশার আলো নিয়ে এসেছে। শুধু স্বাস্থ্য বিমা প্রকল্প নয় এটি, বরং নতুন ভারতের স্বাস্থ্য বিপ্লবের প্রতীক।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন উজ্জ্বল স্বপ্ন পর্ব। উজ্জ্বল স্বপ্নের আজকের এই পর্বে ভারত সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা আলোচনা করলাম। বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব। তবে কোথাও যাবেন না, সেরা কথা পর্ব নিয়ে ফিরছি কিছুক্ষণ বাদেই।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, সেরা কথা আজকের এই পর্বে আমরা আজ শুনব বন্ধু বিষয়ক বাণী। শ্রোতা বন্ধু, একটি বই 100টি বন্ধুর সমান, এবং একটি ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান, এমনটাই কিন্তু বলা হয়। শ্রোতা বন্ধু, একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। তার মানে একটি বন্ধু যদি থাকে, একটি ভালো বন্ধু যদি থাকে শ্রোতা বন্ধু, তাহলে অনেক কিছু তার থেকে আমরা জানতে পারি, অনেক কিছু আমরা শিখতে পারি। একটা বই থেকে যেমন অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, ঠিক তেমনি একটা বন্ধু থেকেও জীবনে অনেক অনেক অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। শ্রোতা বন্ধু, বন্ধুত্ব গড়তে ধীর গতি অবলম্বন করা উচিত, কিন্তু বন্ধুত্ব একবার হয়ে গেলে প্রতিনিয়ত তার পরিচর্যা করা উচিত। কোনো একটা বন্ধু, কোনো একটা লোকের সাথে বন্ধুত্ব করতে সেটা ধীরে সুস্থিরে অনেক চিন্তা ভাবনা করে করা উচিত, কিন্তু একবার যদি বন্ধুত্ব হয়ে যায় তখন সেই বন্ধুত্বের পরিচর্যা দরকার। যে কোনো সম্পর্কের মধ্যেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে, কিন্তু বন্ধুত্বের উপর আর কোনো সম্পর্ক হয় না। সত্যি শ্রোতা বন্ধু, যে কোনো সম্পর্কেই বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা যদি থাকে তাহলে সেই সম্পর্কের যে জটিলতা, সেই জটিলতাগুলো অনেক অংশে খুব সহজে মিটে যায়।

শ্রোতা বন্ধু, একটা ভালো বন্ধু পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। কারণ অন্ধকারে একজন বন্ধুর সাথে হাঁটা, আলোতে হাঁটা, আলোতে একা হাঁটার চেয়ে অনেকটা ভালো। শ্রোতা বন্ধু, বীরের পরীক্ষা যদি হয় যুদ্ধের ময়দানে, তবে বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময়, এবং বুদ্ধিমানের পরীক্ষা হয় ক্রোধান্বিত অবস্থায়। আপনি যখন বিপদে পড়বেন, তখন কোন বন্ধু আপনার পাশে দাঁড়াচ্ছে, সে আপনাকে সাহায্য করতে পারলো কি না পারলো, অন্তত পক্ষে আপনার পাশে কি দাঁড়িয়েছে, আপনার খোঁজ কি নিয়েছে, সেটা একটা বন্ধুর পরিচয়। একজন সত্যিকারের বন্ধু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আপনার ত্রুটিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, এবং তারপরে আপনাকে একজন খুব ভালো মানুষ হওয়ার সাহায্য করবে। শ্রোতা বন্ধু, আপনি যদি কাউকে সারা জীবন কাছে পেতে চান, তাহলে হয়তো প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখবেন। কারণ প্রেম যদিও একদিন হারিয়ে যায়, কিন্তু বন্ধুত্ব কোনো দিনও হারায় না। সত্যিকারের বন্ধুত্ব গাছের মতো, সেটা ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে। শ্রোতা বন্ধু, প্রত্যেক নতুন জিনিসই আমাদেরকে উৎকৃষ্ট, নতুন জিনিসই আমাদের উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধুত্ব সেটা কিন্তু অনেকটাই উল্টো। বন্ধুত্ব যত পুরাতন হয় তত উৎকৃষ্ট হয়, ততটাই আরো দৃঢ় হয়ে ওঠে।

শ্রোতাবন্ধু, বন্ধু পাওয়া যায় সে ছেলেবেলার স্কুল কলেজেই, প্রাণের বন্ধু। তারপর আর হয়তো সেরকম বন্ধু জোটে না। জীবন জুড়ে যারা থাকে তাও কেউ কারোই হয়তো সেই রকমের বন্ধু হয়ে উঠতে পারে না। দুটি দেহে এক আত্মার অবস্থান বন্ধুত্ব।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন সেরা কথা পর্ব। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর কক্সবাজার সংবাদ, এবং তারপর পরই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। ভারত বলেছে তিস্তা নদী প্রকল্প নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ ডিএসই 52,000 কোটি টাকা সামগ্রী ক্রয় অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গে কলকাতায় আজ তিনি নবনির্বাচিত বিধায়কদের 2 দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করেন। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরের একটি কর্মশালায় নানা দিক খতিয়ে দেখেছে। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 11:30টায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবো ফার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন প্রকল্পের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, পারস্পরিক সহমতের ভিত্তিতে গৃহীত কর্মপরিকল্পনার উপর ভিত্তি করে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভারত সহায়তা প্রদান করে থাকে। বিষয়টিকে নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সামগ্রিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট সমস্ত ঘটনাবলী বিবেচনা করবে বলে শ্রী জয়সওয়াল জানান।
1: India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap, which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue.
0: ভেনেজুয়েলা থেকে দেশে নিয়ে আসা ভারতীয় নাবিকের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ বাদ থাকার অভিযোগের প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে, ঘটনার তদন্ত করে দেখার জন্য ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনে কাজে লাগানোর জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ চালাচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি, জৈশ ই মোহাম্মদ জেইএম এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আইএসকেপি পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাদের প্রচার

0: সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলতে পাকিস্তান মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচি অনুযায়ী পাকিস্তান শীর্ষে রয়েছে। প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ ডিএসি 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকল, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এমপিএ টিজিএম ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজের ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একই সঙ্গে আজ ভারতীয় নৌবাহিনীর জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন, নৌজাহাজ ভিত্তিক চালকবিহীন আকাশযান ব্যবস্থা এবং বৈদ্যুতিক প্রোপালশন ব্যবস্থার জন্য স্থলভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। বায়ুসেনার ক্ষেত্রে ফিক্সড উইং বেসড হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট এবং অন্যান্য ব্যবস্থা ক্ষেত্রেও ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরম্বরান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানান, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। এদিকে সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন শ্রী মোদী। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুস্কেমের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। অপারেশন আমিস্টেডের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলায় নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের মানবিক ত্রাণ কর্মসূচি, পেশাদারিত্ব ও সেবার মানের জন্য সেদেশের সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা শুধু আইন প্রণয়নে জায়গা নেয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মত প্রকাশ করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে শ্রী বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। আজকের অনুষ্ঠানে শ্রী বিড়লা বাংলার গৌরবময় ঐতিহ্যের কথাও তুলে ধরেন।
1: बंगाल की विरासत जो गौरवपूर्ण है, उस विरासत को भी पुनर्जीवित करते हुए आधुनिकता के समय नए युग की तरह 2047 तक विकसित भारत के सपनों को साकार करने के लिए बंगाल को विकसित बनाने का, बंगाल को सांस्कृतिक पुनर्जागरण, बंगाल को उद्योग व्यापार की दृष्टि से बेहतर बनाना, समाज के अंतिम व्यक्ति के जीवन को बदलने के लिए आप सब मिलकर काम करेंगे।
0: ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের অধীনে গ্রামীণ সংস্থাগুলির জন্য 4,35,236 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থ কমিশনের তুলনায় প্রায় 84% বেশি। ডিজিটালি দক্ষ, অর্থনৈতিক ক্ষমতাসম্পন্ন এবং দায়বদ্ধ পঞ্চায়েত গড়ে তুলতে ভারত

বিকশিত দেশ গঠনের লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে বলে মন্ত্রক জানিয়েছে। পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, ষোড়শ অর্থ কমিশনের মূল অর্থ অনুমোদনের 80% পঞ্চায়েতগুলির জন্য বরাদ্দ করা হয়েছে, বাকি 20% কাজকর্মের অগ্রগতি নিরিখে বরাদ্দ করা হবে। অন্ধ্রপ্রদেশে উৎপাদিত তোতাপুরি আম চাষে উদ্ভূত সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় কৃষি গবেষণা পরিষদ আইসিএআর কে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক 2026 টেলিভিশন রেটিং পলিসির অধীনে লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়া পর্যন্ত নিউজ এবং নন নিউজ ঘরানা চ্যানেলগুলির টিভি রেটিং প্রকাশ না করার জন্য ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ককে নির্দেশ দিয়েছে। মন্ত্রকে চালু করা নতুন রূপরেখা অনুযায়ী লাইসেন্স পুনর্নবীকরণ করা না হলে এই রেটিং প্রকাশ করা হবে না। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়াও গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও কল্পনা দেববর্মা তিনি কক্তমা ভূভাগ রংখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী খনা রাজস্থান তাই গুজরাট বেড়াইমাও থাঙ্গানো তাকলাই বিশিনে অমরনাথ যাত্রা তিনি নিশিমি জম্মু তাই কাশ্মীর পেহেলগাঁও তাই বালটাল লামতে চেংচাখা সমাধান সমারোহ নগে সুপ্রিম কোর্ট স্পেশাল লোক আদালত মানজাকানি কয়মুমি জরা বস্কাং সাল থামচিসা জুলাই জরা ফলকা পাইথাক সিক্সটিন সগৈনা নাহারি তিনি থা অংখরানো হায়ং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী খনা রাজস্থান তাই গুজরাট বেড়াইনাও থাঙ্গানো রাজস্থানের মন্ত্রী বখর যোধপুর বীরকুং খলানী কতাল টার্মিনাল নগ্ন তাই উড়ান তাংবো তাংনো চেঙ্গিরিমানো বনকারী বালুত্রাও সা রাশাই দক সাই রাজাক সুখ রাংনি জুদা জুদা হামগ্রাই তাংবো তাংনো চেঙ্গিরিমানো তাই হলংথং কায়ানো বহা কতনে পুইলা গ্রিনফিল্ড গনাং রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বসংনি ফাচিং ইয়াফারানো তাই জয়পুর মেট্রো তাংবো তাং ফিল্ড বেরেমনে হলংথং কায়ানো সানজাও গুজরাটনি সানন্দ সিজি সেমিনি সেমি কন্ডাক্টর এসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রনে চেঙ্গিরিওয়ানো আবুনি বাকে খকসিনি সাই বারা রাজাকনি গবা রং সবাই জাগানো তাকালে বিশিন অমরনাথ যাত্রা তিনি ফুংনিসিমি জম্মু তাই কাশ্মীরনি পেহেলগাঁও তাই বালটার লামতে চেঙ্গজাখা সাল বাজি সিনিনি অ টং থার হিমুঙ্গ হা কতনি জুদা জুদা দিখলনি রাসায় রাসায় টংথার চাজাকনাই রক মানজাগানো ও যাত্রা ও আগস্ট তালনি নিচিচার সালমারি রাখি বন্ধনি সালো পায়ানো পুইলা বুখা খড়ক ব্রিচিচার নিচিনই টংথার চাজাকনাই রক হিমনা লামরুখা টংথার থাকনাই রকন গাহাম সেবরনাও হাফাংনি বুখাকি বেবাক যুগালিমু নাহারজাখা ইয়াঙ্গো রাষ্ট্র বখরিয়াকচু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রী বখর নরেন্দ্র মোদী মন্ত্রী অমিত শাহ হিমনা থাকনাই রকন খাকাহাম ইয়াফারকা মন্ত্রী বখর টংথারও থাকনাই রকন সরাই সরাইকে টংনা নাইমথাং রায়দারগি টংনা বুকাল ফর লোকালি সেব বাই আমচানি মানি পাইনা নখবই এক পের মাকে নাম চেতন বুফাং বুসা কাইনাতাই নেশন ফার্স্টনি নাহার মংবাই সামুং টংনা কবকমু নারেখা মন্ত্রী বখর যত টংথারও থাকনাই রকনি নাইমথাং তাই হামকরাইনা তৈ সুরিখা কেন্দ্রনি সিকলাতাই থংমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া সাকা নৈসাই ব্রিটিশনি বিশ্বনি বিশিং হামসাজাক ভারতনি নাহারমং সুপুংনাও হা কতনি সিকলা হদা কতর বারজা ইয়াসাগানো তিনি দিল্লি কতালো সংসাজাক মাই ভারত চেতনি বিশিং স্নামখর মথা কথম লাইমাও ব মকগ্ন সাকা স্নামখর বাবায় তাই মাই ভারতনি বিশিং চুবাসু বাংমাবাই সিকলা ফানো বসং হামগ্রানি সামুগ তাইব গদালরি মানানো।

নির্বাচনী বানিয়া খাইনাই মালখুং মথনাই রগ্নতুয়ে কগলাম সালাইমা ও আচুকা হাঙ্ক নাইকল ফাং মহম্মদ সাজদ বি হাস্তে হাপাং জুদা জুদা নাইখুঙ্গ ডাকি বুক আচুক থাই সুপুনা কক বরক ফরনা তলাংনা এডিসি আমচয় সামু মানথগ্রনা নখবই মুসিনি সামু সানে ট্রাইবেল ইউথ ফেডারেশন কেন্দ্র কমিটি নি চেতন বাই তিন আগরতলা সার্কিট হাউস গানও দামথাম লুকু কুথুম লাইমু সংসার জাকা আরও মানজাকা টি ওয়াই এফ নি যতনি টাঙ্করা কুমুদ দেববর্মা আকর্ষক হায়ুঙ্কা ফুটবল রাউন্ড অফ 32 নি পাইথাক ম্যাচ আলজেরিয়া নই বুকচা গোলনি ফেয়ার বাই মেচানকা সুইজারল্যান্ড ভারত নি জরা নরগে তিন হর দামচিসা সতী থামচি ও অস্ট্রেলিয়া বাই ঠেঙ্গা নিসর আশুক দামথাম সতী থামচি ও হায়ুং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাই ঠেঙ্গান কাবে বারডে খনাফুং দামসিনি ও কলম্বিয়া বাই ঠেঙ্গান ঘানা অ ম্যাচ রং বিশিংটি টুর্নামেন্ট রাউন্ড অফ 32 নি থমু পায়ান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজা হাস্তে বেরেমনি সিনিয়র ক্রিকেট নি এলিট পুল নি থংলাইমা তিনি নিশিমি চ্যাংজাকা ধর্মনগর সংসারজাক থংলাইমা ও তেলিয়ামুরা উইকেট কাইচার বাই শান্তির বাজার ন মেচেনকা ইয়াঙ্গ প্লেট পুল বিলুনিয়া ও সংসারজাক থংলাইমা ও খোয়াই রান ব্রিটিশ নি বাই সাবরুমনা মেচেনকা বুসকান দাং নিশিব্রিয় সালচিতাই অনুকুতি হাঙ্করে ফেরাঙ্কি গবাংকে ওয়াতি বাই মানু হনে হজক মুরুখা নবটি বা নাইকুং খনা সারনি তুমারি সাকো 35 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 26 ডিগ্রি সেলসিয়াস নি গানি গিনে তঙ্গি মানু ককতুমা পায়ন সকান ককতুমা বুবারো তে বৈসা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী খনা রাজস্থান তাই গুজরাট বেড়াই মাও ঠাঙ্গানো তাকলাই বিশিনি অমরনাথ যাত্রা তিনি নিসিমি চেঙ্খা পাইথাক 16 সগৈনা নাহারে তিনি থাঙ্গনা অঙ্করানো হায়ুং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ককতুমা তিনি বিভাগে অরণ্য পাখিয়া উল্নে ককতুমা আওয়াইঙ্গানো খনা ফুং দামসিনি সতী বুড়ি চিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আজ থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে, তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগরতলা রেলস্টেশনে গত ২৪ ঘণ্টার অভিযানে ১২,৫৪,০০০ টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। শেষ ১৬ নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই উদ্দেশ্যে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তারা ভার্চুয়ালভাবে পঞ্চায়েত সমিতির সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহকুমা শাসক, বিডিওদের সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিত অবহিত করেন। হস্ততাঁত ও হস্তশিল্প মন্ত্রী বিকাশ দেববর্মা আজ আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার দপ্তর আয়োজিত মেরা রেশম মেরা অভিমানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্য সরকারের আন্তরিক উদ্যোগে আগামী দিনে রাজ্যে রেশম শিল্প আরও সমৃদ্ধ হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। এবছরের অমরনাথ যাত্রা আজ সকালে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও এবং বালতাল পথ দিয়ে শুরু হয়েছে। প্রায় ৫৭ দিনের এই তীর্থযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত অংশ নেবেন। ভক্তরা ৩৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত পবিত্র অমরনাথ গুহায় গিয়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট বরফের শিবলিঙ্গ দর্শন করতে পবিত্র গুহা মন্দিরের দিকে রওনা হয়েছেন। অমরনাথ যাত্রা আগামী ২৮ আগস্ট রাখি বন্ধনের দিন শেষ হবে। প্রথম দফায় ৪,৮২২ জন তীর্থযাত্রী ইতিমধ্যেই যাত্রা শুরু করেছেন, যার মধ্যে ২,৫১০ জন পেহেলগাঁও এবং ২,৩১২ জন বালতাল পথ দিয়ে যাচ্ছেন। যাত্রার নিরাপদ এবং সুষ্ঠু পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিশ্রাম, খাবার, চিকিৎসার পরিষেবার মতো প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের

শুভেচ্ছা জানিয়ে এই যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি তীর্থযাত্রীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপত্তা বিধি মেনে চলা, ভোকাল ফর লোকালের মাধ্যমে স্থানীয় পণ্য কেনা, এক পেঁর মাকে নাম উদ্যোগে বৃক্ষরোপণ এবং নেশন ফার্স্টের চেতনায় কাজ করার আহ্বান জানান। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, চলতি মাসে আগরতলা শহরে সিভিল হাসপাতাল উদ্বোধন করা হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এই কথা জানান। তিনি জানান, এই হাসপাতালে 7 জন বিশেষজ্ঞ চিকিৎসক পরিষেবা প্রদান করবেন। তাছাড়া পর্যাপ্ত সংখ্যক নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান এবং অন্যান্য কর্মী নিয়োজিত থাকবেন, যাতে রোগীরা উন্নত মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা পান। আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই হাসপাতালটির পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তি এবং কর্পোরেটর রত্না দত্ত। সমাধান সমারোহ উপলক্ষে সুপ্রিম কোর্ট স্পেশাল লোক আদালতে অংশ নিতে আবেদনের সময়সীমা আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। আজ রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদ প্রতিম দেববর্মা জানিয়েছেন, আগামী 21 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। রাজ্যের 181টি মামলা সমঝোতার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইনসেবা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই মামলাগুলিতে সব পক্ষকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে টিআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের প্রথম দিন থেকে চাকরি নিয়মিতকরণের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদন, সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের রায় চ্যালেঞ্জ করে মামলাগুলিও রয়েছে। শ্রী দেববর্মা আরও জানান, 8 জেলায় আইনসেবা কর্তৃপক্ষে সুপ্রিম কোর্টের মামলাগুলির মেডিয়েশন প্রক্রিয়া চলছে। সব পক্ষকে একসঙ্গে এনে সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তির চেষ্টা হচ্ছে। সদস্য সচিব আরও জানান, সুপ্রিম কোর্টে বিচারাধীন অন্যান্য মামলাগুলি সমাধান সমারোহের আওতায় বিবেচনার জন্য প্রেরণের উদ্দেশ্যে নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন জমা দেবার সময়সীমা 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্টে জমে থাকা দেওয়ানি এবং বৈবাহিক মামলা, ব্যাংকিং এবং আর্থিক সংক্রান্ত বিষয়, বিমা দাবির মামলা, মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ দাবি, আপোষযোগ্য ফৌজদারি মামলা, সরকারি ও পাবলিক সেক্টর সংক্রান্ত বিষয় সংক্রান্ত মামলাগুলি বিশেষ লোক আদালতে নিষ্পত্তির জন্য তোলা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব আজ ঊনকোটি জেলা সফর করেন। তিনি কৈলাসহর সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি কৈলাসহরের ইরানি পিএইচসি অধীন লাটিয়াপোড়া এবং মুর ইবাড়ি পিএইচসির অধীন চিনিবাগান উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করে পরিকাঠামো এবং পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে জাতীয় স্বাস্থ্য মিশনের সদস্য সচিব ডাক্তার সৌভিক দেববর্মাও উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে দেশের যুব সমাজই হবে প্রধান চালিকা শক্তি। আজ নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত উদ্যোগের শিল্প সংস্থা সম্মেলনে তিনি জানান, শিল্পক্ষেত্র ও মাই ভারতের মাধ্যমে সহযোগিতা বাড়লে যুব শক্তিকে জাতীয় উন্নয়নের লক্ষ্যে আরও কার্যকরভাবে কাজে নিয়োজিত সম্ভব হবে। যুব বিষয়ক মন্ত্রক আজ এই সম্মেলনের আয়োজন করে, যেখানে এসোচ্যাম, ফিকি, সিএআইটি এবং সিআইআই সহ শীর্ষ শিল্প সংস্থাগুলি অংশগ্রহণ করে। এই কর্মসূচির উদ্দেশ্য শিল্পক্ষেত্রের অংশীদারদের মাই ভারত ইকোসিস্টেম সম্পর্কে অবহিত করা এবং শিল্প সংস্থা, কর্পোরেট এবং সরকারি সংস্থাগুলিকে এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানানো। আগরতলা রেল স্টেশনে গত 24 ঘণ্টায় অভিযান চালিয়ে 12,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে আগরতলা রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যানে অভিযান চালিয়ে জিআরপি আগরতলা থানা এবং ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নার্কোটিক্স শাখার পুলিশ প্রায় 6 কোটি টাকার কফ সিরাপ উদ্ধার করে। এর আগে গতকাল সকালে আগরতলা রেল স্টেশনে একটি পণ্যবাহী ট্রেন থেকে রাজস্ব গোয়েন্দা দপ্তর এবং ডিআরআই, আসাম রাইফেলস এবং রেল সুরক্ষা বাহিনীর যৌথ অভিযানে 6,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব এই খবর জানিয়েছেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অবিলম্বে শূন্যপদ পূরণ, কক্সবাজার শিক্ষক নিয়োগ, এডিসি এলাকায় কাজের সংস্থান সহ

দফা দাবিতে ট্রাইবেল ইউথ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় তিন ঘণ্টার গণ অবস্থানের আয়োজন করা হয়। গণ অবস্থানে টিওয়াইএফ এর সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা দাবিগুলি বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দক্ষিণ জেলায় জাতীয় সড়কের দখলকৃত জায়গা দখলমুক্ত করার উদ্যোগ নিল জেলা প্রশাসন। আজ এই উদ্দেশ্যে শান্তিরবাজারের ব্যবসায়ী যানচালকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। ওবিসি কল্যাণমন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে আজ পেঁচারথল ব্লক উপদেষ্টা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পেঁচারথল বিএসএর চেয়ারম্যান সজল চাকমা, ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের সিইও তড়িৎকান্তি চাকমা, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন। বৈঠকে ব্লক এলাকার উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি বিষয়ে আলোচনা এবং মত বিনিময় করা হয়। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 পর্বের সর্বশেষ ম্যাচে আলজেরিয়াকে 2-0 গোলে পরাজিত করে পরবর্তী নক আউট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এই রাউন্ডের পরবর্তী সময়সূচি অনুযায়ী আজ রাত 11:30 অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। এরপর ভোর 3:30 বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে কাবো ভার্দের বিপক্ষে এবং আগামীকাল সকাল 7:00 কলম্বিয়া মুখোমুখি হবে ঘানার। এই ম্যাচগুলোর মধ্য দিয়ে টুর্নামেন্টের রাউন্ড অফ 32 পর্বের সব খেলার সমাপ্তি ঘটবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট পুলের খেলা আজ থেকে শুরু হয়েছে। ধর্মনগরে অনুষ্ঠিত খেলায় তেলিয়ামুড়া 8 উইকেটে শান্তিরবাজারকে পরাজিত করে। এদিকে প্লেট পুলে বিলোনিয়ায় অনুষ্ঠিত একটি খেলায় খোয়াই 47 রানে সাবরুমকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় উত্তর ও ঊনকোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আজ থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলা রেলস্টেশনে গত 24 ঘণ্টার অভিযানে 12,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। শেষ হল নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং শ্রোতা বন্ধু স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে এসো জীবন গড়ি এই পর্বের। শ্রোতা বন্ধু, এই পর্বে আমরা কথা বলবো ক্যারিয়ার কাউন্সিলিং এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, অর্থাৎ কোন কোন দিক রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা তাদের ক্যারিয়ার গঠন করতে পারেন, এবং একই রকমভাবে কোন কোন স্কিল আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান যুগের জন্য অনেকটাই প্রযোজ্য, সেই সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। শ্রোতা বন্ধু, অবশ্যই যারা নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাইছেন এবং তার পাশাপাশি যারা নিজেদের স্কিলকে আপ

আপগ্রেড করতে চাইছেন তাদের জন্য অবশ্যই রয়েছে অনেক অনেক তথ্য। শ্রোতা বন্ধু, জীবনে একটা সময় আমরা সবাই এই প্রশ্নের সামনে এসে দাঁড়াই, আমি বড় হয়ে কি হব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করব, নাকি ব্যবসা করব, নাকি নিজের পছন্দের কোনো পেশা। আজকের দিনে এই প্রশ্নের উত্তর আগের মতো সহজ নয়, কারণ শুধু ডিগ্রি থাকলেই চাকরি মিলবে এমন সময় কিন্তু আর নেই এখন। আজ দরকার স্কিল, অ্যাডাপ্টেবিলিটি, কমিউনিকেশন, প্রবলেম সলভিং অ্যাবিলিটি। শ্রোতা বন্ধু, আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো ক্যারিয়ার নির্বাচন, স্কিল ডেভেলপমেন্ট, এআই এর যুগে নতুন সুযোগ, চাকরি বনাম অন্টারপ্রেনারশিপ এবং কমিউনিকেশন স্কিল, এই সব কিছু নিয়ে কিন্তু কথা বলবো। শ্রোতা বন্ধু, অনেকেই ক্যারিয়ার বলতে শুধু গভর্নমেন্ট জব বোঝেন, কিন্তু ক্যারিয়ার বলতে বোঝায় একজন মানুষের দীর্ঘমেয়াদী কর্মজীবন। তার সেটা হতেই পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী, শিল্পী, ফটোগ্রাফার, আর্জে, কৃষক, ইউটিউবার, গ্রাফিক ডিজাইনার, এরকম অনেক কিছুই কিন্তু হতে পারে। আজ পৃথিবীতে হাজারেরও বেশি ক্যারিয়ার অপশন কিন্তু রয়েছে শ্রোতা বন্ধু। গুরুত্বপূর্ণ কথা অবশ্যই, ক্যারিয়ার বেছে নেওয়ার আগে তিনটি প্রশ্ন করতে হবে। তিনটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যার থেকে আপনি, যে প্রশ্নের উত্তরগুলো থেকে আপনার ক্যারিয়ার বাঁচার যে বিষয়টা সেটা অনেকটাই সহজ হয়ে যাবে। আমি কি ভালোবাসি, আমার ইন্টারেস্ট কোন দিকটা রয়েছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্রোতা বন্ধু। আপনি যদি সত্যিকারের অর্থে এখন পরীক্ষা শেষ, টুয়েলভের পরীক্ষা শেষ, এবং তারপরে ভাবছেন আপনি যে কি করবেন, সেই প্রশ্নের উত্তর আপনাকে কিন্তু খুঁজতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আমি কি ভালো পারি, অর্থাৎ আমার স্ট্রেংথ কি রয়েছে, সেই প্রশ্নের উত্তরও কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে। যদি আমি সেটা করতে পারি, তাহলে আমি আরও একটু সহজভাবে আমার পছন্দের কেরিয়ার বার করতে পারব। তার পাশাপাশি পৃথিবীর কি প্রয়োজন রয়েছে মুহূর্তে, অর্থাৎ অপরচুনিটি কোন জায়গাতে রয়েছে, এই তিনটির মিল যেখানে সেখানেই কিন্তু ক্যারিয়ার তৈরি হয়। এবং যারা বুদ্ধিমান রয়েছেন তারা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা অবশ্যই করবেন, এবং প্রশ্নের উত্তর খুঁজে সেখান থেকেই কিন্তু নিজের ক্যারিয়ার খুব ভালোভাবে দাঁড় করাতে পারবেন। শ্রোতা বন্ধু, চলুন এই ক্যারিয়ার কাউন্সিলিংয়ের এই পর্বে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। একজন ছাত্র সবসময় ছবি আঁকতে ভালোবাসত, কিন্তু পরিবারের ইচ্ছায় সে সায়েন্স নিয়ে পড়াশোনা করল, ইঞ্জিনিয়ারিং পড়ল, চাকরিও পেল, কিন্তু সুখ পেল না। পরে গ্রাফিক ডিজাইনার হয়ে আন্তর্জাতিক কোম্পানিতে কাজ শুরু করল। আজ সে আগের চেয়ে অনেক বেশি সফল। তাই প্যাশনকে যদি অবহেলা করেন, ক্যারিয়ার কিন্তু দীর্ঘস্থায়ী না হওয়ার সুযোগ রয়েছে অনেক জায়গাতে, এবং সেটা প্যাশনটাকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেই প্যাশনকে কীভাবে ক্যারিয়ার হিসেবে ডেভেলপ করা যায় সেই চিন্তাটা কিন্তু মাথায় অবশ্যই থাকতে হবে শ্রোতা বন্ধু।

শ্রোতা বন্ধু, আজকালকার দিনে অনেক নতুন নতুন বিষয় রয়েছে, যেই বিষয়গুলো, যেই ক্যারিয়ার প্রসপেক্টগুলো হয়তো আমরা একটা সময় দেখতে পাইনি। অর্থাৎ সেখানে এমন কিছু নতুন বিষয় রয়েছে, যেমন ধরুন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকের পৃথিবীতে যে প্রযুক্তিটি সবচেয়ে দ্রুত পরিবর্তন আনছে তার নাম কিন্তু অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সহজ ভাষায় যদি বলি, এআই হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার বা যন্ত্র মানুষের মতো চিন্তা করে, সিদ্ধান্ত নিতে, ভাষা বুঝতে, ছবি চিনতে, অভিজ্ঞতা থেকে শিখতে। আর মেশিন লার্নিং হলো এআইয়ের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে কম্পিউটারকে বারবার প্রোগ্রাম না করে তথ্য থেকে নিজে নিজে শেখানো হয়। আমরা প্রতিদিন এআই ব্যবহার করছি, মোবাইলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, গুগল ম্যাপস, নেটফ্লিক্স বা ইউটিউবের রেকমেন্ডেশন, অনলাইন শপিংয়ের প্রোডাক্ট সাজেশন, এমনকি হাসপাতালের রোগ নির্ণয়েও এআইয়ের ব্যবহার কিন্তু অনেক ক্ষেত্রে বাড়ছে। কৃষিক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এআই আবহাওয়ার পূর্বাভাস, মাটির বিশ্লেষণ এবং ফসলের রোগ শনাক্ত

করতে সাহায্য করছে। ড্রোনের মধ্যেও এআই ইন্টিগ্রেট করে একটা ফসলে কি রোগ রয়েছে এবং কি ওষুধ তার প্রয়োজন একেবারে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে সেখানে কিন্তু পেস্টিসাইড বা মেডিসিন ডেলিভার করা হয়। তাই কতটা এগিয়ে গেছে এআই তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং ক্যারিয়ারের সুযোগ যদি এআইয়ের দিকে আমরা দেখি, আগামী দশকে এআই বিশ্বের অন্যতম বৃহৎ কর্মসংস্থানের ক্ষেত্র হয়ে উঠবে। শুধু সফটওয়্যার কোম্পানি নয়, ব্যাংক, স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, উৎপাদন শিল্প সব ক্ষেত্রেই এআই বিশেষজ্ঞদের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। এই ক্ষেত্রে কাজের সুযোগ যেমন রয়েছে, এআই ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ার, এআই রিসার্চার, রোবোটিক্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা NLP, এআই প্রোডাক্ট ম্যানেজার, এই সব লোকেদের কিন্তু প্রয়োজন রয়েছে। অর্থাৎ একটা ভাস্ট ফিল্ড রয়েছে যেখানে ক্যারিয়ার প্রসপেক্ট অত্যন্ত সুন্দর। যাদের গণিত, যুক্তিবিদ্যা, কম্পিউটার এবং নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ রয়েছে তাদের জন্য এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র শ্রোতা বন্ধু। তবে শুধু প্রোগ্রামিং জানলেই হবে না, সমস্যা বিশ্লেষণ, সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন প্রযুক্তি শেখার আগ্রহ থাকতে হবে তার সাথে। তাহলে অবশ্যই এআইয়ের এই ফিল্ডে আপনার ক্যারিয়ার আপনি খুব সহজে বানাতে পারবেন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনু। শ্রোতা বন্ধু, আজ এসো জীবন গড়ির পর্বে আমরা ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে কথা বলছি এবং কোন দিকে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো ক্যারিয়ার প্রসপেক্ট রয়েছে সেগুলো কিন্তু জানার চেষ্টা করছি। বর্তমান যুগকে অনেকেই বলেন ডেটার যুগ। প্রতিদিন কোটি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন, অনলাইন কেনাকাটা করছেন, ডিজিটাল পেমেন্ট করছেন, সামাজিক মাধ্যমে যুক্ত হচ্ছেন। এইসব কার্যকলাপ থেকে বিপুল পরিমাণ তথ্য বা ডেটা তৈরি হচ্ছে। এই তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক সিদ্ধান্ত, স্বাস্থ্যসেবা বা সরকারি নীতি নির্ধারণের কাজ করেন ডেটা সায়েন্টিস্টরা। তাই ডেটা সায়েন্সের দিকেও কিন্তু অনেকটা ভালো ক্যারিয়ার প্রসপেক্ট রয়েছে। ধরুন একটি অনলাইন কোম্পানি জানতে চায় কোন পণ্যটি আগামী মাসে বেশি বিক্রি হবে, অথবা একটি হাসপাতাল জানতে চায় কোন রোগ কোন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে। এসব প্রশ্নের উত্তর খুঁজে দিতে ডেটা সায়েন্টিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেখানে ক্যারিয়ারের কী সুযোগ রয়েছে চলুন একবার দেখে নিই। ডেটা সায়েন্স বর্তমানে বিশ্বের অন্যতম চাহিদা সম্পন্ন পেশা। ব্যাংক, বিমা, স্বাস্থ্যসেবা, ই কমার্স, টেলিকম, উৎপাদন শিল্প, সরকারি গবেষণা প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই দক্ষ ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্টের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যানালিস্ট। এই পেশায় সফল হতে গণিত, পরিসংখ্যান, কম্পিউটার এবং বিশ্লেষণী চিন্তাশক্তি অনেকটা গুরুত্বপূর্ণ। যারা সমস্যা বিশ্লেষণ করতে ভালোবাসেন এবং তথ্যের মধ্যে লুকিয়ে থাকা গল্প খুঁজে বের করতে পারেন, তাদের জন্য এটি চমৎকার ক্যারিয়ার।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণ। শ্রোতা বন্ধু, এসো জীবন গড়ি। আজকের এই পর্বে আমরা ক্যারিয়ার কাউন্সিলিং এর বিভিন্ন দিক দেখছি এবং কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কোন কোন ফিল্ডে কী কী সুযোগ রয়েছে সবকিছুই কিন্তু দেখার চেষ্টা করছি আমরা। শ্রোতা বন্ধু, একসময় ব্যবসার প্রচার মানেই ছিল সংবাদপত্র, টেলিভিশন বা রেডিওতে বিজ্ঞাপন। এখন সেই জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল মার্কেটিং। বর্তমানে প্রায় প্রতিটি ব্যবসা, ছোট দোকান থেকে শুরু করে আন্তর্জাতিক কোম্পানি, সবাই অনলাইনে নিজেদের পণ্য ও পরিষেবা প্রচার করছে। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সামাজিক মাধ্যম, সার্চ ইঞ্জিন, ইমেইল, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে গ্রাহকদের কাছে পৌঁছানো হয়। এটি শুধু বড় কোম্পানির জন্য নয়, একজন ক্ষুদ্র উদ্যোক্তাও খুব কম খরচে নিজের ব্যবসার প্রচার করতে পারেন। এই ডিজিটাল মার্কেটিংয়ে চলুন দেখে নিন ক্যারিয়ারের সুযোগ কী রয়েছে। ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা প্রতি বছর দ্রুত বাড়ছে। এক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, SEO স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট মার্কেটিং স্পেশালিস্ট, পারফরমেন্স মার্কেটিং এক্সপার্ট, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল অ্যাডভার্টাইজিং এক্সপার্ট। এই পেশার বড় সুবিধে, চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং বা নিজের ব্যবসাও করা যায়। সৃজনশীল চিন্তা, লেখার দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের অভ্যেস এবং বাজার বোঝার ক্ষমতা থাকলে এক্ষেত্রে দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং এসো জীবন গড়ি এই পর্বে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং করছি। বিভিন্ন ফিল্ডে কীরকম ক্যারিয়ার ডেভেলপ করা যেতে পারে সেই সব নিয়ে কথা বলছি। শ্রোতা বন্ধু, কন্টেন্ট ক্রিয়েটারের কাজ শুধু ভিডিও বানানো এমনটা কিন্তু একেবারেই নয়। শ্রোতা বন্ধু, গবেষণা করা, তথ্য সংগ্রহ করা, স্ক্রিপ্ট লেখা, ভিডিও সম্পাদনা, ছবি তোলা, দর্শকের সঙ্গে যোগাযোগ এবং নতুন নতুন বিষয় নিয়ে কাজ করাও তার অংশ। ক্যারিয়ারের সুযোগ কী রয়েছে এই ক্ষেত্রে? ক্যারিয়ারের সুযোগ অবশ্যই রয়েছে। ইউটিউবার হতে পারেন আপনি, পডকাস্ট প্রডিউসার হতে পারেন, স্ক্রিপ্ট রাইটার হতে পারেন, কন্টেন্ট রাইটার হতে পারেন, কপি রাইটার হতে পারেন, ভিডিও এডিটার হতে পারেন, ভয়েস আর্টিস্ট হতে পারেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্ট্র্যাটেজিস্টও হতে পারেন। বর্তমানে অনেক কোম্পানি নিজেদের ব্র্যান্ডের জন্য পূর্ণ সময়ের কন্টেন্ট ক্রিয়েটার নিয়োগ করছে, পাশাপাশি স্বাধীনভাবে কাজ করে দেশ বিদেশের ক্লায়েন্টের সঙ্গেও যুক্ত হওয়া যায়। শ্রোতা বন্ধু, আরও একটি খুব পপুলার ফিল্ড রয়েছে, গেম ডেভেলপমেন্ট। একসময় ভিডিও গেম ছিল শুধুই বিনোদন, কিন্তু আজ এটি বহু বিলিয়ন ডলারের শিল্প। মোবাইল গেম, কম্পিউটার গেম, ভার্চুয়াল রিয়েলিটি এবং ই স্পোর্টসের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে গেম ডেভেলপমেন্ট একটি আকর্ষণীয় ক্যারিয়ারে পরিণত হয়েছে। একটি গেম তৈরি করতে শুধু প্রোগ্রামার নয়, শিল্পী, গল্পকার, অ্যানিমেটর, সাউন্ড ডিজাইনার এবং টেস্টার সবাই একসঙ্গে কাজ করেন। ক্যারিয়ারের সুযোগ এখানে রয়েছে। এক্ষেত্রে হতে পারেন আপনি গেম ডেভেলপার, গেম ডিজাইনার বা গেম প্লে প্রোগ্রামার, থ্রি ডি আর্টিস্টও হতে পারেন বা ক্যারেক্টার ডিজাইনার, গেম টেস্টার, লেভেল ডিজাইনার, এই সব কিছু কিন্তু ইনক্লুডেড রয়েছে এই গেম ডেভেলপমেন্টের মধ্যে। যাদের সৃজনশীলতা, প্রযুক্তি এবং গেমের প্রতি আগ্রহ রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র। শ্রোতা বন্ধু, ড্রোন টেকনোলজির কথা যদি বলি, ড্রোন এখন আর শুধু ছবি তোলার জন্য নয়, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, সেতু পরিদর্শন, পুলিশি নজরদারি সব ক্ষেত্রেই ড্রোনের ব্যবহার হচ্ছে। এই ক্ষেত্রে ক্যারিয়ারের সুযোগ রয়েছে। ড্রোন পাইলট হতে পারেন আপনি, ড্রোন সার্ভে ইঞ্জিনিয়ার, ড্রোন মেনটেন্যান্স টেকনিশিয়ান, ড্রোন ডেটা অ্যানালিস্ট, অ্যারিয়া

ফটোগ্রাফার। ড্রোন পরিচালনার জন্য প্রশিক্ষণ ও নির্দিষ্ট নিয়ম মেনে লাইসেন্সের প্রয়োজনও হতে পারে। শ্রোতা বন্ধু, আজ এসো জীবন গড়ির পর্বে আমরা ক্যারিয়ার নিয়ে কথা বললাম এবং বিভিন্ন ফিল্ডে কী কীভাবে ক্যারিয়ার ডেভেলপ করা যায় সেটা নিয়েও কিন্তু বললাম আমরা। আজকের এই পর্ব শ্রোতা বন্ধু এখানেই শেষ করছি। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আর জে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এবছরের অমরনাথ যাত্রা আজ সকালে জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও ও বালতাল পথ দিয়ে শুরু হয়েছে। প্রায় 57 দিনের এই তীর্থযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত অংশ নেবেন। অমরনাথ যাত্রী আগামী 28 আগস্ট রাখি বন্ধনের দিনে শেষ হবে। রাজ্য সরকার চলতি রবি মৌসুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই উদ্দেশ্যে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তারা ভার্চুয়ালভাবে পঞ্চায়েত সমিতির সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহকুমা শাসক, বিডিওদের সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের সরকারের পরিকল্পনা বিস্তারিত অবহিত করেন। হস্ততাঁত ও হস্তশিল্প মন্ত্রী বিকাশ দেববর্মা আজ আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার দপ্তর আয়োজিত মেরা রেশম মেরা অভিমান দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি বলেন, রাজ্য সরকারের আন্তরিক উদ্যোগে আগামী দিনে রাজ্যে রেশম শিল্প আরও সমৃদ্ধ হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, চলতি মাসেই আগরতলা শহরে সিভিল হাসপাতাল উদ্বোধন করা হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ হাসপাতাল পরিদর্শনে এসে তিনি একথা জানান। তিনি জানান, এই হাসপাতালে 7 জন বিশেষজ্ঞ চিকিৎসক পরিষেবা প্রদান করবেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট পুলের খেলা আজ থেকে শুরু হয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তর 19টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 9:04, সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের একটি পর্ব রবি শনে পর্বে। রবি শনের আজকের এই পর্বে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত।

0: এবং হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত কিন্তু শুনবো আমরা। আপনারা ফোন করুন 03812326253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে টেক্সটও করতে পারেন। শ্রোতা বন্ধু একজন রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যালো হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছেন? বলুন না বন্ধু, তো আমার কথা শুনতে পাচ্ছেন না। যাই হোক, শ্রোতা বন্ধু আবারও চেষ্টা করবেন আশা করি। বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? বলুন শ্যামল বাবু, কোন রবীন্দ্রসঙ্গীত শুনবেন আজ?
1: যদি ঝড়েরও মেঘের মতো আমি ধাই, চঞ্চল হে অন্তর, তবে দেখা দয়া করো হে, দয়া করো হে ঈশ্বর।
0: ঠিক আছে শ্যামল বাবু, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। ধন্যবাদ ফোন করার জন্য।
1: নমস্কার,
0: ভালো থাকবেন আপনিও। শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, রবিশনের আজকের এই পর্বে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনবো আমরা। শ্যামলবাবু তো অনুরোধ করলেন, আরও একখানি ফোন আসছে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন অম্বিকা দেবী।
2: হ্যাঁ, আমি শুনতে চাই আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে।
0: আজি ঝড়ো ঝড়ো,
2: হ্যাঁ, যে কোনো শিল্পীর কণ্ঠে।
0: ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু অবশ্যই আপনাদের পছন্দের গান তো নিশ্চয়ই শোনাবো, তবে চলুন শুরুটা করি আমার পছন্দের একখানি গান দিয়ে, তিথি দেববর্মণের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শুনছেন রবি শোনে পর্বে রবীন্দ্রসঙ্গীত। শ্রোতা বন্ধু, রবীন্দ্রসঙ্গীত শুধুমাত্র কিছু গান নয়, এটি একটি অনুভূতি, একটি জীবন দর্শন, একটি সংস্কৃতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার দীর্ঘ সাহিত্য জীবনে প্রায় 2232টি গান রচনা করেছিলেন। এই গানগুলোই আজ রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। বাংলা ভাষা, সাহিত্য ও সঙ্গীতের ইতিহাসে এর মতো সমৃদ্ধ সৃষ্টি খুব কমই দেখা যায়। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার ঝর্ণা দেবী, বলুন বলুন। আপনি একটু জোরে বলবেন, আপনার কথাটা ঠিক বোঝা যাচ্ছে না। খোলো খোলো দ্বার, ওকে, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানখানি শোনানোর। ধন্যবাদ ঝর্ণা দেবী, ভালো থাকবেন আপনিও। শ্রোতা বন্ধু, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965, এই নম্বরে আপনারা টেক্সট করতে পারেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: নমস্কার নিতাই বাবু, বলুন।
1: হ্যাঁ, আমি একটি মনোময় ভট্টাচার্যের কণ্ঠে গান শুনতে চাই,
0: বলুন।
1: আগুনের পরশমণি ছোঁয়ায় প্রাণে।
0: আগুনের পরশমণি, চেষ্টা করব অবশ্যই আপনার পছন্দের গান শোনানোর। ধন্যবাদ,
1: নমস্কার।
0: নমস্কার।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন রবি সঙ্গে পর্বে রবীন্দ্রসঙ্গীত। পরপর আমরা শুনলাম ঝর্ণা দেবী, নিতাইবাবু এবং মিষ্টির পছন্দের তিনটি রবীন্দ্রসঙ্গীত। শ্রোতা বন্ধু, আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর জি অর্ণব বিদায় নিচ্ছি, তবে কোথাও যাবেন না, আবারও ফিরছি আপনাদের খুব পছন্দের পর্ব আজ রাতে নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, এবারে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের একটি পর্ব, আজ রাতে পর্বের। আজ রাতের এই পর্বগুলোতে শ্রোতা বন্ধু, আমি এমন কিছু বিষয় নিয়ে আসি যেগুলোতে আপনারা কথা বলেন, আপনাদের মনের কথা, আপনাদের জীবনের গল্প, জীবনের অভিজ্ঞতা, অনুভূতি সব কিছু ভাগ করে নেন আমাদের সাথে। আমরা আপনাদের এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখি, আপনাদের সাথে আপনাদের জীবনের সেই মুহূর্তগুলো বাঁচি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজকেও এমনই হবে। শ্রোতা বন্ধু, যারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করেন তারা ইতিমধ্যে জানেন যে আমাদের আজ রাতের আজকের এই বিষয়টা কী রয়েছে, কিন্তু যারা ফলো করেন না কোনো ভয় নেই, নিশ্চয়ই আপনাদের জন্য বলবো আজকের বিষয়। তবে শ্রোতা বন্ধু, শুরু করার আগে আবারও

একবার বলবো, যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আমাদের ফলো করছেন না তারা করবেন অবশ্যই, কারণ এফএম উজ্জয়ন্তের প্রতিদিনের অনুষ্ঠান সূচি থেকে শুরু করে কোন বিশেষ অনুষ্ঠান হচ্ছে, কোন অনুষ্ঠানের মধ্যে কোন বিষয় থাকছে, সব কিছু কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে আপনাদের মুঠোফোনে চলে যায় প্রতিদিন। তাই অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন প্রতিদিন প্রতি মুহূর্ত এবং পাশে থাকবেন সবসময়। শ্রোতা বন্ধু, আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজ যে বন্ধন নিয়ে কথা বলবো, সেই বন্ধনটি মানুষকে মানুষ করে। বাংলা ভাষার সবথেকে কোমল অথচ সবথেকে গভীর শব্দগুলোর মধ্যে একটি ভালোবাসা, স্নেহ, টান, অভ্যেস, স্মৃতি, দায়িত্ব, অপেক্ষা, আকাঙ্ক্ষা, সব মিলিয়ে যেন এক অদ্ভুত অনুভূতি

0: বাংলা ভাষার সবথেকে কোমল অথচ সবথেকে গভীর শব্দগুলোর মধ্যে একটি। ভালোবাসা, স্নেহ, টান, অভ্যেস, স্মৃতি, দায়িত্ব, অপেক্ষা, আকাঙ্ক্ষা, সব মিলিয়ে যেন এক অদ্ভুত অনুভূতি যার নাম মায়া। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজ কথা বলবো মায়া নিয়ে। এই মায়াকে স্পর্শ করা যায় না, চোখে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় প্রতিটি সম্পর্কের ভাঁজে ভাঁজে। কখনো তা হাসায়, কখনো সে কাঁদায়, কখনো শক্তি দেয়, আবার কখনো ভেঙে দেয়। তাই মায়া শুধু অনুভূতি নয়, এটি মানুষের জীবনকে চালিত করার এক অদৃশ্য শক্তি। আজকে পর্বে শ্রোতাবন্ধু আমরা কথা বলবো সেই মায়াকে নিয়ে, যে মায়া মানুষকে মানুষে পরিণত করে। এই মায়া আমরা কত কিছুর মধ্যে অনুভব করি। এই মায়ার টান আমরা মানুষে মানুষে অনুভব করি, কোনো জিনিসের প্রতি অনুভব করি, কোনো একটা জায়গার প্রতি অনুভব করি, কোনো একটা সময়ের প্রতি অনুভব করি। শ্রোতা বন্ধু, তাই আজ আপনাদের কাছ থেকেও শুনবো আপনাদের মায়ার টান কোথায় রয়েছে। আপনার জীবনে এমন কোন জিনিস রয়েছে যার মায়া আপনি ত্যাগ করতে পারছেন না, যার মায়া রয়েছে আপনার জীবনে, যেই মায়ার টান থাকবে আপনার জীবনে? শ্রোতাবন্ধু ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে আপনাদের জন্য 9402169965। বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: মায়া ভিতরে থাকতেই হবে, মায়া জাগে। হ্যাঁ, আমার আত্মীয় পরিজন মায়া আছে, তারপরে আপনার প্রতিবেশীর একটা বিপদ হলে দৌড়ে চলে যাই, সবকিছু মায়ার বসেই আমরা দৌড়াই। মায়া জিনিসটা অদৃশ্য, কিন্তু ভিতর থেকে শক্তি দেয়, আনন্দ দেয়। মায়াতে পড়ে থাকলে মনটা খারাপ হয় না, মনটা ভালোই থাকে। আর হিংসা মন, নিষ্ঠুর মন হলে যে কষ্ট পাওয়া যায়। আর মায়ের বাবা শুনলে মানুষকে আমিও নিজে পছন্দ করি না, যার ভিতরে মায়া নাই। কথা একটা বলছি, কথাটা না শুনে উল্টো পাল্টে উত্তর দিয়ে বসলো। কিন্তু মায়াকে, মায়াতে মানুষের মন জয় করে দেয়, মানুষকে ভালোবাসা যায়।
0: আপনার কোন জিনিস আছে বা কোন মানুষ আছে যার প্রতি আপনার মায়ার টান রয়েছে? আপনার জীবনে কোন মানুষ রয়েছে, কোন জিনিস বা জায়গা রয়েছে যার প্রতি মায়া রয়েছে আপনার? ধন্যবাদ দেবী ম্যাডাম, ধন্যবাদ। সত্যি শ্রোতা বন্ধু, মায়া এই অনুভূতি একটু আলাদাই যেন। একটি পুরনো জিনিসে কিংবা একটি স্মৃতির সঙ্গে বেঁধে রাখে এই মায়া মানুষকে, প্রাণীতে, মানুষকে একটি বাড়িতে, একটি শহরে, একটি পুরনো জিনিসে কিংবা একটি স্মৃতির সাথে একেবারে বেঁধে রাখে এই মায়া। পৃথিবীতে একটি শিশু প্রথম পরিচয় হয় তার মায়ার সাথে। জন্মের পর সে কোনো ভাষা বোঝে না, সম্পর্ক বোঝে না, কিন্তু মায়ের কোল চিনে যায়। কেন? কারণ সেখানে থাকে নিরাপত্তা, উষ্ণতা,

0: আর এক গভীর মায়া। মা বাবার কাছে সন্তান যতই বড় হয়ে উঠুক না কেন, সে কখনো বড় হয় না। সন্তান হয়তো অন্য শহরে চাকরি করছে, নিজের সংসার নিয়ে ব্যস্ত, তবুও মা রাত জেগে অপেক্ষা করেন। ঠিকমতো খেয়েছিস তো? বাবা হয়তো ফোনে খুব বেশি কথা বলেন না, কিন্তু প্রতিদিন খবর নেন। এটাই এটাই মায়া। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলা দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: নমস্কার অমিতাভ বাবু, বলুন।
1: হ্যাঁ দেখুন, মায়া বন্ধনে আমরা সবাই কিন্তু আবদ্ধ। কেউ হয়তো ভিটেমাটির মায়া, হ্যাঁ কেউ আর সংসারের মায়া, কিংবা অন্য অন্য কিছুর মায়া। তো আমি যেটা মায়া বন্ধনে আবদ্ধ ছিলাম সেটা হচ্ছে আমার এখনো রয়েছে এবং সমান ভাবে রয়েছে। আমাকে বাধ্য হয়ে আসতে হয়েছিল একটা অন্য জায়গায়, কিন্তু সেই ভিটেমাটিতে যখন যাই, যখন দেখি যে সেই ভিটেমাটি একই অবস্থায় আছে, তখন কিন্তু মায়াটা আরো আরো বেশি করে জড়িয়ে পড়ি সেই মায়ায়। তো মায়া হচ্ছে এমন একটা জিনিস যেখানে ধরুন সংসারের যে মায়া, সংসারে আবদ্ধ আমরা সবাই, কিন্তু সেই সংসারের মায়ায় যখন আবদ্ধ হই, তখন সংসারের মায়াও আমাদেরকে পেয়ে বসে। আর মায়া আমাদের মায়া হচ্ছে যেমন ধরুন কোনো মানে কি বলবো, কোনো প্রকৃতির প্রতি মায়া, কোনো মানুষের প্রতি মায়া, এই মায়াগুলো যখন একত্রিত করি তখন মনে হয় এই জীবন কিন্তু মায়ায় পরিপূর্ণ। এটুকুই শেয়ার করলাম দাদা ভাই, ভালো থাকবেন।
0: ধন্যবাদ অমিতাভ বাবু, ধন্যবাদ। সত্যি আমাদের জীবনে মায়ার অভাব নেই, সেটা বাবা মার প্রতি মায়া যেরকম, বাবা মার আমাদের প্রতি মায়া যেরকম, এরকম রয়েছে অমিতাভ বাবুর মতো ভিটে মাটির মায়া। হ্যাঁ, অমিতাভ বাবু একা নন, ভিটে মাটি ছেড়ে যারা হয়তো দূরে কোথাও থাকছেন তারা জানেন সেই মায়াটা কত। অনেকেই হয়তো চেষ্টা করেন সারা জীবন দিয়ে কখন তারা ফিরে আসতে পারবেন তাদের ভিটে মাটিতে। সেই ভিটে মাটির মায়ার টান এতটাই শক্ত, অনেক সময় অনেক রিফিউজিরা তাদের ভিটে মাটি ছেড়ে তাদের যেতে হয় অন্য দেশে, থাকতে হয় সেখানে, কিন্তু সারা জীবন ধরে তাদের চেষ্টা থাকে তাদের সেই ভিটে মাটিতে ফিরে যাওয়া। সেই ভিটে মাটিতে যত কষ্টই হোক না কেন, ঘর সেখানে যত কাঁচাই হোক না কেন, সেই ভিটে মাটির মায়ার টান সত্যি আলাদা রকমের। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার ঝর্ণা দেবী, বলুন।
2: মায়া বন্ধু এখানে সবাই জড়িয়ে রয়েছে। ছোট সময় মা বাবার থেকে মায়া বড় হয়েছে, মা বাবা থেকে আমাদের খুব মায়া। আর আমাদের এই জন্য আমরা বাড়িতে থাকি, এই বাড়িটা আমাদের খুবই মানে মায়া জড়িয়ে আছে। বাড়িতে বাড়ির থেকে যেখানে চলে যায় সেখানে, কিন্তু মনটা ঘুরে ঘুরে বাড়িতে চলে আসে, বাড়ি থেকে খুব মায়া। তারপর বাইরের আউটলেটের সাথে আপনি মায়া দেখান, মানে মায়া যেমন আমাদের খুব পেরিয়ে রাখে, মায়া খুব ভালো। পাশাপাশি অনেক ক্ষেত্রে পরিস্থিতি মায়া মনে কষ্ট, অনেক কাজে মানুষের সঙ্গে মানুষ যদি না বুঝে আপনি মায়া করে ওকে একটু মায়া দেখান, বাড়িতে একটু সাহায্য সহায়তা করেন, ওইরকম একটা কাজ করে শুনে ওই মায়া মায়াটা দেখিয়ে মানে একটা কষ্ট পেয়ে গেল। আর বিশেষ করে তো মানে বিশেষ বেশিরভাগ তো মায়া আমাদের

0: ঠিক, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ ঝর্ণা দেবী, ধন্যবাদ। সত্যি মায়ার বন্ধন শুধু মানুষের সাথেই হবে এমন নয়, ভিটে মাটি থেকে শুরু করে বিভিন্ন ম্যাটেরিয়াল জিনিসের প্রতিও কিন্তু আমরা মায়া টানে পড়ে যাই। সেটা হতে পারে আপনার প্রথম বাইক, হতে পারে আপনার প্রথম সাইকেল, হতে পারে আপনার প্রথম মোবাইল ফোন। কোনো এক অদৃশ্য কারণে সেই মোবাইল ফোনটি খারাপ হয়ে যাওয়ার পরেও আপনি সেটাকে ফেলতে পারছেন না। বাইকটি হয়তো দীর্ঘদিন গ্যারেজে পড়ে আছে, তারপরেও সেটা বার করে ফিরে দিতে পারছেন না বা তার অন্য জায়গাতে তাকে নিয়ে যেতে পারছেন না। এই মায়ার টান এমনই, অনেক স্মৃতি, অনেক ভালো মুহূর্ত জড়িয়ে থাকে সে একটা বন্ধ হওয়া ফোনের সাথেও। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: নমস্কার নূর আলম বাবু, বলুন।
1: দেখুন দাদা, যদি কারোর মধ্যে মান সম্মান বোধ আর মায়া এই দুটো জিনিস যদি থেকে থাকে, তাহলে সে হচ্ছে একটা পরিপূরক মানুষ। আর যে হ্যালো,
0: শুনুন,
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ, সে হচ্ছে পরিপূরক মানুষ। আর আমরা এই মায়ার বান্ধনে পড়ে সংসার নিয়ে আমাদের যে আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, নাতি নাতনি সবাইকে আগলে ধরে ওই মায়ার বান্ধনে বেঁধে আছে। যদি মায়াটা আমাদের মধ্যে না থাকতো, তাহলে আমাদের ঘর বাড়ি কোনো কিছু দরকার ছিল না, বুঝলেন? মায়াটা আছে বলে মায়ের বান্ধনে আমরা আকৃষ্ট হয়ে আঁকড়ে ধরে আছি।
0: ঠিক,
1: যেমন ধরুন আমাদের পাশে যদি কারো কোনো আত্মীয় স্বজনে কারো কিছু হয়, আমি ছুটে গিয়ে আমি সাহায্য করি, আমার যেহেতু মায়া বলে জিনিসটা আমার মধ্যে আছে। আবার দেখবেন কোনো উৎসব হচ্ছে, হাতে হাতে টালে তাকার যাচ্ছি, সেটাও একটা মায়ের বন্ধন, কিন্তু সেখানে গিয়ে আনন্দ পায়। আবার কোনো বিপদের কিছু হলে সেখানে গিয়ে দুঃখ পায়, এটা হচ্ছে মায়া। আর সেই সঙ্গে বলবো, জীবনভর একটা মায়াতে আমি জড়িয়ে আছি, সেটা হচ্ছে আমার বাবার মৃত্যুটা, বুঝলেন? বাবা 12 বছর মারা গেছে, আজও পর্যন্ত বাবাকে ভুলতে পারি না, এক সেকেন্ড ভুলতে পারি না। আর হেন, এমন কোনো একটা দিন নেই যেদিন আমি বাবার কথা উত্থাপন করি বা বাবাকে স্মরণে আনি না। এটার নাম হচ্ছে মায়া। আর মায়া যদি আমাদের মধ্যে না থেকে থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের মানুষের সংজ্ঞাটা আমাদের মধ্যে নেই। আমরা যেহেতু মানুষ, আমাদের মধ্যে মান সম্মান বোধ থাকবে, আমাদের মধ্যে মায়া মমতা থাকবে, তবেই তো আমরা পরিচিত মানুষ। যদি এটা আমাদের মধ্যে না থেকে থাকে, তাহলে তো আমরা মানুষের পর্যায়ে আসি না। প্রত্যেক বন্ধুদের বলবো যে মায়াটা নিজের মধ্যে রাখবেন, মায়া থাকলে সব পাবেন। কারণ মায়া একটা এমনই অদৃষ্ট বস্তু, দেখা যায় না, কিন্তু এর মধ্যে অনেক কিছু আমরা উপলব্ধি করতে পারি। আমাদের প্রত্যেকের মধ্যে মায়া মমতা থাকা একান্তই অপরিহার্য, কারণ এটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এটুকু বললাম দাদা, ভালো থাকবেন, ধন্যবাদ।
0: ধন্যবাদ, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। আজ আজ রাতে পর্বে আমরা কথা বলছি মায়া বা অ্যাটাচমেন্ট নিয়ে। আপনার কোন জিনিসের প্রতি বা কোন মানুষের প্রতি মায়া বা অ্যাটাচমেন্ট রয়েছে জানান আমাকে। ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402-1-6-9-9-6-5।

0: আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি মায়া নিয়ে। শ্রোতা বন্ধু, একটি পুরনো ছবি আমরা বারবার দেখি, কারণ জিনিস নয় তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির প্রতি আমাদের মায়া। মাঝে মাঝে কোনো পুরনো গান শুনলে আমরা হঠাৎ অনেক বছর আগের কোনো এক বিকেলে ফিরে যাই। কোনো গন্ধ, কোনো রাস্তা, কোনো বৃষ্টির শব্দ হঠাৎ মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া মানুষদের। স্মৃতি আসলে সময়ের ভাজে জমে থাকা মায়া। মায়া মানুষকে দয়ালু করে, মায়া মানুষকে দায়িত্ববান করে, মায়া মানুষকে ত্যাগ করতে শেখায়। মানবতার ভিত্তি এই মায়া। কিন্তু শ্রোতা বন্ধু, প্রতিটি সুন্দর জিনিসেরই একটি মায়া আছে। অতিরিক্ত মায়া অনেক সময় মানুষকে দুর্বল করে দেয়। অনেক মানুষ পুরনো সম্পর্কে ছাড়তে পারেন না, যদিও সেই সম্পর্ক তাকে প্রতিদিন কষ্ট দেয়। কেউ কেউ পুরনো বাড়ি ছাড়তে পারেন না, ফলে নতুন সুযোগ গ্রহণ করতে ভয় পান। অনেকে প্রিয় মানুষকে এতটাই নিজের করে রাখতে চান যে সেই সম্পর্ককেই দম বন্ধ হয়ে আসে। মায়া যখন ভালোবাসাকে স্বাধীনতা দেয় তখন তো সুন্দর। অবশ্যই শ্রোতা বন্ধু, মায়া তার ইতিবাচক দিক যেরকম আছে তার নেতিবাচক দিকও রয়েছে। আপনাদের জীবনে এমন কোন মায়ার বস্তু রয়েছে যাকে আপনি ছাড়তে পারছেন না? ফোন করুন শ্রোতা বন্ধু 0381-232-6253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে আমাদের, টেক্সট করুন 9402169965 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: আমি মণিপাল বলছি।
0: নমস্কার মণিদেবী, বলুন।
1: নমস্কার। তো আমার মায়াতে মানুষের দেহ করো না কোনো সন্দেহ, ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, উনি আমাদের সবকিছু দিয়েই আমাদের তৈরি করে পৃথিবীতে এনেছেন পিতা মাতার যোগে। যাই হোক, আমরা মায়াটা না থাকলে কিন্তু আমরা সংসারে টিকে থাকতে পারতাম না। একটা মেয়ে যখন বিয়ে হয়, মার কোল ছেড়ে শ্বশুরের বাড়ি আসে, তখন কিন্তু মেয়েটা মায়ার বন্ধন এতদিন বড় হলো, মা বাবার কাছে থেকে তাকে বড় করলো, শিক্ষিত করলো এবং পাত্রস্থ করতে হয়, এটা না হলে তো হয় না, এটা প্রকৃতির ধারা। তো তখন কিন্তু মেয়েটা এই যে মায়ার বাঁধনেই সে কিন্তু চোখের অশ্রু জলটা ভেসে যায়, ভেসে যায় মা তখন একটা পরিবার থেকে আরেকটা পরিবারে সে আপন করে নিতে হবে তাকে, ওখানেও সে কালে মায়াতে আবদ্ধ হবে, স্বামীর জন্য মায়া, ছেলে মেয়ের জন্য মায়া, শ্বশুর শাশ পরিজন পাঁচজন যারা আছেন মায়া। এই মায়াটা কিন্তু সাংঘাতিক জিনিস, এই মায়াটাকে মানে কি বলবো, এটা ওজন করা যায় না মায়াটাকে। তবে আমার আরেকটা মায়া হচ্ছে কি, জন্মস্থান আমার, যেখানে আমি জন্মগ্রহণ করে যে মাটিতে পড়েছিলাম সেই মাটির জন্য এখন আমার মনটা কাঁদে। কত স্মৃতি সেই বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে কত স্মৃতি, জয়েন্ট ফ্যামিলি ছিলাম আমরা, ভাই বোন একসঙ্গে সেই খাওয়া দাওয়া, ওঠা বসা সব কিছু করা, কি যে একটা মায়ার বই ছিল, এখনো সেই স্মৃতি বয়ে চলেছি। মাঝে মাঝে যখন মনটা বিষাদ লাগে তখন সেই পুরনো কথা কে নাড়াচাড়া করি এবং ভালো লাগে তখন ওই স্মৃতিটাকে নাড়াচাড়া করতে। ওটা ফিরে পাওয়া যাবে না, এখন যেটুকু আমার আছে শ্বশুর বাড়িতে পরিজন পাঁচজন তাদের নিয়েই আমি আবদ্ধ হয়ে গেছি, 40 বছর হয়েছে স্মৃতি পুরাতে, তাদের মায়াতে আমি আবদ্ধ হয়ে গেছি, এখন এদের জন্য আমার এখন খুব মায়া হয়।

0: মা এবং কিছু হলে হয়তো শুভ কাজেও আনন্দ হয়, কিছু আঘাত পেল মায়া হয় চোখের জল পরে, এই তো জীবন মানুষের, তাই নয় কি? যাই হোক যাই হোক, এইটাই মায়াটা যেন প্রত্যেকের মধ্যেই থাকে, না থাকলে পৃথিবীটা কিন্তু অচল হয়ে যাবে, মায়া থাকতেই হবে। আমি সবাইকে ভালোবাসবো, সবারই বাসলে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। রাখলাম, নমস্কার,
1: ধন্যবাদ, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা যখনই ফোন করবেন দয়া করে আপনাদের রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে অথবা রেডিও সেটটা বন্ধ করে তারপর ফোন করবেন, না হলে আমাদের কথা বলতে অনেকটাই অসুবিধা হয়, আপনাদের কথা সঠিকভাবে শোনা যায় না। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি মায়া নিয়ে, অ্যাটাচমেন্ট। মায়া বা অ্যাটাচমেন্ট আমাদের কোনো মানুষের প্রতিও হতে পারে, কোনো পোষ্যের প্রতিও হতে পারে, কোনো একটা জায়গা, কোনো একটা বস্তু, কোনো একটা অনুভূতি, কোনো একটা স্মৃতি, সব জিনিসের প্রতি কিন্তু মায়া সম্ভব। এবং এই মায়ার টান আমাদের এই মুহূর্ত থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে, আমাদের সেই সুখের দিনগুলো আমাদের সেই কাছের মানুষের কাছে নিয়ে যেতে পারে, কিন্তু আবার সেই মায়া আমাদেরকে বেঁধে রাখতে পারে সেই পুরনো দিনে, সেই পুরনো সময়ে, সেই পুরনো স্মৃতিতে। যখন সেই মায়া আমাদের বেঁধে রাখে তখন আমরা হেঁকিয়ে যেতে পারি না, আমরা রয়ে যাই সেই একটা সময়ে, আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি না অনেক সময়। তাই মায়ার টান অনেক সময় ক্ষতিও করে আমাদের। শ্রোতা বন্ধু, বৃদ্ধ মা বাবা একা থাকেন, সন্তান বিদেশে বা অন্য শহরে থাকে, প্রতিদিন দরজার দিকে সে তাকিয়ে থাকে, যদি একদিন সে হঠাৎ ফিরে আসে, সেই অপেক্ষার নামও তো মায়া। আর ভাই বোন, ভাই বোনের মাঝে মায়া, শৈশবের কত ঝগড়া, কত মারামারি, খেলনা নিয়ে যুদ্ধ, টিভির রিমোট নিয়ে তর্ক, শেষ মিষ্টিটা কে খাবে তা নিয়ে অভিমান, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাই বোনও হয়ে ওঠে জীবনের সব থেকে বড় আশ্রয়। অনেক সময় আমরা মুখে প্রকাশ করি না, কিন্তু বিপদের সময় প্রথম যে মানুষটার কথা মনে পড়ে সেই হয়তো ভাই বোন। হ্যাঁ, বন্ধুদের মাঝেও মায়া রয়েছে, বন্ধুত্বের সম্পর্কে কোনো রক্তের যোগ নেই, কিন্তু অনেক বন্ধু আত্মীয়ের থেকেও আপন হয়ে ওঠে। স্কুলের বেঞ্চ, কলেজের ক্যান্টিন, অফিসের চা বিরতি, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তৈরি করে মায়া। বহু বছর যোগাযোগ না থাকলেও হঠাৎ দেখা হলে মনে হয় যেন কালই শেষ কথা হয়েছিল। বন্ধুত্বের সবচেয়ে বড় সৌন্দর্য এখানে হিসেব কম, অনুভূতি বেশি। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: গুড ইভিনিং বাবু, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে রহমান বলছিলাম।
1: নমস্কার রহমান বাবু, বলুন।
2: দেখুন, আমি আপনি মেটেরিয়ালের কথা বলছিলেন, তো আমার জীবনে প্রথম ইনকামে আমি একটা রিস্ট ওয়াচ কিনেছিলাম দম দিয়া। তো সেই ঘড়িটা অনেক দিন হয়ে গেল, এখন আমার কাছে আছে, অতি সকালেই আমি সেটা আমার টেবিলে রাখা আছে, সেটা দম দিয়ে রেখেছি এই মায়ের টান। তারপরে ধরুন সাইকেল আমি কিনেছি, সাইকেলটা পুরনো হয়ে গেছে, অনেকে বলে মাস্টারমশাই আপনি সাইকেলটা পাল্টান একবার, কিন্তু আমার সামর্থ্য আছে অবশ্যই, কিন্তু আমার কেমন যেন একটা মায়া বসে যায়, বুঝলেন, আমি ওটাকে বিক্রি করতে পারি না বা কাউকে দিতেও পারি না, মানে এমনি পয়সা দান করে দিলেও মনে হয় আমারটা থাক, আমার এটা অনেক দিনের ব্যাপার। আরেকটা, এই মোবাইলের কথা বলছিলেন, এই মোবাইলটা আমার 4G পরিষেবা, তো আমার ছাত্ররা বলে, ছাত্রছাত্রীরা, স্যার আপনি 5G কিনুন কেন, আমাদের সব তো 5G পরিষেবা, তো এটাও এত সুন্দর সার্ভিস দেয় যে এটাকেও ফেলতে পারছি না। আবার দেখুন, কোথাও বেড়াতে গিয়ে আত্মীয় স্বজনের ঘর,

0: একদিন মনে হয় চলে যাবো, কিন্তু কিছুদিন থাকার পর কেমন যেন একটা তাদের মধ্যে মানে একটা সম্পর্ক জুড়েই যায়, মায়ের বন্ধন হয়ে যায়। তো আসতে একটু খারাপই লাগে। আবার এসে কবে বাড়িতে খুবই মন খারাপ করে, এই কথাগুলোই বললাম আর কি। ভালো থাকবেন, অসুবিধা নেই।
1: ধন্যবাদ রহমান বাবু, ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি সেই প্রথম রিস্ট ওয়াচ, সেই প্রথম সাইকেল, সেই প্রথম মোবাইল ফোন, জিনিসগুলো ম্যাটেরিয়ালিস্টিক হলেও তাদের প্রতি মায়া কিন্তু জন্মে। আর সেই প্রথম রিস্ট ওয়াচ সেটা হয়তো আউটডেটেড, এখন হয়তো স্মার্ট ওয়াচ রয়েছে, সেই রিস্ট ওয়াচকে এখনো দম দিয়ে চালাতে হয়। হয়তো কালের বিবর্তনে সেই রিস্ট ওয়াচে মরচে পড়েছে, দেখতেও সেরকম সুন্দর আর নেই। হয়তো এই রিস্ট ওয়াচে আপনি যখনই পরে বের হন, অনেকেই হয়তো বলে যে কেন চেঞ্জ করছেন না, এত আপগ্রেডেড আপডেটেড রয়েছে জিনিস, এখন টেকনোলজি রয়েছে। কিন্তু আপনি যখন সেই হাত ঘড়িটার দিকে তাকান, তখন আপনি শুধু সময় দেখছেন না, তখন আপনি সেই সময়টাকে দেখছেন যেই সময়টা এই হাত ঘড়িটা আপনার সঙ্গে ছিল। এই হাত ঘড়িটার পেছনের গল্পটাকে দেখছেন, সেই গল্পটাকে অনুভব করছেন, সেই গল্পটাকে আবারও একবার মনে করছেন। সেই হাত ঘড়িটা যখন আপনি প্রথম পরে বন্ধুদের সামনে গিয়েছিলেন, তাদের কি কথা ছিল, তারা কি বলেছিল, কোন কোন বন্ধু তখন আপনার পাশে ছিল, কোন প্রিয় মানুষটা, সেই হাত ঘড়িটা প্রশংসা করেছিল, সবকিছু আপনি বয়ে বেড়াচ্ছেন তখন। তাই সেই হাত ঘড়িটার যতটাই পুরনো হোক না কেন, যতটাই আউটডেটেড হোক না কেন, আপনার কাছে একটা আস্ত এনসাইক্লোপিডিয়া, সেটা একটা আস্ত গল্পের বই, সেটা একটা আস্ত টাইম মেশিন। সেটা শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি মায়া বা অ্যাটাচমেন্ট নিয়ে। শ্রোতা বন্ধু, আপনাদের কোন বস্তু রয়েছে জীবনে যার প্রতি আপনাদের অ্যাটাচমেন্ট রয়েছে, সেই অ্যাটাচমেন্টটা বা মায়া এটাকে ভালো খারাপ কিভাবে দেখছেন আপনি, সেই অ্যাটাচমেন্টের ফলে মায়ার ফলে আপনার কি কোনো ক্ষতি হয়েছে, জানান আমাকে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু, হোয়াটসঅ্যাপ নম্বরও আমাদের খোলা রয়েছে, 9402169965 এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। শ্রোতা বন্ধু, ইতিমধ্যেই আমাদের একটা হোয়াটসঅ্যাপ টেক্সট চলে এসেছে। মিষ্টি লিখছেন, মায়া খুব অদ্ভুত একটা অনুভূতি, এটা জোর করে হয় না, আবার চাইলেই শেষও করা যায় না। কখন যে কারো প্রতি, কোনো জায়গার প্রতি কিংবা কোনো ছোট্ট অভ্যেসের প্রতিও মায়া জন্মে যায়, তা আমরা নিজেরাও বুঝতে পারি না। আর একবার সেই মায়া তৈরি হয়ে গেলে, দূরত্ব বাড়লেও বা সময় বদলে গেলেও সেটাকে মন থেকে মুছে ফেলা সহজ হয় না। তাই অনেক সময় মানুষকে নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, তার মুহূর্তগুলো আমরা ছেড়ে উঠতে পারি না। হয়তো এটাই মায়ার সব থেকে বড় বৈশিষ্ট্য, সে নিঃশব্দে আমাদের হৃদয়ে থেকে যায়, কোনো দাবি ছাড়াই। মিষ্টি, হ্যাঁ সত্যি কথা, মিষ্টি ঠিকই বলেছে, নিঃশব্দে আমাদের হৃদয়ে থেকে যায় অনেক সময়, কোনো দাবি ছাড়া। এমন মায়াও তো রয়েছে যে মায়া হয়তো আমরা ভাষায় প্রকাশ করতে পারি না, বলতে পারি না, বোঝাতে পারি না, চুপিসারে মনের এক কোণে থেকে যায় সেই মায়া। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যাঁ

0: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: আমি চিরঞ্জিত দাস গান্ধীরাম থেকে বলছি।
0: বন্ধু নামটা আরেকবার বলবেন।
1: চিরঞ্জিত দাস গান্ধীরাম থেকে বলছি।
0: চিরঞ্জিত বাবু বলুন। চিরঞ্জিত বাবু
1: স্যার, আমি আজকে 9টা থেকে ট্রাই করছি, কিন্তু ওই লাইনটা তিনবার বন্ধ হয়েছে, মানে তিনবার মেসেজ করছিল না। হ্যাঁ, আমি প্রোগ্রাম শুনছিলাম।
0: বলুন বন্ধু, আজকের বিষয় নিয়ে বলুন।
1: আজকের বিষয় নিয়ে প্রোগ্রাম বল, আমি শুনছিলাম মায়া মায়া বিষয় নিয়ে। মায়া মমতা, আমি তো মায়া
0: অ্যাটাচমেন্টের কথা বলছি আমরা।
1: আমি তো যখন আমি কাম কাম করি, হ্যাঁ কামের ক্ষেত্রে বলবো, আমি কাম করি, আমি আমার কর্ম নিয়ে আমি থাকি, ব্যস্ত থাকি, আমার কলাম মায়া হয় সব কিছুর ভিতরে। আমার যেন কর্ম করি না, কর্মটা আমার মায়া, ঠিক আছে? আমার কর্মটা আমার মায়া, আর আমার মায়া মমতা আমার যে মেয়ে আছে ঘরে সংসারে, আমি যে মেয়ের মায়া আছে মায়া মমতা মায়া আমি কর্ম করি, মায়া মমতা দুনো করে ভিতরে।
0: ঠিক, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব। আজ যাতে আজকের এই পর্বে আমরা কথা বলছি শ্রোতা বন্ধু মায়া বা অ্যাটাচমেন্ট নিয়ে। বন্ধু, ভালোবাসা আর মায়া এক নয়, কিন্তু তারা একে অপরের খুব কাছাকাছি। ভালোবাসা শুরু হতে পারে একটা হাসি দিয়ে, কিন্তু সেই ভালোবাসা টিকে থাকে মায়ার উপর। প্রিয় মানুষটির অসুখ হলে নিজের অজান্তে উদ্বেগ বেড়ে যায়, তার পছন্দের খাবার মনে থাকে, তার কষ্ট নিজের কষ্ট হয়ে ওঠে, এটাই মায়া। কিন্তু প্রেমের এই মায়া আবার অনেক সময় মানুষকে ছাড়তে দেয় না, এমন সম্পর্ক থেকেও নয় যেখানে সম্মান বা শান্তি নেই। তাই মায়া সুন্দর, কিন্তু অন্ধ মায়া কষ্টের কারণ হতে পারে। শ্রোতা বন্ধু, পৃথিবীর সব থেকে নিঃস্বার্থ অনুভূতিগুলোর একটি সন্তানের প্রতি মায়া। একজন বাবা হয়তো নিজের নতুন জামা কেনেন না, কিন্তু সন্তানের বই কিনে দেন। একজন মা নিজের পছন্দের খাবার না খেয়ে সন্তানের জন্য রেখে দেন। এই ত্যাগের নামই মায়া।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি মায়া নিয়ে বা অ্যাটাচমেন্ট নিয়ে। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, জানান আমাদের আপনার জীবনে এমন কোন বস্তু রয়েছে বা এমন কোন মানুষ রয়েছে যার প্রতি আপনি মায়ায় আসক্ত রয়েছেন, বা এমন কোন জিনিস রয়েছে আপনি জানেন যার মায়া কাটিয়ে আপনাকে এগিয়ে যাওয়া উচিত, কিন্তু তারপরেও সেই জিনিসটা সেই ব্যক্তিটার মায়া কাটিয়ে আপনি এগোতে পারছেন না। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার। ঈশান বাবু বলুন। ঈশান বাবু,
1: মায়া নিয়ে কথা হচ্ছে। দেখুন স্যার, মায়া দুই প্রকার হলো, ইচ্ছার মায়া একটা, অবিদ্যা মায়া। আমরা সবাই বাস করছি হলো অবিদ্যা মায়া, বিদ্যার মায়া ঈশ্বরের পথে সহায়তা করে। আর যতদিন আমরা মায়াতে এক না করতে পারি ততদিন ঈশ্বরের পথে চলতে পারবো না বা ঈশ্বরকে লাভ করতে পারবো না। আমরা এই মায়ার আবরণে আমরা অনেক কিছু ভুল করি। মায়া এমন একটা জিনিস, সংসারে নিজের স্ত্রী পুত্র পরিবার নিয়ে যদি সংসার করা যায়, কিন্তু এটা মধ্যে দুইটা, একটা হলো বিদ্যা মায়া, একটা অবিদ্যা মায়া। বিদ্যার মায়াকে যদি ঈশ্বরের পথে যদি পরিচালিত করা যায় তাহলে উন্নতি বা ইয়েতে অনেক শিখরে পৌঁছা যায়। কিন্তু অবিদ্যা মায়া আমাদের মোহ ইয়েতে

0: waktu dikti apa iya teh akhirah kita. Itu pun bala ciliu sekarang. Kalau tak ber.
1: অসংখ্য ধন্যবাদ ঈশান বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি মায়ের প্রকারভেদ তো রয়েছেই শ্রোতা বন্ধু, অর্থাৎ এই মায়াটা কোন জিনিসের প্রতি আমরা করছি, কিভাবে করছি সেটার উপর আমাদের জীবনের উপর কি প্রভাব পড়বে এই মায়ার তা কিন্তু অনেকটাই নির্ভর করে। ঈশান বাবু যেমন বললেন, যদি বিদ্যার প্রতি মায়া হয় তাহলে জীবনে আমরা এগিয়ে যেতে পারবো, কিন্তু কোনো বস্তুর প্রতি যদি মায়া হয় তাহলে হয়তো আমরা আটকে থাকব, এগোতে পারবো না। একবার ভাবুন তো শ্রোতা বন্ধু, আপনার হয়তো গোটা বিশ্বে ঘুরে বেড়ানোর শখ, আপনার হয়তো মনের ইচ্ছে যে আপনি গোটা বিশ্বে ঘুরে বেড়াবেন, বিভিন্ন কালচার এক্সপিরিয়েন্স করবেন, বিভিন্ন জায়গার খাবার খাবেন, বিভিন্ন পরিবেশে থাকবেন, সেখানে কাজ করবেন, আরও পাঁচটা মানুষের মতো সেখানে বসবাস করবেন। কিন্তু আপনার সেই পৈতৃক ভিটে মাটি, যেখানে আপনি ছোট থেকে বড় হয়েছেন, যেখানে আপনার মা বাবা জেঠু জেঠিমণি কাকু কাকিমা ভাই বোন প্রত্যেকে আপনার সঙ্গে খেলেছে, বড় হয়েছেন আপনি, আপনার জীবন ছিল সেই বাড়িটা, সেই মায়া, সেই মায়া কাটিয়ে আপনি বেরোতে পারছেন না। আপনার যে স্বপ্ন ছিল ভারতবর্ষের হোক বা অন্য কোনো দেশের হোক, কোনো এক গ্রামে গিয়ে সব কিছু ছেড়ে সেখানকার জীবন উপভোগ করা, সেখানকার মানুষ কিভাবে বাঁচে সেটা জানা, সেটা হয়তো আপনি করতে পারছেন না, কারণ আপনার মনে সেই মায়ার টান রয়েছে আপনার ভিটে মাটির জন্য। এই বিষয়টাকে শ্রোতা বন্ধু আপনি কিভাবে দেখেন, মায়ার টান ভালো না খারাপ? আপনার জীবনে এমন কোন বস্তু রয়েছে যার প্রতি আপনার মায়া এখনো বর্তমান? শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার দাদা ভাই।
1: নমস্কার,
2: আমি বোলপুর বীরভূম পশ্চিমবঙ্গ থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: নমস্কার অম্বিকা দেবী, বলুন।
2: হ্যাঁ, মায়া, মায়া আমাদের অনেক কিছুর উপরেই থাকে, মানুষ মাত্রই মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হই। সংসারে অনেক জিনিসপত্রের উপর আমাদের মায়া থাকে। তারপর আমার মায়া বলতে, আমার বেশিরভাগ মায়া লাগে ওই পশু পাখিদের, কারণ ওরা তো অবলা, ওদের মুখে কথা নেই। হ্যাঁ, তো মায়া আমার ওদের উপর খুব মায়া হয়। আমি বেশি কিছু করতে পারি না, কিন্তু যতটুকুনি পারি আমি ওদের জন্য একটু খাবার, একটু জল। আমি কিন্তু প্রত্যেক দিন সকালে ওকে আমার বাড়ির দরজার সামনে একটা পাত্রে জল এবং কিছু খাবার আমি দেওয়ার চেষ্টা করি, এবং বাড়ির উঠানেও একটা পাত্রে জল থাকে, খাবার থাকে। অনেক রকমের পাখি কিন্তু আমি দেখতে পাই আছে। হ্যাঁ, আর বাইরে কুকুর বেড়াল, হ্যাঁ, অনেক কিছুই আছে। তো এই যে মায়া, সত্যি আমরা মায়ার জালে আবদ্ধ প্রত্যেকটা মানুষই, আত্মীয় স্বজন পরিবার এগুলো তো আছে, ওদের প্রতি তো একটা মায়া আমাদের আছে।
1: তো
2: মায়া থাকবে, মানুষ মাত্রই মায়া থাকবে। হ্যাঁ, এইটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: ধন্যবাদ অম্বিকা দেবী। অম্বিকা দেবী বললেন প্রাণীদের প্রতি মায়ার কথা। হ্যাঁ বন্ধু, অনেকেই বলেন প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু তারা ভালোবাসতে পারে। একটি কুকুর প্রতিদিন দরজায় এসে বসে মালিকের অপেক্ষা করে, একটি বেড়াল বাড়ির মানুষের পায়ের কাছে এসে বসে থাকে, গরু তার বাছুরকে আদর করে, পাখি নিজের ছানাদের খাওয়ায়। মানুষও প্রাণীদের প্রতি গভীর মায়া অনুভব করে। যে মানুষ প্রতিদিন রাস্তার কুকুরকে খাবার দেয়, যে আহত পাখিকে বাড়িতে এনে সুস্থ করে তোলে, যে বিড়াল হারিয়ে গেলে কেঁদে ফেলে, সে জানে মায়ার কোনো ভাষা নেই। শুধুই কি পশু? না বন্ধু, এই মায়া কিন্তু গাছের প্রতিও হতে পারে। একটি গাছ লাগানো সহজ, কিন্তু বছরের পর বছর ধরে তাকে

0: দেওয়া, যত্ন করে বড় করে তোলার মধ্যে যে আনন্দ, সেটাই মায়া। অনেকেই বাড়ি বদলানোর সময় গাছ রেখে যেতে পারেন না, টবে লাগানো গাছও সঙ্গে নিয়ে যান, এমনকি মাটিতে লাগানো গাছ অনেক সময় টবে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কারণ সেই গাছটাও পরিবারের সদস্য হয়ে ওঠে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমাদের জীবনে অনেক জিনিস রয়েছে যেসবের প্রতি আমাদের মায়া থাকে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
0: নমস্কার গৌতম বুদ্ধ বাবু, বলুন।
1: হ্যাঁ নমস্কার, কে বলি, দেখুন মায়া মোটামুটি মায়ার জন্য এই করছে, মায়া আমাদের যাদের আমাদের প্রাণ আছে, পশু পাখি, তারপর এই আমাদের যে আমাদের বাবা মায়ের জন্য বেশি মায়া হয় জানেন তো, কারণ বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তো তো যেদিন থেকে গিয়েছেন আজও অবধি, এখনই আপনি যেমন কথাটা বললেন, এই আজকে আজকে অবধি বাবা মায়ের জন্য মায়া ওই ত্যাগ করতে পারিনি, কোনদিন পারবো না জানেন তো, আমার প্রত্যেক দিনই মনে হয়। আর আমার ওই পশু পাখির উপরে খুব মায়া জানেন তো, আর তারপরে এমনি গরিব দুঃখী আছে তাদের জন্য খুব মায়া হয়, কারণ আমি দেখি যে আমি আমি সত্যি করে বলি আপনাকে, এই আমাদের বাড়িতে আসে অনেক জন নগদ ভিক্ষা করতে আসে, তো আস্তে আস্তে আমি দেখি কোনো ছেঁড়া জামা কাপড় পরে এসেছে, তখন আমি কিন্তু আমার ভালো জামা কাপড় অনেক সময় ওদেরকে দিয়ে দিই, আমি বলি যে এটা নিয়ে যাও পড়বে, হ্যাঁ আমার একটু ইয়ে লাগছে, মানে তোমরা যদি নাও তাহলে দিতে পারি, কিছু মনে করো না, এমনি করে দিই জানো তো। আর একজন করেছিল নগদ ভিক্ষা করতে এসে, ওদের একটু লেট হয়ে যাওয়ার জন্য চলে গেল বুঝলেন বাড়ি থেকে, আমাদের যাওয়ার তো ওটা ভালো শোভা পায় না, তো বলে নাকি যে কে কোন বেশি আসে জানি না, তো আমি জানেন তারপর দেখি যে গেটের থেকে বেরিয়ে দেখি নেই, ও নিয়ে দেখলাম দুটো তিনটে বাড়ি পরে অনেকটা দূরে ও আবার আরেক বাড়িতে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে আবার ডাকলাম, বলে যে এসে এসে একটু নিয়ে যাও, আমাদের একটু ওই ওই পাশে ছিলাম বুঝতে পারিনি, তারা এইরকম। আমি আর এমনি আমার মানুষের খুবই মায়া, মানে একটু কিছু হলেই না, কারো কিছু হলে পরে আমি দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না, আমার এটা খুব আছে এখনো, এটা ভালো জিনিস আমি মনে করি যে থাকুক আমার ভিতরে, তাহলে আমিও কিছু করতে পারবো, উপরওয়ালার আশীর্বাদে অনেক কিছু করা যায়, হ্যাঁ তাতে আমি আনন্দিত হই, ওই একটু কাউকে একটু এসে একটু যদি আমি ওই অন্ন দিতে পারি,
0: আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। আজ রাতের আজকের এই পর্বে কথা বলছি আমরা মায়া নিয়ে। শ্রোতা বন্ধু, আমরা নিজেদের ভিটে মাটি নিজেদের বিভিন্ন জিনিসের প্রতি মায়া থাকে আমাদের, আমরা সেই মায়া কাটিয়ে উঠতে পারি না, অনেক সময় সেই মায়াগুলো এতটাই বেশি হয়, অনেক সময় মনে হয় কোনো একটা জিনিস সেটা নষ্ট হয়ে গেলে, ভেঙে গেলে, হারিয়ে গেলে হয়তো আমরা নিশ্চিন্ত হব, জিনিসটা ঠিকঠাক থাকা পর্যন্ত আমরা তার মায়া ত্যাগ করতে পারি না। বাড়িঘরের ক্ষেত্রেও একই বিষয়, ভাবুন একবার একটা জায়গা যেটা হয়তো কোনো এক সময় অন্য কারোর বাড়ি ছিল, অন্য কারোর জায়গা ছিল, যেটা আপনার হয়েছে, হয়তো দীর্ঘ বছর ধরে সেটা আপনার, আপনার পরে সেটা অন্য কারোর জায়গা হবে, কিন্তু এই জায়গাটার প্রতি কতটা মায়া, আমরা ছেড়ে এগিয়ে যেতে পারি না, নিজের স্বপ্নের পেছনেও অনেক সময় যেতে পারি না শুধুমাত্র এই মায়ার জন্য। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। রয়েছে আপনাদের বন্ধু আর যে অর্ণব, আপনাদের সাথে থাকবো রাত 11টা পর্যন্ত। কথা বলছি আজ মায়া বা অ্যাটাচমেন্ট নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। আজ রাতের আজকের এই পর্বে কথা বলছি আমরা মায়া নিয়ে।

শ্রোতাবন্ধু, প্রথম স্কুল, প্রথম কলেজ, প্রথম কর্মস্থল, শৈশবের বাড়ি, গ্রামের পুকুর, পাড়ার মাঠ, এগুলোর সঙ্গে আমাদের কি সম্পর্ক? কাগজে কলমে হয়তো কিছুই নয়, তবুও বহু বছর পর সেখানে গেলে বুকের ভেতরটা কেমন যেন একটা করে ওঠে, একটা অনুভূতি জেগে ওঠে। এই অনুভূতির নামই মায়া। একটি পুরনো ঘড়ি

0: কিন্তু এগুলোর আবেগের মূল্য অমূল্য। একটি পুরনো চিঠি আমরা ফেলে দিতে পারি না, একটি পুরনো ছবি বারবার দেখি, কারণ সেখানে জিনিস নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির প্রতি আমাদের মায়া। কোনো গন্ধ, কোনো রাস্তা, কোনো বৃষ্টির শব্দ হঠাৎ মনে করিয়ে দেয় কিছু হারিয়ে যাওয়া মানুষদের। মায়া না থাকলে পৃথিবীর পরিবার থাকতো না, বন্ধুত্ব থাকতো না, সমাজও হয়তো গড়ে উঠত না। একজন শিক্ষক বছরের পর বছর ছাত্রদের পড়ান, সেই মায়া থেকেই। একজন চিকিৎসক রোগীর সুস্থতার জন্য বাড়তি চেষ্টা করেন, সেই মায়া থেকেই। শ্রোতা বন্ধু, ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার অনুপদা, আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেল্লাহে দাদা।
0: নমস্কার মিল্টন বাবু, বলুন।
1: আসলে বিষয়টা এতটাই সুন্দর এবং তাৎপর্য বোধহয় মনের স্কেল দিয়ে মাপা যাবে না, কারণ মায়াবদ্ধ জীব, মম মায়া দূরত্বায়া, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতায় বলেছেন। আসলে এমনই একটা মায়া, যে মায়া কিন্তু আমাদের এই ক্ষণভঙ্গুর জীবনে বিরাট বড় একটা আস্তরণ ভূমিকাকে দেয়। আমি আমার ফেলে আসা অতীত প্রীতির প্রতি উদ্যান্ত মায়ায় বান্ধনা আবদ্ধ হয়ে পড়ি। মাটির আটচালার ঘরে ঠিক বৈঠকখানায় আমার জেঠুমশাই যখন বেতার শুনতেন, তখন মাস্টারমশাই এসে গোল টেবিলে বৈঠক বসত। আমার জেঠিমা সুগন্ধিত চায়ের ভরপুর করে দিতেন আসর। উচ্চবেলায় হালকা স্মৃতির কথা মনে পড়ে, তাই আজ নক্ষত্র লোকের হয়তো তারা প্রত্যেকেই রয়েছে, তারা কেউ নেই, তাই নক্ষত্রের দিনে আমি শুধুমাত্র গুণি প্রিয়জনের বিয়োগ ব্যথা, কারণ তারা ধ্রুব লোকে রয়েছেন। এই বিয়োগ ব্যথা আমার কাছে খুব বড় মায়া। কখনো বা প্রকৃতি যখন আমাকে হাত ছানি দেয়, আমি সবচেয়ে তুলিকা নিয়ে লিখে রাখি কবিতার স্নিগ্ধ আবরণ, সেও যেন মায়ায় ভরা। তার মায়াবী চাহনি মনকে আরো আন্দোলিত করে। আর সব থেকে বড় কথা, যখন মা বাবাকে ছেড়ে একটু দূরে থাকি, তখন বারবার মায়ের আশীর্বাদটাই কথা মনে পড়ে। আজ আপনার সুন্দর বিষয়ে যেটা আমার মনে গভীর ছাপ দিয়ে এলো দাদা, ধন্যবাদ দেবেন, ভালো থাকবেন।
0: ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু। সত্যি মায়া, যাকে ছাড়া থাকাও যায় না, কিন্তু অনেক সময় সেই মায়াকে ছেড়ে এগিয়ে যেতে হয়, তাই নয় কি বন্ধু? শ্রোতা বন্ধু, আর খুব বেশি সময় নেই হাতে, ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। জানান আমাকে আপনার জীবনের কোন বস্তু রয়েছে যার প্রতি মায়ায় আসক্ত এখনো আপনি। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: নমস্কার, হ্যাঁ আমি রঞ্জিত আচার্য বলছি, আগরতলা থেকে।
0: নমস্কার রঞ্জিত বাবু, বলুন।
2: হ্যাঁ, আজকে যে বিষয়টা নিয়ে, মায়া যে বিষয়টা নিয়ে যে আলোচনা হচ্ছে, জানি না আজকে আমার আপনাদের যে প্রসঙ্গটার আমার প্রসঙ্গটা মিলব কিনা। আমরা জেনেছি যে ভগবান কৃষ্ণ গীতায় বলেছিলেন, অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন তুমি কিসের জন্য মায়া করছো? যেখানে তোমার স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব সবাই একজন এক একটা আত্মা, এক একজন এক এক আত্মা সবাই এখানে এক জায়গায় মিলিত হচ্ছে। মায়া বলতে কোনো জিনিস নেই, তুমি মায়া ত্যাগ করো, সেই বললাম।
0: ঠিক, নমস্কার, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, রঞ্জিত বাবু যে কথাটা বললেন যে মায়া ত্যাগ করার কথা, কারণ কোনো কিছুই তো আমাদের নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বলেছেন, হ্যাঁ শ্রোতা বন্ধু, কিন্তু তারপরও আমরা তো সাধারণ মানুষ, সেই মায়া ত্যাগ করে কি আমরা উঠতে পারি? হয়তো না। মায়া মানুষের জীবনের এক অমূল্য অনুভূতি। এই মায়ায় আমাদের পরিবার, বন্ধু, প্রিয়জন, স্মৃতি।

এমনকি কোনো একটি স্থান বা জিনিসের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ করে। কিন্তু জীবনে প্রতিটি অধ্যায়ে এমন কিছু মুহূর্ত আসে যখন এই মায়াকেই সম্মানের সঙ্গে বিদায় জানিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শ্রোতা বন্ধু, মায়া ত্যাগ করা মানে হৃদয়হীন হয়ে যাওয়া নয়, বরং এর অর্থ বাস্তবকে মেনে নেওয়া। যে সম্পর্ক আমাদেরকে আটকে রাখে, যে স্মৃতি প্রতিদিন কষ্ট দেয়, যে অভ্যেস আমাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়, সেসব থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করার মধ্যেই রয়েছে প্রকৃত সাহস। শ্রোতা বন্ধু, অনেক সময় সেই মায়া কাটিয়ে আমরা উঠতে পারি না, সাহস পাই না মনে। কিন্তু একবার প্রকৃতিকে দেখুন, শরৎ এলে গাছ পুরনো পাতা ঝরিয়ে দেয়, সেই ঝরা পাতা নিয়েই সে সারা জীবন বসে থাকে না, কারণ সে জানে নতুন পাতার জন্য পুরনোকে ছেড়ে দিতেই হয়। মানুষের জীবনও ঠিক তেমন, পুরনো কষ্ট, ব্যর্থতা, ভাঙা সম্পর্ক কিংবা অপূর্ণ স্বপ্নের মায়ায় আমরা যদি আটকে থাকি বন্ধু, তখন নতুন সম্ভাবনার দরজা খুলে যায় না। জীবনে আমাদেরকে এগিয়ে থাকতে হয়, কষ্ট হলেও আমাদের এগোতে হয়।

শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্ব আর খুব বেশি সময় কিন্তু নেই। আপনারা ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, করুন 9402169965 এই নম্বর। আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি মায়া নিয়ে, অ্যাটাচমেন্ট। মায়া আমাদের কাঁদায়, আবার হাসায়ও। মায়া মানুষকে দুর্বল করে, আবার সেই মানুষকেই সবচেয়ে শক্তিশালী করে তোলে। যে পৃথিবীতে মায়া নেই সেখানে সম্পর্ক নেই, যেখানে সম্পর্ক নেই সেখানে জীবনের রঙও ফিকে হয়ে যায়। তাই মায়াকে অস্বীকার করা নয়, তাকে বোঝার প্রয়োজন। এমনভাবে ভালোবাসতে হবে যাতে এই মায়া কাউকে বন্দি না করে, বরং মুক্ত আকাশের মতো আশ্রয় দেয়। শ্রোতা বন্ধু, এই মায়ার নেতিবাচক দিকও কিন্তু রয়েছে। প্রতিটি সুন্দর জিনিসের একটি ছায়া থাকে। অতিরিক্ত মায়া অনেক সময় মানুষকে দুর্বল করে দেয়। যেমন ধরুন, অনেক বাবা মা অতিরিক্ত আদর দিয়ে সন্তানকে স্বাধীন হতে দেন না। অনেক মানুষ পুরনো সম্পর্ক ছাড়তে পারেন না, যদিও সেই সম্পর্ক তাকে প্রতিদিন কষ্ট দেয়। কেউ কেউ পুরনো বাড়ি ছাড়তে পারেন না, ফলে নতুন সুযোগ গ্রহণ করতে ভয় পান। অনেক প্রিয় মানুষকে এতটাই নিজের করে রাখতে চান যে সম্পর্কটাই দম বন্ধ হয়ে আসে। মায়া যখন ভালোবাসাকে স্বাধীনতা দেয়, তখন সে অনেকটা সুন্দর।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি মায়া নিয়ে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি আগরতলা থেকে দেবশ্রী বলছি।
0: নমস্কার দেবশ্রী।
1: আজকে বেশি একটা সময় নেই, ছোট করেই বলছি। তো অ্যাটাচমেন্ট বা মায়ার কথা যদি আমি বলি, তো আমরা হয়তো যারা কলেজে পড়েছি বা তারা বা পড়ছি এখন, তারা জানি যে হোস্টেল লাইফ এর কি মায়া। তো একটা অদ্ভুত জিনিস যে হোস্টেলের যে মায়াটা আমরা জানি সেটা একদিন কাটিয়ে উঠতে হবে, খুবই কম সময়, 4 বছর বা 2 বছর জন্য থাকে। কিন্তু এই ঘরটাকে যখন আমিও আমার গ্রাজুয়েশনের টাইমে নিজের মতো করে সাজিয়েছিলাম, নিজের মতো বিছানা, নিজের মতো জানালা সবকিছু সাজিয়েছিলাম, তখন খুব অদ্ভুত ভাবে সবার যেমন অ্যাটাচমেন্ট জন্য, আমারও খুব সেরকম স্বাভাবিক ভাবে অ্যাটাচমেন্ট জন্য যে তারপর শেষের দিন যখন মানে সব বুঝিয়ে আসতে হয়েছিল, তখন সেইটি কানি মানে তখন বুঝতে পেরেছিলাম যে মায়া কি জিনিস। তো আমার মনে হয় যে অ্যাটাচমেন্ট মায়া এমন একটা জিনিস যেটা আমরা জানি হয়তো এটা কাটিয়ে উঠতে হবে, একদিন না একদিন ছেড়ে যেতে হবে, তবুও যে এই নির্ভেজার একটা ভালোবাসা চলে আসে, এটাই মায়া। তো আমার এখনো মায়া

0: হ্যাঁ, আমার হোস্টেলের এদিকে যখন যাই তখন ছুটি খুব মনে পড়ে আগের দিনগুলো, এখনো রয়ে গেছে সেই অ্যাটাচমেন্ট। ধন্যবাদ।
1: ধন্যবাদ দেবশ্রী, ধন্যবাদ। সত্যি একদিন ছেড়ে যেতে হবে, একদিন চলে যেতে হবে, তারপরেও যে ভালোবাসা, একটা অ্যাটাচমেন্ট, একটা স্মৃতির সঙ্গে জড়িয়ে নেওয়া জিনিসকে, সেটাই হয়তো মায়া। সত্যি শ্রোতা বন্ধু, আপনার বাড়িতে ধরুন একটা স্কুটার রয়েছে, আপনার প্রথম বাইক বা স্কুটার, বা আপনার প্রথম মোবাইল ফোনও হতে পারে, সেটা নষ্ট, সেই বাইক বা স্কুটারটা আপনার গ্যারেজে একটা অহেতুক জায়গা দখল করে আছে, সেটাকে আপনি চালাচ্ছেন না, ধুলো পড়ছে সেটার উপর, কিন্তু তারপরেও যখন কেউ বলে যে বিক্রি করে দিস না কেন এটাকে, তখন মনটা কেমন যেন একটা করে ওঠে, মনে হয় না থাক, আমার কাছেই থাক। এই জিনিসটা আর কিছুই নয় শ্রোতা বন্ধু, মায়া। মায়া আমাদের কাঁদায়, আবার হাসায়ও। মায়া মানুষকে দুর্বল করে, আবার শক্তিশালী করে তোলে। পুরনো বাড়ি ভেঙে গেলে কেন চোখ ভিজে ওঠে? কারণ সেখানে মায়া ছিল, সেখানে স্মৃতির সঙ্গে মায়া জড়ানো ছিল। মায়াকে কি ছেড়ে দেওয়া যায়? হয়তো পুরোপুরি নয়, মায়া ভুলে যাওয়ার জিনিস একেবারেই নয়, তবে মায়াকে আঁকড়ে ধরে জীবন থামিয়ে রাখাও তো ঠিক নয়, তাই না বন্ধু? জীবন মানেই এগিয়ে চলা, পুরনো স্মৃতিকে সম্মান জানিয়ে প্রিয় মানুষদের হৃদয়ে রেখে নতুন মানুষকে জায়গা দেওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। শ্রোতাবন্ধু, একটা হোয়াটসঅ্যাপ টেক্সট রয়েছে। অনেকক্ষণ ধরে শুনছিলাম আপনার অনুষ্ঠান, বেশ ভালো আজকের এই বিষয়, মায়া মানে অ্যাটাচমেন্ট। আচ্ছা দাদা, আপনি তো সবার মায়া জড়ানো স্মৃতি জানতে চাইছেন, কিন্তু আমার মনে হয় আমার মতো আরও অনেকে, অনেক শ্রোতারাই জানতে চায় আপনার অ্যাটাচমেন্ট নিয়ে কী ধারণা, আপনার জীবনে মায়া বা অ্যাটাচমেন্ট কতটা ভালো বা কতটা খারাপ প্রভাব ফেলেছে। ওকে, নিশ্চয়ই একই রকমভাবে মানুষ আমরা প্রত্যেকেই আমাদের জীবনে মায়ার প্রভাব তো রয়েছে, কিছু ভালো, কিছু খারাপ, কিছু বুঝে ওঠা, কিছু কাটিয়ে ওঠা, সেই সব প্রভাব তো অবশ্যই রয়েছে আমাদের জীবনে। শ্রোতা বন্ধু, মায়াকে অস্বীকার করা নয়, তাকে বোঝার প্রয়োজন, এমনভাবে বুঝতে হবে যাতে সেই মায়া আমাদেরকে বন্দি না করতে পারে। শ্রোতা বন্ধু, আজ যদি পারেন অনেকদিন কথা না বলা কোনো মানুষকে ফোন করুন, বাবা মায়ের সঙ্গে একটু বেশি সময় কাটান, পুরনো বন্ধুকে একটি বার্তা পাঠান, কারণ জীবন শেষ পর্যন্ত অনেক বড় কোনো অর্জনের গল্প নয়, জীবন আসলে অসংখ্য ছোট ছোট মায়ার সমষ্টি। হয়তো একদিন সব কিছু বদলে যাবে, মানুষ বদলাবে, শহর বদলাবে, সময় বদলাবে, কিন্তু যে মানুষটি সত্যিকারের মায়া দিয়ে কাউকে ভালোবেসেছে, আর সেই অনুভূতি সময়ের সীমা পেরিয়েও বেঁচে থাকবে। মায়া কখনো কেবল বেঁধে রাখে না, মায়া আমাদের শেখায় ভালোবাসতে, হারাতে, ক্ষমা করতে, অপেক্ষা করতে, এবং শেষ পর্যন্ত মানুষ হয়ে বাঁচতে। তবে হ্যাঁ, যে মায়া আপনাকে বেঁধে রেখেছে, যে মায়া আপনাকে আটকে রেখেছে, সেই মায়াকে ত্যাগ করুন, কষ্ট হলেও ত্যাগ করুন, এগিয়ে যান, নতুন জিনিস অনুভব করুন, জীবন অনেকটা সুন্দর বন্ধু। তারপরেও আমাদের মন কোথাও না কোথাও ছাড়তে চায় না এই মায়া, তাই নয় কি? শ্রোতা বন্ধু, আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যে মায়া ত্যাগ করা উচিত তাকে ত্যাগ করবেন, কিন্তু তারপরেও মন তো বলবেই যে এখনো না ছেড়ে যেতে। নিচ্ছি বিদায় গানে গানে শ্রোতা বন্ধু।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামী 24 ঘন্টার আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় উত্তর ও 29 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল এফএম উজ্জয়ন্তের গোটা দিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুন্নি খোরাং, ককবরক লাইভ ফোনের অনুষ্ঠান সালকামা পান্ডা শুনবেন 6:55, অভিজ্ঞাপন শুনবেন 7:45, তোমায় গান শোনাবো সকাল 8:40, বলছি তোমায় 9:12, বেলা 10টায় শুনবেন মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, সঙ্গে থাকছেন আর জে নিতাই। সুরের আকাশে শুনবেন আর জে নিবেদিতার সাথে 2:30। আজকের সিকান্দার শুনবেন বিকেল 5টায়, উড়ান শুনবেন সন্ধ্যা 6:30, গানে আপকে লিয়ে শুনবেন রাত 8:05। আজ রাতে শুনবেন রাত 9:02, সঙ্গে থাকবেন আর জে চিন্ময়। রাত 11টা থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। শ্রোতাবন্ধু, রাত 11টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। আমি আপনাদের বন্ধু আর জে অর্ণব বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই মনে রাখবেন মায়া থাকবে, কারণ মানুষ মায়েরই সৃষ্টি। কিন্তু যে মায়া আপনাকে কষ্ট দিচ্ছে, সেই মায়াকে ছাড়ুন, এগিয়ে যান, ভালো থাকুন। শুভরাত্রি।